0: 100.1 FM Gold presents স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী। স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
1: তিনি হলেন স্বামী বিবেকানন্দের ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয়, যার কথা বলছি তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি, ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918, এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই,
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে। 1925 সালে ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন, যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি

0: করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটা তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস বা কে আমরা AITUC বলি, তার দুবার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়েছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
2: আচ্ছা।
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
2: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
2: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
2: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
2: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
3: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা। গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড, FM গোল্ড। প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা, শুনছেন 100.1 FM গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM।

এই বছর ভারত তার কততম স্বাধীনতা দিবস উদযাপন করছে, এই নিয়ে অনেক সময় বিভ্রান্তি দেখা যায়। এবছর 15ই অগস্ট অর্থাৎ আজকের দিনে ভারত তার 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। 1947 সালের 15ই অগস্ট ব্রিটিশ শাসন থেকে মুক্ত হয়ে ভারত প্রথম স্বাধীনতা দিবস উদযাপন করেছিল। 2026 সালে ভারতের স্বাধীনতার 79 বছর পূর্ণ হচ্ছে এবং এটি দেশের 80তম স্বাধীনতা দিবস উদযাপন। 2026 সালের স্বাধীনতা দিবসের মূল ফোকাস বা থিম রাখা হয়েছে উন্নত ভারত গড়ে তোলার লক্ষ্যকে কেন্দ্র করে। এর মধ্যে দেশীয় প্রযুক্তি যেমন AI এবং সেমিকন্ডাক্টর মিশন, গ্রিন এনার্জি এবং আত্মনির্ভর প্রতিরক্ষার মতো বিষয়গুলো বিশেষভাবে প্রাধান্য পাচ্ছে। স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠানের কথা বলবো একটা গানের ওপারে।

স্বাধীনতা দিবস উদযাপনের সবথেকে বড় অনুষ্ঠানটি আয়োজিত হয় দেশের রাজধানী নয়াদিল্লির ঐতিহাসিক লালকেল্লায়। এই দিন সকালে দেশের প্রধানমন্ত্রী লালকেল্লার প্রাকারে জাতীয় পতাকা উত্তোলন করেন এবং জাতির উদ্দেশ্যে ভাষণ দেন। এটি আমাদের একটি অত্যন্ত গর্বের মুহূর্ত। আমাদের তেরঙ্গা পতাকার তিনটি রং, গেরুয়া, সাদা এবং সবুজ, আমাদের দেশের সাহস, শান্তি এবং সমৃদ্ধির প্রতীক। পতাকার মাঝখানে থাকা অশোকচক্র আমাদের এগিয়ে চলার বার্তা দেয়। লালকেল্লা থেকে যখন প্রধানমন্ত্রী দেশের উন্নয়ন, ভবিষ্যৎ পরিকল্পনা এবং সুরক্ষার কথা বলেন, তখন গোটা দেশ স্তব্ধ হয়ে সেই বার্তা শোনে। এবারের স্বাধীনতা দিবস অনুষ্ঠানেও লালকেল্লায় এক অভাবনীয় দৃশ্যের সাক্ষী হতে চলেছে গোটা ভারতবাসী। এছাড়াও প্রতিবছরের মতো এবারেও স্বাধীনতা দিবস গোটা দেশ জুড়ে অত্যন্ত আড়ম্বর এবং শ্রদ্ধার সঙ্গে পালিত হবে। পাড়ায়, স্কুলে, কলেজে এবং বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হবে। দেশাত্মবোধক গান, নাচ এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে আজকের দিনটিকে স্মরণীয় করে তোলা হবে। বর্তমান প্রজন্মের মধ্যে এই গৌরবময় ইতিহাস ছড়িয়ে পড়ুক, সচেতনতা বৃদ্ধি হোক, এই কামনা করে আজকে প্রভাত বীণা থেকে বিদায় নিচ্ছে শ্রাবস্তী, আর রেখে যাচ্ছে আপনাদের জন্য সেই প্রিয় আমাদের দেশের সেই গান।

আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে আকাশবাণী সঞ্চয়িতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটার, অর্থাৎ 1000

0: प्रधानमंत्री जन आरोग्य योजना ने दी है 60 करोड़ से अधिक भारतीयों को इलाज की चिंता से आजादी।
1: এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় জাতীয় পতাকা উত্তোলন অনুষ্ঠানের ইংরেজি ধারাবিবরণী ও মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণ। মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর এই ভাষণের বাংলা অনুবাদ প্রচারিত হবে আজ রাত 9:30 গীতাঞ্জলি, সঞ্চয়িতা, এফএম রেইনবো, এফএম গোল্ড, বিবিধ ভারতী এবং মৈত্রী প্রচার তরঙ্গে।

0: অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টজে, মৈত্রী প্রচার তরঙ্গে মিডিয়াম ওয়েভ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টজে, আসানসোল রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টজে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টজে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 101 মেগাহার্টজে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে, বাসন্তী কৃষ্ণনগর খড়গপুর রিলে কেন্দ্র থেকে FM প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টজে এবং DTH বাংলা পরিষেবায় আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ কেন্দ্র FM রেইনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টজে, FM গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টজে এবং বিবিধ ভারতীর FM প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টজে ও নিউজ অন AIR অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।
1: ভারত মাতা কি জয়। প্রিয় পশ্চিমবঙ্গবাসী, আজ স্বাধীনতার 80তম বর্ষপূর্তির পবিত্র দিনে আমি পশ্চিমবঙ্গের প্রতিটি নাগরিককে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজ শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের, যাদের আত্মত্যাগে আমরা পেয়েছি স্বাধীনতার মুক্ত আকাশ। নেতাজি সুভাষচন্দ্র বসু, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, ক্ষুদিরাম বসু, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদার, বিনয় বাদল দীনেশ সহ পশ্চিমবঙ্গের অসংখ্য বীর সন্তানকে জানাই সশ্রদ্ধ প্রণাম। তাদের আত্মত্যাগ আমাদের শিখিয়েছে স্বাধীনতা শুধু রাজনৈতিক জয় নয়, বরং দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার এক পবিত্র অঙ্গীকার। সেই অঙ্গীকারকে সামনে রেখেই মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজি বিকশিত ভারত 2047-এর স্বপ্ন দেখেছেন, আর সেই স্বপ্নকে বাস্তব রূপ দিতে পশ্চিমবঙ্গ হবে অন্যতম প্রধান চালিকা শক্তি। সেই লক্ষ্যেই যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি করা, আমাদের মা বোনেদের আরও স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে সমাজের প্রতিটি স্তরে উন্নয়ন পৌঁছে দিতে আমাদের সরকার বদ্ধপরিকর। যে দেশের স্বাধীনতা ও জয়যাত্রার লক্ষ্যে আজ আমরা শপথ নিচ্ছি, তার সবচেয়ে গর্বের প্রতীক আমাদের তিরঙ্গা। তিরঙ্গা শুধু একটি পতাকা নয়, বরং আমাদের সার্বভৌমত্বের পরিচয়, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের গর্ব। তাই তিরঙ্গার সঙ্গে সঙ্গে আমাদের জাতীয় সঙ্গীত ও জাতীয় গানের মর্যাদা অক্ষুণ্ণ রাখা আমাদের প্রত্যেকের কর্তব্য। এই স্বাধীনতা দিবসে আসুন হর ঘর তিরঙ্গার মাধ্যমে প্রতিটি ঘরে উড়ুক আমাদের গর্বের তিরঙ্গা, জাতীয় ঐক্য ও সংহতিকে অটুট রেখে হাতে হাত মিলিয়ে গড়ে তুলি আরও উন্নত, আরও সমৃদ্ধ, আরও উজ্জ্বল পশ্চিমবঙ্গ। জয় হিন্দ, বন্দে মাতরম।
0: শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারীর রাজ্যবাসীর উদ্দেশ্যে প্রদত্ত বেতার ভাষণ।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: সুপ্রভাত, গুড মর্নিং সকলকে। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের মনের মেলোডি। আজকে মনের মেলোডিতে রয়েছি আমি শ্রাবস্তী। আমার কাছে স্বাধীনতা মানে ভয়ের না পেয়ে মনের কথা প্রকাশ। আমার কাছে স্বাধীনতা মানে অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের মতো বাঁচা। আর আপনার কাছে স্বাধীনতা মানে কি সেটাই কিন্তু লিখে জানাবেন আমাকে আজকে মনের মেলোডিতে। আর আমাদের নাম্বার তো আপনার ইতিমধ্যেই জানা, তাও আরও একবার বলে দিচ্ছি 9903059992 এই হলো আমাদের নাম্বার। করতে পারেন হোয়াটসঅ্যাপ, করতে পারেন টেক্সট মেসেজ, আর লিখে পাঠিয়ে দিন আপনার কাছে স্বাধীনতা মানে কি।
3: স্বাধীনতা মানে হচ্ছে সবার জন্য খাদ্য,

0: কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
1: গান শুনছিলাম লোপামুদ্রা মিত্রের কণ্ঠে, এবং গান শুনতে শুনতে ফিরে এলাম। আর আজকে কিন্তু জিজ্ঞেস করছি, স্বাধীনতা মানে আপনার কাছে ঠিক কি? তপন মার্জিত তেঘরিয়া থেকে লিখে পাঠিয়েছেন, বৈষম্যহীনভাবে নারী পুরুষ নির্বিশেষে কাজ করা এবং বেঁচে থাকার সমান অধিকার, আমার কাছে স্বাধীনতা মানে এটাই। তপন মার্জিত লিখে পাঠিয়েছেন তেঘরিয়া থেকে। 9903059992 এই নম্বরে কিন্তু আপনিও লিখে পাঠাতে পারেন, স্বাধীনতা মানে আপনার কাছে ঠিক কি? আমি শ্রাবস্তী রয়েছি ঠিক সকাল 10টা পর্যন্ত পড়ব আপনাদের মেসেজ, তাই লিখে পাঠিয়ে দিন স্বাধীনতা মানে আপনার কাছে কি। আর আপাতত অনুপ ঘোষাল এবং অনিতা মজুমদার রইল।

আজ 15ই আগস্ট আমরা পালন করছি স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবস উদযাপন করছি আমাদের দেশের স্বাধীনতা পাওয়ার দিন, কিন্তু তার সঙ্গে সঙ্গে ব্যক্তিগতভাবে আমাদের নিজস্ব স্বাধীনতাও এই দিনটায় আমরা পালন করি। মনে হয় আমার এটা যে আমাদের নিজস্ব ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু আমরা চাই সকলেই, এবং সেই পর্যায়ে সেই স্বাধীনতা দিবস সেটাও কিন্তু আমরা দেশের স্বাধীনতা দিবসের সঙ্গে পালন করি আমাদের নিজেদের মতন করে। কোনো রকম ভয় বা অন্ধ নিয়ম ছাড়াই নিজের মতামত প্রকাশ করার ক্ষমতা, এটা বোধহয় আমরা সকলে চাই, এবং এই দেশে কিন্তু সেটা আমাদের রয়েছে। এটাও কিন্তু আমাদের একটা স্বাধীনতারই রকম ফের, তাই না? কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখছেন, আমার কাছে স্বাধীনতা মানে দারিদ্র থাকবে না দেশে, কেউ খিদে নিয়ে ঘুমোতে যাবে না, ভয়হীনভাবে সারা দেশে বসবাস করা যাবে। একেবারে তাই, কার্তিক মণ্ডল দাউদপুর সন্দেশখালী উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন এই মেসেজ। আপনারাও মেসেজ করুন, পাঠিয়ে দিন লিখে আমাকে 9903059992 এই নাম্বারে। আপনাদের কি মনে হয়, আপনাদের কাছে নিজস্ব পরিসরে স্বাধীনতা মানে কি, সেটাই কিন্তু জানতে চাইছি আপনার থেকে। আর আপাতত শুভঙ্কর ভাস্কর রইল আপনার কানে কানে, ফিরে এসে পড়ছি আপনাদের লেখা আরও মেসেজ।

স্বাধীনতা মানে আপনার কাছে কি, এটাই জানতে চাইছে শ্রাবস্তী আজকের মনের মেলোডিতে। আর পায়েল পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে লিখে পাঠিয়েছে, স্বাধীনতা মানে অন্ধকার রাতে আলোর দিশা আঁকা, স্বাধীনতা মানে প্রতিবাদের দরজা খোলা রাখা, স্বাধীনতা মানে মুক্ত ভাবনা মনে আগলে রাখি, স্বাধীনতা মানে মুক্ত আকাশে মুক্ত এক পাখি। মেয়েরা যবে স্বাধীন হবে এই পৃথিবীর বুকে, হৃদয়ের এই খোলা আকাশে সূর্য হাসবে সুখে। পায়েল ব্যানার্জি খুব সুন্দর ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছে, বেলঘরিয়া থেকে পায়েল ব্যানার্জি এই মেসেজ করেছে। আপনিও মেসেজ করুন আমাদের, লিখে পাঠান, জানান স্বাধীনতা মানে আপনার কাছে কি, সেটাই কিন্তু জানতে চাইছে শ্রাবস্তী আজকের মনের মেলোডিতে। 9903052992 লিখে পাঠিয়ে দিন সেই কথা, সেই মেসেজ। আর আপাতত রূপম ইসলাম থাকলো আপনাদের কানে কানে।

একেবারেই তাই। এবং এই যে স্বাধীনতা কি সেটার মানে জানতে চাইছি আপনার কাছে, আর আপনারা সকলে কি সুন্দর করে লিখে পাঠাচ্ছেন, এও কিন্তু স্বাধীনতা দিবসের এক প্রাপ্তি। আর প্রাপ্তি বলতেই মনে পড়ল, জানেন, ছোটবেলায় স্বাধীনতা দিবস উপলক্ষে তখন কিন্তু দেশের মানে, বা একদম ছোটবেলায় এক দেশের মানে, স্বাধীনতা মানে আমরা বুঝতাম না। আমাদের কাছে ভীষণভাবে প্রিয় ছিল ফ্ল্যাগ হোয়েস্টিং বা পতাকা উত্তোলনের পর ওই যে জিলিপি দেওয়া হতো বা অমৃতি দেওয়া হতো, সেইটার একটা আলাদাই মাহাত্ম ছিল। আমাদের কাছে মনে হতো সেটাই পরম প্রাপ্তি। পরে বুঝতে পেরেছি ওটার থেকেও বেশি আজকের দিনের উদযাপন, সেই মাহাত্মটাই থাকে, মনের মধ্যে একটা তৃপ্তি থাকে। কিন্তু খুব ছোটবেলায় কিন্তু ওই ন্যাশনাল অ্যান্থাম বা ভারতের জাতীয় সঙ্গীত সকলে মিলে গাওয়া, প্রভাত ফেরি, তারপর সকলের একটা করে গোটা জিলিপি, সেটার স্বাদ কিন্তু এখনও বোধহয় আমাদের সকলের মুখে লেগে আছে, তাই না? দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস লিখে পাঠিয়েছেন, স্বাধীনতা মানে কেবল শৃঙ্খল মুক্তি নয়, বরং নিজের বিবেক, সত্য এবং দায়িত্বের সাথে বাঁচার অধিকার। এটি অন্যের অধিকারে হস্তক্ষেপ না করে নিজের মতামত প্রকাশ করা, অন্যায় ও ভয়ের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়ানো এবং আত্মপল্লব্ধির মাধ্যমে নিজস্ব সত্তাকে স্বাধীনভাবে বিকশিত করার এক পবিত্র সুযোগ। সংক্ষেপে বলা যায়, স্বাধীনতা একটি অমূল্য উপহার, এর সঠিক মর্যাদা রক্ষা করা এবং সবার জন্য সমান অধিকার নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। স্বাধীনতা দিবসের অনেক শুভেচ্ছা রইল আপনার প্রতি, অনেক শুভেচ্ছা আপনাকে, অনেক শুভেচ্ছা সকলকে। বরুণায়ন দাস বেলঘড়িয়া থেকে লিখে পাঠিয়েছেন, স্বাধীনতা মানে আমার কাছে সামগ্রিক স্বার্থ অক্ষুণ্ণ রেখে জীবনের সর্বক্ষেত্রে প্রতিটি পর্যায়ে আত্মপ্রকাশের আনন্দ খুঁজে পাওয়া। একেবারেই তাই, জীবনের প্রতিটা পর্যায়ে বোধহয় স্বাধীনতার মানেটা পাল্টে পাল্টে যায়। ওই যে বললাম একদম ছোটবেলায় স্বাধীনতা দিবসের উদযাপনের মানে কিন্তু ছিল সব বন্ধুরা মিলে একসঙ্গে গান গাওয়া, তারপর প্রভাত ফেরি আর জিলিপি, অমৃতি, সন্দেশ, এই সব। তারপর একটু বড় হতে আঁকার কম্পিটিশন হতো স্বাধীনতা দিবসে, সেটার একটা আনন্দ ছিল। এবং স্বাধীনতা এটার মানে কিন্তু ওই ছোটবেলায় ছিল যে যাতে একটা দিন পড়তে না হয়, একটা দিন যদি না পড়তে হতো তখন সেই দিনটাই আমাদের কাছে স্বাধীনতা দিবস ছিল। তারপর একটু বড় হতে ওই কলেজ যেতে না হওয়া, কলেজ গেলাম না, সেইটা হচ্ছে একদিনের স্বাধীনতা দিবস। তারপর আস্তে আস্তে আমরা মানে বুঝি, দেশের প্রতি আমাদের ভালোবাসা গভীর হয়। যাই হোক, আরও একটা মেসেজ চট করে পড়ে নি। সোমেন যাদবপুর থেকে লিখছেন, শ্রাবস্তী দিদিকে জানাই স্বাধীনতা দিবসের শুভেচ্ছা ও ভালোবাসা, তোমাকেও সোমেন জানাই অনেক ভালোবাসার শুভেচ্ছা। আমার কাছে স্বাধীনতার মানে নিজের অধীনতা, স্বাধীনতা মনে মাথা মানে মাথা উঁচু করে বাঁচা, নিজের জন্য আর যারা পাশে আছে তাদের জন্য, নিজের মতামত বলতে পারা, ভুল করলে শুধরে নেওয়ার সুযোগ পাওয়া। স্বাধীনতা মানে যা খুশি করা নয়, নিজের স্বাধীনতার সাথে অন্যের স্বাধীনতাকে সম্মান করা, রাস্তাঘাট পরিষ্কার রাখা, নির্দিষ্ট জায়গায় ময়লা ফেলা, নিয়মকানুন মেনে চলা, দুর্বলের পাশে দাঁড়ানো। জয় হিন্দ। একেবারেই তাই, সোমেন যাদবপুর থেকে লিখেছেন এই মেসেজ, খুব সুন্দর মেসেজ। একেবারেই তাই, স্বাধীনতা মানে কিন্তু স্বেচ্ছাচারিতা নয়, স্বাধীনতা মানে কিন্তু অন্যের স্বাধীনতা বা অন্যের যাতে অসুবিধা হয় সেটাও নয়, স্বাধীনতা মানে কিন্তু আমরা একেবারেই সঠিক কাজগুলো স্বাধীনভাবে যাতে করতে পারি, সেটুকুই। যাই হোক, আপাতত রুমা গুহঠাকুরতার কণ্ঠে সেই প্রিয় গান, ভারতবর্ষ সূর্যের এক নাম।

ঘড়ির কাঁটা কিন্তু বলছে যে আমরা একটু একটু করে আজকের দিনটা পেরিয়ে যাচ্ছি। পতাকা উত্তোলন হয়ে গেছে বোধহয় অনেক জায়গায়, আর বেশিরভাগ জায়গাতেই হয়ে গেছে। 10টা বাজতে আর বেশিক্ষণ বাকি নেই, আর আপনাদের মেসেজ কিন্তু এখনও রয়েছে, পড়ে ফেলবো সেই মেসেজ। আর তারপর কিন্তু একটা গান শুনতে শুনতে বিদায় নিতে হবে মনের মেলোডি থেকে। আজকের দিনটা খুব ভালো করে কাটান আপনারা সকলে, শুধুমাত্র ছুটির দিন নয়, দেশের প্রতি আমাদের দায়িত্ব কর্তব্য এটাও কিন্তু আমাদের একবার নিজেদের মনে করিয়ে নেওয়ার দিন, পাশের জনকে মনে করিয়ে দেওয়ার দিন। কাজী আবু জাফর আত্রাই।

বাংলাদেশ থেকে লিখছেন স্বাধীনতা মানে একটি কবিতা, একটি গান এবং একটি ছবি, যার মাঝে আমি আমাকে খুঁজে পাই। বাহ, খুব সুন্দর। কাজী আবু জাফর লিখছেন আত্রাই থেকে। খুব সুন্দর এই মেসেজ, এবং এর সাথেই কিন্তু আজকে মনের মেলোডি থেকে বিদায় নেওয়ার পালা। নীলা মজুমদারের কণ্ঠে একটা গান শুনতে শুনতে বিদায় নেব আজকে মনের মেলোডি থেকে। আপনাদের সঙ্গে ছিলাম আমি শ্রাবস্তী।

0: চালায়, বাড়িতে দু দুটো ফ্রিজ, তা সত্ত্বেও ওদের ইলেকট্রিক বিল কত আসে জানো? জিরো। আমি প্রশ্ন করতে ভাইপো বললো,
1: কাকা সবই উপরওয়ালার দয়া, মানে সোলার প্যানেলের।
0: আমি ভাবছি এবারে তো লাগাতেই হবে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।

0: একটা সময় হুকুম সিংহের বাড়ির লোকেরা ওকে খিটির মিটির সিংহ বলে ডাকত, কারণ লাইট ফ্যান চলতে দেখলেই চেঁচামেচি করত।
1: এই কেষ্ট, পাখা চালিয়ে রেখেছিস কেন? বিল কি তোর বাবা দেবে?
0: কিন্তু এখন ওকে সবাই পেয়ারে লাল বলে ডাকে, কারণ যখন থেকে সোলার প্যানেল লাগানো হয়েছে তখন থেকে ইলেকট্রিক মিটার যেমন ঘুমোয় তেমন হুকুম সিংহ নিশ্চিন্তে ঘুমোয়। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা, যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in এ।

0: আকাশবাণী খবর পড়ছি অনিন্দ চট্টোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার কথা ঘোষণা করেছেন তিনি। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। সেই সঙ্গে ঋষি অরবিন্দের জন্মদিবসও আজ উদযাপিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার মাধ্যমেই 2047-এ বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA, UGC নেট সহ 2026-এর বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার সাময়িক উত্তরপত্র আগামীকাল প্রকাশ করা হবে বলে ঘোষণা করেছে। দক্ষিণ লেবাননে আজ সকালেই ইসরায়েলি বিমান হামলায় 7 নিহত এবং 3 আহত হয়েছেন। শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম টেস্টে গলে ভারত 1 101 করেছে। বৃষ্টির জন্য খেলা আপাতত বন্ধ রয়েছে। আসি বিস্তারিত খবরে। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। এর আগে তিনি রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047-এ বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। এছাড়া তিনি সংস্কার ও নতুন সংকল্প গ্রহণেরও কথা বলেন।
1: হমেন নই ধারা চাইয়ে। আজ লাল কিলে কি প্রাচীর সে মে দেশ কে সামনে শক্তি কি সপ্ত ধারা কা আহ্বান করতা হুঁ। আনে বালে 5-7 মে জো পিছলে 5-7 মে নহি হুয়া ও সপ্ত ধারা কে সামর্থ্য সে শক্তি সে হম দেশ কো নই উঁচাই নই গতি দেঙ্গে অর নয় লক্ষ্য কো পার করনে ওয়ালা সামর্থ্য দেঙ্গে।
0: ভারত তাঁর আত্মশক্তিতে কোভিড অতিমারী, ইউক্রেন সংকট এবং পশ্চিম এশিয়ার সংঘাতজনিত সমস্যা সাফল্যের সঙ্গে কাটিয়ে উঠতে পেরেছে। এই সব সংকটকালে ভ্যাকসিন, জ্বালানি, সার প্রভৃতি বিষয়ে গুজব ছড়িয়ে দেশের মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি করার চেষ্টা হয়েছিল, কিন্তু ভারতের নিজস্ব নীতিতে এই সংকট কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। শ্রী মোদী আগামী 5-7 দেশের কারখানাজাত উৎপাদনকে আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার উপযোগী করে তোলার আহ্বান জানান। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্যে সরবরাহ শৃঙ্খলের মধ্যে দেশকে গুরুত্বপূর্ণ স্থান গ্রহণ করতে হবে। প্রধানমন্ত্রী খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পের বিকাশ এবং কৃষিজাত পণ্যের বাজারের প্রসারের লক্ষ্যে রাসায়নিক সার ব্যবহারের কম করা এবং উন্নতমানের পণ্য উৎপাদনের গুরুত্বের কথা বিশেষভাবে উল্লেখ করেন। প্রধানমন্ত্রী প্রযুক্তির উদ্ভাবনের উপর জোর দিয়ে বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিজিটাল প্রযুক্তি, ডেটা সেন্টার তৈরি ও যোগাযোগ ব্যবস্থা আরও মসৃণ করার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তি প্রয়োজন। প্রধানমন্ত্রী গতিশক্তির বৃদ্ধির উপর বিশেষ জোর দিয়ে বলেন, যোগাযোগ ব্যবস্থা সুগম করা ও পরিবহন পরিকাঠামোকে সুদৃঢ় করার জন্য নানা উল্লেখযোগ্য প্রকল্প হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে দ্রুতগতির ট্রেন, বিমানবন্দরের সংখ্যা বৃদ্ধি, মাল্টিমোডাল লজিস্টিক হাব তৈরি ইত্যাদি। প্রধানমন্ত্রী দেশের প্রতিরক্ষা ক্ষেত্রের বিকাশের উপর জোর দেন। তিনি প্রতিরক্ষা উৎপাদনের আন্তর্জাতিক বাজারে ভারতের গুরুত্বপূর্ণ স্থান নেওয়ার কথা মনে করিয়ে দেন। প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতা দেশের সুরক্ষা ব্যবস্থাকে জোরদার করেছে।
1: डिफेंस में आत्मनिर्भर होना, इसके बिना कोई चारा नहीं है। विश्व जब अपनी अपनी ही सोच रहा है, तब भारत विश्व के लिए बाजार बन करके नहीं रह सकता। हमें डिफेंस के क्षेत्र में आत्मनिर्भर होना हुआ, नेक्स्ट जनरेशन डिफेंस टेक्नोलॉजी डेवलप करके हमें ग्लोबल सप्लायर बनने की दिशा में हमें लक्ष्य लेकर के चलना है। हमें ड्रोन, काउंटर ड्रोन सिस्टम को विकसित करना होगा और हाइपरसोनिक डिफेंस टेक्नोलॉजी

0: उस पर हमें लीडरशिप लेनी होगी।
1: শ্রী মোদী বিকশিত ভারত গড়ে তোলার লক্ষ্যে আত্মবিশ্বাসের উপর জোর দেন। এ প্রসঙ্গে তিনি মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল সহ একাধিক উদ্যোগের কথা উল্লেখ করেন। গত ১২ বছরে দেশের সেমিকন্ডাক্টর ও ক্রিটিক্যাল মিনারেলস ক্ষেত্রে ব্যাপক উন্নতির কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, নতুন প্রযুক্তির বাজারে অংশগ্রহণের জন্য ভারত অনেকটাই অগ্রসর হয়েছে। ২০১৪ সাল থেকে শুরু করে গত ১২ বছরে দেশের বিশেষ সাফল্যের মানচিত্র তুলে ধরে শ্রী মোদী আজ কয়েকটি ক্ষেত্রকে চিহ্নিত করেছেন। তিনি বলেন, আগের সরকারগুলি সমুদ্রতটের ৯৯% এলাকাকে নিষ্ক্রিয় করে রেখেছিল। বর্তমান সরকার এই সামুদ্রিক অঞ্চলে বিভিন্ন ধরনের কর্মকাণ্ড শুরু করার উদ্যোগ নিয়েছে। বিকল্প শক্তির ব্যবহার প্রসঙ্গে প্রধানমন্ত্রী আজ পাইপলাইনে বাহিত গ্যাস পরিষেবা ও পিএম সূর্যকর প্রকল্পের অগ্রগতির কথা উল্লেখ করেন। প্রধানমন্ত্রী বলেছেন, ১৯২৫ সালে রেলওয়ে ট্র্যাকের বৈদ্যুতিকরণ শুরু হলেও ৯০ বছরে তার বিস্তার মাত্র ৩০% পৌঁছেছিল। গত এক দশকে তা বেড়ে ৭০% করা সম্ভব হয়েছে। সেই সঙ্গে পারমাণবিক শক্তি ক্ষেত্রে দেশের উল্লেখযোগ্য অগ্রগতির কথা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, ২০৪৭ সালের মধ্যে ১০০ গিগাওয়াট পারমাণবিক শক্তি উৎপাদনের লক্ষ্যমাত্রা ধার্য হয়েছে।
0: এআই হো, ডেটা সেন্টার হো, হমেন বহুত বড়ি মাত্রা মে বিজলি কি জরুরত হোগি, আর ইসলিয়ে হমনে পহলে সে হি উস দিশা মে এক কে বাদ এক মজবুত কদম উঠায়ে হ্যায়। এনার্জি সিকিউরিটি কা এক বড়া মাধ্যম হ্যায় পরমাণু উর্জা, নিউক্লিয়ার এনার্জি। হমনে পার্লামেন্ট মে শান্তি এক্ট পাস কর করকে এক নয়ে লক্ষ্য তরফ জানে কা রাস্তা তয় কর লিয়া হ্যায়। 2047 তক হম 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার কা লক্ষ্য লেকর কে চল রহে হ্যায়।
1: ভাষণের শুরুতেই প্রধানমন্ত্রী মনে করিয়ে দেন, স্বাধীনতার পর এই প্রথমবার ওই অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশন করা হয়েছে। তিনি বলেন, দেশের বিভিন্ন এলাকা বন্যা, ভূমিধ্বস ও অন্যান্য প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলির পাশে দাঁড়ানোর দৃঢ় সংকল্পের কথা পুনর্ব্যক্ত করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের অবসান নিশ্চিত করতে যে অগণিত স্বাধীনতা সংগ্রামী সাহস, আত্মত্যাগ ও অটুট নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাদেরকে সবাই কৃতজ্ঞতার সঙ্গে শ্রদ্ধা জানায়। প্রধানমন্ত্রী আরও বলেন, ১৪০ কোটি ভারতবাসীর শক্তিতে দেশের বিভিন্ন ক্ষেত্রে উন্নয়নের নতুন উচ্চতা স্পর্শ করেছে। স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ যুদ্ধস্মারকে দেশের জন্য লড়াই করে প্রাণ বিসর্জন দেওয়া বীর যোদ্ধাদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। তিনি সেখানে পুষ্পস্তবক দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, চিফ অব ডিফেন্স স্টাফ জেনারেল এনএস রাডা সুব্রমণি, সেনাপ্রধান জেনারেল ধীরাজ সেঠ, নৌসেনাপ্রধান অ্যাডমিরাল কৃষ্ণা স্বামীনাথন, বায়ুসেনাপ্রধান এয়ারফোর্স চিফ এয়ার মার্শাল অমরপ্রীত সিং ও যুদ্ধস্মারকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। খবর শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ ৮০তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানে কলকাতার রেড রোডে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গৌরব অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। অনুষ্ঠান শুরুর আগে তিনি নেতাজির মূর্তিতে পুষ্পার্ঘ্য প্রদান করে শ্রদ্ধা জানান। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী রাজ্যবাসীকে স্বাধীনতা দিবসের অভিনন্দন জানিয়ে বলেন, বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার মাধ্যমে ২০৪৭ বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে।
2: ২০৪৭ সালে বিকশিত ভারত তখনই সম্পূর্ণ হবে যখন আমরা বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তুলতে পারব। আমাদের সরকারের অগ্রাধিকার পশ্চিমবঙ্গকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিয়ে যাওয়া, কর্মসংস্থান, নারীর ক্ষমতায়ন, সুরক্ষা, পাহাড় থেকে সাগর, জঙ্গলমহল থেকে তরাই ডুয়ার্স, আমরা সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দিতে চাই।
1: এই অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী যাবেন সুন্দরবনে। হেলিকপ্টারে তিনি সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের আওতাধীন ঝিলা ফরেস্ট ক্যাম্পে পৌঁছানোর পর গোসাবা কিষাণ মান্ডি প্রাঙ্গণে জাতীয় পতাকা উত্তোলন করবেন। আকাশবাণী ভবনেও আজ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন কমার্শিয়াল ব্রডকাস্টিং সার্ভিসের অনুষ্ঠান বিভাগের প্রধান সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। আজ ঋষি অরবিন্দের ১৫৪তম জন্মদিন। ঋষি অরবিন্দের পৈতৃক নিবাস কুননগরের অরবিন্দ আশ্রমে ঋষি অরবিন্দের জন্মদিন শ্রদ্ধার সঙ্গে পালিত হয়। তাঁর স্মৃতিফলকে মালা দিয়ে শ্রদ্ধা জানানো হয়। ঋষি অরবিন্দ স্মৃতি বিজড়িত স্থান চন্দননগরের প্রবর্তক সংঘ আজ সেখানেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে ঋষি অরবিন্দের জন্মদিন পালন হয়। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গেও ৮০তম স্বাধীনতা দিবস উপলক্ষে রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি সকালে ব্যারাকপুর গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। যোগ দেন বিশেষ প্রার্থনা সভায়। উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন তিনি। ছিলেন শ্রম ও পরিবহন মন্ত্রী অর্জুন সিং, তথ্য প্রযুক্তি মন্ত্রী কল্যাণ চক্রবর্তী, মুখ্য সচিব মনোজ আগরওয়াল। রাজ্যপাল পরে কলকাতার মেয়র রোডে মহাত্মা গান্ধীর মূর্তিতেও শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন। ন্যাশনাল টেস্টিং এজেন্সি NTA ঘোষণা করেছে UGC নেট, CSIR নেট এবং ICAR AIEEA PG ও AICE PhD ২০২৬ সাময়িক উত্তরপত্র বা প্রভিশনাল আনসার কিজ

0: আগামীকাল প্রকাশ করা হবে। পরীক্ষা বা উত্তরপত্র সংক্রান্ত বিষয় শুধুমাত্র সংস্থার অফিসিয়াল বা আনুষ্ঠানিক তথ্যের উপর নির্ভর করার জন্য এনটিএ পরীক্ষার্থীদের পরামর্শ দিয়েছে। দক্ষিণ লেবাননে আজ সকালে ইসরায়েলি বিমান হামলায় 7 জন নিহত এবং 3 জন আহত হয়েছেন। 26 জুন দুই পক্ষের মধ্যে একটি ফ্রেমওয়ার্ক চুক্তি হওয়ার পর এই প্রথম ইসরায়েল লেবাননে এত বড় হামলা চালালো। ঘটনাস্থলে উদ্ধারকারী বাহিনী ধ্বংসস্তূপ সরিয়ে আহত ও নিহতদের খোঁজে অনুসন্ধান চালাচ্ছে। গলে আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে 2 ম্যাচের সিরিজের প্রথম টেস্টে ভারত শ্রীলঙ্কার বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে। বৃষ্টির জন্য খেলা এখন স্থগিত রয়েছে। সর্বশেষ খবর পাওয়া অনুযায়ী ভারত 27 ওভার 1 উইকেটে 101 রান করেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। যথাযোগ্য মর্যাদায় আজ দেশজুড়ে 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। জাতির উদ্দেশ্যে ভাষণে আজ দেশকে এগিয়ে নিয়ে যেতে সামর্থ্য ও শক্তির সপ্তধারার কথা ঘোষণা করেন তিনি। চিরাচরিত উৎসাহ উদ্দীপনায় পশ্চিমবঙ্গের সর্বত্র আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। ঋষি অরবিন্দর জন্মদিনও আজ পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে তোলার মাধ্যমেই 2047-এ বিকশিত ভারতের স্বপ্ন পূরণ হবে বলে মন্তব্য করেন। খবর শেষ হলো, এরপর খবর শুনবেন বেলা 1:30।
1: নমস্কার, আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার। রাষ্ট্র আজ 80বাঁ স্বাধীনতা দিবস মানা রাহা হে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নে আজ ঐতিহাসিক লালকিলা কে প্রাচীর পর ধ্বজারোহণ কিয়া। শ্রী মোদী নে স্বাধীনতা দিবস কি শুভকামনায় দেতে হুয়ে কাহা কি আজ হর দিল কি ধড়কন বন্দে মাতরম কে গায়ন সে গুঞ্জায়মান হে।
2: আজাদী কে বাদ 15 আগস্ট লাল কিলে পর পহলি বার বন্দে মাতরম গুঞ্জ রাহা হে। आज जब हम देश के लोग वंदे मातरम के 150 वर्ष मना रहे हैं, इससे बड़ा उत्तम अवसर क्या हो सकता है।
1: प्रधानमंत्री ने कहा कि एआई शिखर सम्मेलन के आयोजन से भारत ने विश्व को अपनी शक्ति दिखाई। उन्होंने कहा कि देश की युवा शक्ति एआई के क्षेत्र में भी प्रयास कर रही है।
2: हमने पिछले दिनों एआई इंपैक्ट समिट किया था। एआई का विस्तार बहुत तेजी से बढ़ रहा है। लाल किले से मैं देश के नौजवानों के लिए घोषणा करना चाहता हूं, हमने तय किया है कि आने वाले 1 वर्ष में 1 करोड़ युवाओं को एआई स्किल के लिए ट्रेनिंग देने का हम काम करेंगे।
1: श्री मोदी ने कहा कि सरकार मध्यम वर्ग के परिवारों के बच्चों के लिए फ्री ऑनलाइन कोचिंग की व्यवस्था कर रही है।
2: विभिन्न परीक्षाओं की फ्री ऑनलाइन कोचिंग हमने करने का निर्णय किया है। डिजिटल पब्लिक इंफ्रास्ट्रक्चर है, हमारे पास उत्तम टैलेंट है, टीचर्स हैं। उन संसाधनों को जोड़ करके हम देश के नौजवानों को फ्री कोचिंग देने का एक पूरा नेटवर्क हम खड़ा करने वाले हैं।
1: राष्ट्रपति द्रौपदी मुर्मू ने आज 80वें स्वाधीनता दिवस के अवसर पर राष्ट्रीय समर स्मारक पर वीर जवानों को श्रद्धांजलि दी। उन्होंने स्मारक पर पुष्पांजलि अर्पित कर शहीदों को नमन किया। उपराष्ट्रपति सीपी राधाकृष्णन, गृहमंत्री अमित शाह और रक्षा मंत्री राजनाथ सिंह ने स्वतंत्रता दिवस पर देशवासियों को शुभकामनाएं दी हैं।

0: आकाशवाणी एफएम गोल्ड खांटी सोना।
1: আরে রিমা, সোলার প্যানেল লাগিয়ে নাও, সোলার প্যানেল লাগিয়ে নাও। কবে থেকে আমার সব বন্ধুরা বলতো, কিন্তু আমি মেনে নিয়েছি যবে থেকে প্রধানমন্ত্রী বলেছেন।
2: ভারত সরকার কা লক্ষ সোলার পাওয়ার সে বিজলি বিল জিরো করনে কা ভি হ্যায়।
1: আমি প্রধানমন্ত্রী জির কথায় সোলার প্যানেল লাগিয়েছি আর আমার বিদ্যুৎ বিল জিরো এসেছে। আপনিও লাগিয়ে নিন।
3: পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা আজই রেজিস্টার করুন। PM সূর্যঘর.gov.in

0: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে।
1: ধনধান্য পুষ্প ভরা আমাদের এই বসুন্ধরা, তাহার মাঝে আছে দেশ এক সকল দেশের সেরা। ও সে স্বপ্ন দিয়ে তৈরি সে দেশ, স্মৃতি দিয়ে ঘেরা। এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি, ও যে সকল দেশের রানী, সে যে আমার জন্মভূমি।
2: সকলকে 80তম স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। শুরু করছি তোমায় গান শোনাবো। আজ স্টুডিও প্রান্তে রয়েছি আমি সরিতা, আর আমার সঙ্গে
1: প্রযুক্তি। আজ আরও একটি বিশেষ দিন, আজ কবি সুকান্ত ভট্টাচার্যের জন্মশতবর্ষ। তাঁকে শ্রদ্ধা জানিয়ে আমাদের তোমায় গান শোনাবো শুরু করলাম।

0: হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে আমরা সুকান্ত ভট্টাচার্যের লেখা এই গান দিয়ে শুরু করলাম আজকের তোমায় গান শোনাব। আমরা চলে যাই পরের অনুরোধে।
1: একেবারেই, আজকে প্রথমে একটা কথা বলি, আমাদের ফেসবুক পেজে বেশ কিছু অনুরোধ এসেছে ঠিকই আজকে, তবে আপনারা তো নিয়মটা জানেন, আমি জানি না আজকে কেন তার ব্যতিক্রম, এতটা ব্যতিক্রম দেখতে পাচ্ছি, কারণ আজকে যারা অনুরোধ করেছেন তাদের অধিকাংশই এই সপ্তাহের বাকি দিনগুলিতে অলরেডি অনুরোধ করেছেন, তারাই আবার আজকে অনুরোধ করেছেন, এটা একেবারেই অভিপ্রেত নয়। আরও একজন বন্ধু, তার নাম করেই বলি, আসাম থেকে উনি রিকোয়েস্ট করেন, তিনি কিন্তু আমাদের ফেসবুক পেজ শুধু নয়, হোয়াটসঅ্যাপ দুটো মাধ্যমেই, আমরা বারবার বলি যে কোনো একটি মাধ্যমে আসুন, আপনি দুটো মাধ্যমেই রিকোয়েস্ট করেছেন, অথচ আপনি তো যে কোনো একটি গান শোনালেই হয় আপনার নাম।

ফোনটা বললেই হয়, সেটা কিন্তু অলরেডি এই সপ্তাহে শোনানো হয়ে গেছে। আপনি হয় রিকোয়েস্ট করেন অনুষ্ঠান শোনেন না, অথবা বাংলা ভাষাটা বোঝেন না, কোনটা আমি ঠিক জানি না, তবে এই ধরনের কাজ আর না করলে আমাদের পক্ষে খুব সুবিধা হয় অনুষ্ঠান করতে। যাই হোক, আমরা গানে চলে যাই। এরপরে অসীমা সেন নাকতলা কলকাতা 47 থেকে অনুরোধ করেছেন, আজকে স্বাধীনতা দিবস সেটা মনে রেখেই স্বভাবতই মুক্তির মন্দিরে সোপানতলে এই গান শুনতে চেয়েছেন। তবে উনি শুনতে চেয়েছেন লোপামুদ্রা মিত্রর কণ্ঠে। আমাদের সংগ্রহে লোপামুদ্রা মিত্রর কণ্ঠে এই গানটি নেই, তাই আমরা অন্য শিল্পীর কণ্ঠে এই গানটি শোনাচ্ছি। আমরা ক্যালকাটা ইউথ কয়ারের কণ্ঠে শুনব সমবেত কণ্ঠে এই গান।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: অনুপমা দাস বিশরপাড়া কোদালিয়া থেকে শুনতে চেয়েছিলেন একটি দেশাত্মবোধক গান, সুচিত্রা মিত্রের কণ্ঠে রবীন্দ্রনাথ ঠাকুরের রচনা এই গানটি আমরা শোনালাম আপনার জন্য। চলে যাই পরের অনুরোধে।
1: পরের অনুরোধে যাব, কোন গান শুনব বলো? আমাদের অনুরোধ তো অনেকগুলোই রয়েছে।
0: আচ্ছা, এরপরে আমরা মান্নাদের কণ্ঠে গান শুনি। মান্নাদের কণ্ঠে শপথ নিলাম এই ছবি থেকে গান শুনতে চেয়েছেন রবীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গড়িয়া থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: সীতা ছবির গান শুনতে চেয়েছিলেন তাপস মাইতি চকমানিক বাওয়ালি থেকে, আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনছিলাম এই গান।
1: একেবারেই, আমরা এবারে ভূপেন হাজারিকার কণ্ঠে গান শুনবো। সেই গান শোনার জন্য আমাদের রিকোয়েস্ট করেছেন প্রদীপ চক্রবর্তী সন্তোষপুর মহেশতলা থেকে। আমরা চলে যাই ভূপেন হাজারিকার গানে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: এই গান শুনতে চেয়েছিলেন সুপ্রিয়া দত্ত ডানকুনি সূর্যসেন নগর থেকে। আর এবারে আমরা শুনব গিরিন চক্রবর্তীর কণ্ঠে কারারি লৌহ কপাট। এই গান শোনার জন্য কিন্তু দুটো রিকোয়েস্ট রয়েছে, অনিকেত সরকার, দেবদূত সরকার, সরমা সরকার, শিপ্তা সরকার, টুম্পা সরকার, নেহারি গড়বেতা পশ্চিম মেদিনীপুর থেকে এই গান শোনার জন্য অনুরোধ করেছেন।
1: এছাড়াও অনুরোধ করেছেন বাঘা যতীন থেকে জয়দীপ রায়।
2: ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল কর রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। ওরে ও তরুণী শান, সাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। ওরে ও তরুণী শান, সাজা তোর প্রলয় বিশান, ধ্বংস নিশান উঠুক প্রাচীর প্রাচীর ভেদী। কারা রই লৌহ কপাট, ভেঙে ফেল করে রে লোপাট, রক্ত জমাট শিকল পূজার পাষাণ বেদী। গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা? গাজনের বাজনা বাজা, কে মালিক কে সে রাজা? কে দেয় সাজা মুক্ত স্বাধীন সত্য কেড়ে? হা হা পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্য কেড়ে। পায় যে হাসি, ভগবান করবে ফাঁসি, সর্বনাশী শিখায় দেহীন তথ্য কেড়ে। ওরে ও পাগলা ভোলা, তেরে দেহ প্রলয় দোলা। ওরে ও পাগলা ভোলা, তেরে দেহ প্রলয় দোলা। কারক দোলা জোরতে ধরে এক কাটানে, মার হাত হয় দাঁড়ি হাত, কাঁধে নে দুন্দু বিঘাত, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন পানি। মার হাত হয় দাঁড়ি হাত, কাঁধে নে দুন্দু বিঘাত, ডাক করে ডাক মৃত্যুকে ডাক জীবন।

0: কাল বসে কি কাটাবি কাল বসে কি তেরে দেখি ভিমকার আর ওই ভিত্তি নারী লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা আগুন জ্বালা হ্যালো বাড়ি লাঠি মার ভাঙরে তালা যত সব বন্দি শালায় আগুন জ্বালা হ্যালো বাড়ি কারার ওই লৌহ কপাট ভেঙে ফেলে কর রে লোপাট রক্ত জমাটে শিকল পূজার পাশানে দেবী।
1: মাধব পাল শ্যামপুর হুগলি থেকে শুনতে চেয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গান। এই গান দিয়ে শেষ করব আজকের তোমায় গান শোনাব,
2: আর আমরা ফিরে আসব 2:30 মিনিটে সুরেলা সফর নিয়ে প্রযুক্তি আর সরিতা 100.1 FM গোল্ডে।

0: মেজবানি এফএম গোল্ড খাঁটি সোনা।
1: সত্যি কথা বলি, এখন তো গরম পড়ে গেছে আর হাজার হাজার টাকার ইলেকট্রিক বিলও আসা শুরু হয়ে গেছে। গিন্নি তো কবে থেকেই বলছে সোলার প্যানেল লাগানোর কথা, বলছে সরকার সাবসিডিও দিচ্ছে। আমি যাকেই জিজ্ঞেস করছি সবাই বলছে জিরো বিল আসতে শুরু করেছে। ভাবছি এবার লাগিয়েই নিই। বিদ্যুৎ যখন বিনা পয়সায় পাওয়া যাচ্ছে তখন লাগাচ্ছেন না কেন? আপনিও লাগিয়ে নিন পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: শুনছেন ফিল্মি গানের সফর, সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফরে আজ 80 থেকে 90।

0: হাসি মুখে ওরা মেনেছে আত্মত্যাগ, হাসি মুখে ওরা মেনেছে দীপান্তর, অনায়াসে ওরা বরণ করেছে কারা, কঠিন শপথে ভুলেছে নিজের ঘর। স্বাধীনতা, ওরা স্বাধীনতা চেয়েছিল। স্বাধীনতা মানে স্বেচ্ছাচারিতা নয়, চেয়েছিল মার অশ্রু মুছিয়ে দিতে, মুছে দিতে তার হৃদয়ের ক্ষত, ভয়।
1: স্বদেশপ্রেম তো পতাকা উড়ানো নয়, নয় যে কেবলই বুঁদ হওয়া উৎসবে, যেদিন এসেছে কান্না রক্ত ঘামে, বোধ নিয়ে তাকে বরণ করব কবে। শত শহীদের স্বপ্ন কি ছিল ভুলে, এভাবেই যদি সয়ে যাই অনাচার, দেশমা আমার ডুকরে উঠবে না তো? স্বাধীনতা, ওগো স্বাধীনতা, তুমি কার?

0: আজ 80তম স্বাধীনতা দিবস, আর সেই কারণে আজকের 80 থেকে 90 অবশ্যই দেশপ্রেমের কথা, দেশপ্রেমের গানে ভরে থাকবে। 80 থেকে 90-এর এই যে দশকটা, সেই দশকে আমরা যে যে ছবিতে যে যে গান পেয়েছি, সেই সমস্ত গান দিয়ে সাজানো আজকের সুরেলা সফর।
1: আমরা শুরু করলাম রোজা ছবির গান শুনিয়ে। 1992-র ছবি হরিহরনের কণ্ঠে আমরা এই গান শুনছিলাম। এই ছবির,
0: হ্যাঁ বলো,
1: এই এই ছবি বোধহয় আমাদের বেড়ে ওঠার সময়ে সবচেয়ে বেশি মানে আমাদের ভিতরে যে উত্তেজনা তৈরি করেছিল। এবং দেখো, তার আগে আমরা টেলিভিশনে পেট্রিয়টিক সং, পেট্রিয়টিক ফিল্ম কি আমরা দেখিনি? নিশ্চয়ই দেখেছি। কিন্তু একদম হয় না, একটা বড় পর্দায় যখন আমরা কোনো একটা ফিল্ম দেখি, তার ইম্প্যাক্ট অনেক বেশি আমাদের উপরে এসে পড়ে।
0: একটু থাম, তোমায় থামিয়ে বলি, আমি কিন্তু এই ছবিটা বড় পর্দায় আজ অব্দি দেখিনি।
1: ও তাই?
0: আমি মানে সত্যি কথা বলতে, তুমি যেটা বললে এটা না কোথাও আমার মনে হয় এই গানটার সঙ্গে যেভাবে রিলেট করতে পারি বা এই ছবিটার সঙ্গে, যে আমাদের যখন মানে বেড়ে ওঠা, বোধ তৈরি হচ্ছে, সেই সময়ে এই ছবিটা এসেছিল। এবং সত্যি সত্যি এই ছবিটার দৃশ্যটা না, আমি আজকে যখন এই গানগুলো সাজিয়েছি অনুষ্ঠানের জন্য, কালকে আমার মনে হচ্ছিল একবার আরেকবার একটু দেখি, দেখতে গিয়ে মনে হলো সবটাই মনে আছে, তবু মনে হলো একবার দেখি, দেখতে গিয়ে মনে হলো সত্যি সত্যি ওই যে সিনটা ভাবো, যেখানে জাতীয় পতাকাটাকে আগুন দিয়ে দেওয়া হচ্ছে, এবং সেটা দেখে অরবিন্দ স্বামী দৌড়ে গিয়ে ওই তার উপর পড়ছে, পড়ে নিজের গায়ে,
1: যেহেতু হাতটা বাঁধা, সেহেতু পুরো সোয়েটার, ওই লাল রঙের পুরো সোয়েটার পরা, তার শরীরটা পতাকার উপরে তিনি ফেলে দিচ্ছেন এবং পতাকাটাকে আগুনটাকে নেভানোর চেষ্টা করছেন।
0: একদম নিজের সারা শরীরে আগুন জ্বলে যাচ্ছে, কিন্তু তাতে কোনো অসুবিধা নেই। এবং সেই সঙ্গে এই যে গানের, যে গানের মধ্যে তুমি যেটা বললে না যে উত্তেজনা, গানের মধ্যে যে উত্তেজনাটা তৈরি হচ্ছে, সত্যি সত্যি আমি যখন গতকাল দেখছিলাম

0: ওটা, তখনও আমার না মনে হচ্ছিল সেই কোথাও আমার রক্তটা গরম হয়ে আসছে।
1: একেবারেই তাই। এবং রোজা না আমাদের মানে শুধু প্রেম শেখায় না, মানে প্রেমেরও প্রথম প্রকাশ, যেরকম আমাদের সময় বেড়ে ওঠা আমরা প্রথম রোজা যেখানে ইয়ে হাসি বাদিয়া যখন হচ্ছে তখন একটা অন্যরকমের ফিলিংস আমাদের ভিতরে তৈরি হচ্ছে, সদ্য যৌবন তখন আমাদের, এবং সেই সময় দেশপ্রেমটাও শিখিয়ে যায়। এবং কোথাও এআর রহমানের ভীষণ পছন্দের রাগ হচ্ছে দেশ, বিভিন্ন সময়ে তিনি দেশ রাগকে ব্যবহার করেছেন বিভিন্ন গানে, এবং রোজা পুরো শুরু থেকে শেষ পর্যন্ত দেশ রাগ দিয়ে ভরা, এবং সেখানে দেশপ্রেমের সঙ্গে এই রাগটা এমনভাবে জড়িয়ে গেছে। ধরো আমরা যে বন্দে মাতরম শুনে সবচেয়ে বেশি কি বলবো, আমাদের আমরা সবচেয়ে যে সুরে গাই এই গানটি সেটি দেশ রাগে, তো আমাদের কোথাও এই মাতৃভূমি সঙ্গে আমরা রিলেট করতে পারি এই রাগটা দিয়ে। আর এই রাগটা তো ভীষণভাবেই রোজা ছবির মধ্যে ঘুরে ফিরে এসেছে। আমরা আজকে সেই সমস্ত ছবি বেছেছি 80 থেকে 90 দশকের মধ্যে যে সমস্ত ছবিগুলি তৈরি হয়েছিল এবং যে ছবিগুলির মধ্যে দেশাত্মবোধের গল্প রয়েছে।
0: একদমই। আমরা পরের গানে চলে যাই, যে ছবির গান রেখেছি, ছবির নাম কর্মা।

কর্মা ছবির গান আমরা শুনছিলাম। এই ছবিটি মুক্তি পেয়েছিল 1986 সালের 8ই আগস্ট। ভাবো, এই আগস্ট মাসেই কিন্তু এই ছবি মুক্তি পেয়েছিল, এবং খুব সত্যি কথা বলতে আজ পর্যন্ত এই গান এমন কোনো, বোধ হয় 86 থেকে আজ পর্যন্ত এমন কোনো আগস্ট মাস যায়নি যে মাসে, যে বছরে এই গানটি শোনানো হয়নি। আমরা পর্দায় যখন এই গানটি দেখছি, তখন দেখতে পাচ্ছি যে রানা বিশ্বপ্রতাপ সিং, যে চরিত্রে আমরা দিলীপ কুমারকে পাই, সেই চরিত্রে অভিনয় করেছে।

0: দিলীপ কুমার এই বিশ্বপ্রতাপ সিং, তিনি একজন উচ্চপদস্থ পুলিশ কর্মকর্তা এবং একটি কারাগারের দায়িত্বে তিনি রয়েছেন, মানে প্রাক্তন উচ্চপদস্থ পুলিশ কর্তা তিনি এই মুহূর্তে বর্তমানে রয়েছেন একটি কারাগারের দায়িত্বে, এবং যার স্ত্রী রুক্মিণীর ভূমিকায় অভিনয় করছেন নূতন। দেখা মানে এই গানটির যে দৃশ্যপট সেটি হচ্ছে যে কারাগারের মধ্যে স্বাধীনতা দিবস উদযাপন হচ্ছে এবং সেখানে নূতন এই গানটি গাইছেন এবং আরও কারাগারে যারা রক্ষীরা যারা বন্দীরা তারা সকলে মিলে এই গানে অংশ নিচ্ছেন, গলা মেলাচ্ছেন। এরপরে কিন্তু গল্পটা ঘুরে যায় এবং গল্পটা বেশ একটা মানে কি বলবো একটা থ্রিলার মুভির মতো বা অ্যাকশন মুভির দিকে চলে যায় আর কি গল্পটা। তো আমরা এই আজকে সুরেলা সফরে প্রযুক্তি আর সরিতা গল্প করছি এমন কিছু ছবি নিয়ে, 80 থেকে 90 দশকের মধ্যে তৈরি হয়েছিল, যে ছবির মধ্যে দেশাত্মবোধ রয়েছে, দেশাত্মবোধক গান রয়েছে বা দেশ নিয়ে কোনো না কোনো গল্প রয়েছে।
1: একদম, আমরা পরের গানে চলে যাব যে ছবি থেকে এই গান, সে ছবির নাম দিলজালে, 1996, মানে অনেকটা এগিয়ে গেলাম,
0: 10 বছর পরে ছবি।
1: এখানে আমরা দেখছি, দেখো আমাদের প্রত্যেকের জীবনে, মানে আমরা তো ছোটবেলা থেকে বাড়িতে যখন অভিভাবকেরা শেখান তখন হয় না কোনো গান কোনো কবিতা যেটার মাধ্যমে আমরা প্রথম ওই স্বদেশ প্রেম বা দেশাত্মবোধটাকে অনুভব করতে শিখি। তো সেক্ষেত্রে এখানে দেখানো হচ্ছে যে অজয় দেবগন যখন ছোট তার বাবা মা তাকে এই যে গানটা সেই গানটাই গেয়ে তাকে দেশপ্রেমের মন্ত্র শেখাচ্ছেন। পরবর্তীতে আবার সেই ছেলে যখন বড় হয়ে যাচ্ছে তখন আমরা দেখতে পাচ্ছি যে একটা জায়গায় এরকমই একটি স্বাধীনতার দিনে পতাকা তোলা হয়েছে, ভারতের ওই তিরঙ্গা পতাকা, এবং সেই পতাকা একদল দুষ্কৃতিই বলবো কারণ তারা এসে সেই পতাকাটাকে সরিয়ে ছুঁড়ে ফেলে দিচ্ছে। যে মুহূর্তে সে পতাকাটা ফেলে দিচ্ছে, অজয় দেবগন দৌড়ে এসে পতাকাটে ওই মাটিতে পড়তে দিচ্ছে না, সে হাতে করে সেটাকে ধরে নিচ্ছে এবং পরে সেটাকে আবার যথাস্থানে রেখে দিচ্ছে আর কি, যেখানে ফ্ল্যাগ হোস্ট করা হয়েছিল, যেখানে তার থাকার কথা সেখানে রেখে দিচ্ছে এবং এই গান গিয়ে সকলকে উজ্জীবিত করছে এবং বোঝাচ্ছে যে দেশ কতটা প্রত্যেকের কাছে এবং দেশের পতাকা তার যে গরিমা সেটা আমরাই রাখতে পারি।
2: শ্যাম, তুঝে পতা হ্যায় তুমারে বাবুজি কো কবি প্যার কা প্যাগাম ভেজনা হি নাহি আয়া।
3: ক্যা কেহতি হো শ্যামু কি মা?
2: অর ক্যা, আপকো জব ভি প্যার জতানা হোতা থা हिंदुस्तान का झंडा भेज देते थे।
3: मां जानती हो बाबूजी ने सबसे ज्यादा प्यार किससे किया है?

0: আমরা মানে সংবাদ বিরতির কাছাকাছি সময়ে পৌঁছে গেছি, তো একটা গান শুনতে শুনতে চলে যাব সংবাদ বিরতিতে, ফিরে আসবো 3:10, তারপরে অবশ্যই আরও গান শোনাবো। তবে যেতে যেতে যে গান রাখবো, ক্রান্তি, এই ছবি মনোজ কুমারের ছবি, এমনিতেই তাকে বলা হতো ভরত কুমার। হ্যাঁ, তো এই টিজে মানে তার আগে তো প্রচুর এরকম আমাদের মনে মনে আছে সেসব গান, কিন্তু ক্রান্তি ছবিটা যেহেতু এই টিজের ছবি, তো সেই ছবি থেকে আমরা এই গান শুনবো, যেখানে সেই একই রকমভাবে দেশমাতার কথা বলা হচ্ছে, দেশভক্তির কথা বলা হচ্ছে। সেই গান শুনবো,
1: ফিরে আসবো আবার 3:10।

0: at the Bakshi Stadium and took the salute at the ceremonial parade. Addressing the gathering, the Chief Minister said the situation in Pakistan-occupied Jammu and Kashmir was regrettable. He said that after 8 years of independence, the decision to be a part of India has proved to be right. Along with the rest of the nation, Assam today celebrated the 80th Independence Day with enthusiasm. At the state-level function held at Khanpada in Guwahati, Chief Minister Dr. Himanta Biswa Sarma hoisted the national flag. At least 20 people were killed after a magnitude 7.7 earthquake struck off Indonesia's Flores region early today, collapsing buildings, triggering landslides and causing widespread panic. 6 people were injured and 2 remained missing. The quake prompted a tsunami warning that was later lifted after monitoring showed no significant sea level changes. Power outages and communication disruptions hampered rescue and damage assessments. The IMD has forecast very heavy rainfall today at places over Arunachal Pradesh and Uttarakhand. Parts of northeast India, Chhattisgarh, East Rajasthan, Chandigarh, Delhi, Himachal Pradesh, Jammu and Kashmir are also likely to receive moderate to heavy rainfall during the day. And that is the end of this news bulletin.
1: Gaane Kothay Golden Shomoy. আপনি শুনছেন 100.1 FM Gold. 100.1 FM Gold. FM Gold. হান্ড্রেড পয়েন্ট ওয়ান এফ এম গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
2: তিনি হলেন স্বামী বিবেকানন্দর ছোট ভাই। ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তার ভূমিকা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গদর পার্টির সঙ্গেও তার সম্পর্ক ছিল অত্যন্ত নিবিড়। তিনি আর কেউ নয়, যার কথা বলছি তিনি হলেন ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত।

0: আমরা এখন যে পূর্ণভূমিতে বসে আছি, কিন্তু স্বামী বিবেকানন্দের বাড়ি,
1: রাইট?
0: আর অনেকেই জানেন না যে স্বামীজির ভাই ভূপেন্দ্রনাথ দত্ত তিনিও এই বাড়িতেই জন্মগ্রহণ করেছিলেন এবং ভারতের স্বাধীনতা আন্দোলনে তিনি কিন্তু একদিন অগ্রণী ভূমিকা পালন করেছিলেন।
1: একদমই তাই। দেখো, গল্প তো অনেক রয়েছে, কিন্তু আমি ওই যেটা দিয়ে শুরু করেছিলাম, গদর পার্টি, সেটা নিয়ে একটু বলো না।
0: একদম তাই। গদর পার্টি, ভূপেন্দ্রনাথের সঙ্গে যোগাযোগ হয়েছিল গদর পার্টির, এবং ভারতের ব্রিটিশ বিরোধী আন্দোলন, ভারতের সশস্ত্র বিপ্লব, এই প্ল্যানিংগুলোতে উনি কিন্তু সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছিলেন। এবং অনেকে জানেন না যে 1915 সালে প্রথম বিশ্বযুদ্ধের সময় ভূপেন্দ্রনাথ পৌঁছন জার্মানিতে, এবং সেই সময় ইন্দো জার্মান কনস্পিরেসিতেও কিন্তু উনি অংশগ্রহণ করেন। আর 1916 থেকে 1918 এই দু বছর যেটা বার্লিন কমিটি যেটা আছে, সেখানে উনি ছিলেন অ্যাজ আ সেক্রেটারি বা সম্পাদক।
1: আচ্ছা, আর এই যে আমরা এখন যে বাড়িতে রয়েছি, মানে স্বামী বিবেকানন্দর বাড়ি, এর ঠিক উল্টো দিকেই কিন্তু অনুশীলন সমিতির একটা শাখা ছিল।
0: একদম তাই।
1: এবং ভূপেন্দ্রনাথ দত্তের সঙ্গে এই অনুশীলন সমিতির একটা গভীর সম্পর্ক ছিল, এটা আমরা অনেকেই জানি। এবং তার সঙ্গে সঙ্গে যেটা সবচেয়ে বড় কথা, সেটা হচ্ছে যে এই অনুশীলন সমিতির অনেক সদস্য কিন্তু সেই সময় একটা বার্লিন সমিতির সঙ্গে সম্পর্ক তৈরি করেছিল, আর আবার বার্লিন সমিতির সঙ্গে এই অনুশীলন সমিতির অনেকের একটা গভীর যোগাযোগ ছিল, তাই না?
0: একদম তাই।
1: আচ্ছা কুণালদা, এই যোগসূত্র তো একটা ছিল গদর পার্টি, আর একটা কি যুগান্তর?
0: একদম। তোমাকে যে ঘটনাটা এখন বলবো, এটা কিন্তু প্রথম বিশ্বযুদ্ধের অনেক আগের ঘটনা। 1907 সালে ডক্টর ভূপেন্দ্রনাথ দত্ত যুগান্তর পত্রিকার সম্পাদক ছিলেন। তুমি মনে করো সেই সময় দেশের যে যুব সমাজ, সেখানে একটা জাতীয়তাবাদী একটা আন্দোলনের উল্লেখ হচ্ছে, সবাই টকবক করে ফুটছে। সেই সময় তার যে লেখাগুলো, সেই লেখাগুলো কিন্তু মানুষকে প্রচন্ড রকম ভাবে উদ্বুদ্ধ করেছিল, এবং নজর এড়ায়নি ব্রিটিশদের।
1: অবশ্যই
0: তারা রাজদ্রোহের অভিযোগে ভূপেন্দ্রনাথকে 1 বছরের জন্য জেলে পাঠালেন।
1: তো এই 1 বছর পর তো তিনি আবার ফিরে এলেন নিশ্চয়ই? তারপর কি হলো?
0: 1908 সালে উনি ফিরে এলেন, ওনার মুক্তি হলো।
1: 1 বছর পর
0: ফিরে এলেন, 1 বছর পরে। কিন্তু তখন ব্রিটিশদের একটা নজরদারি ছিল ওনার উপরে, তো সেটা থেকে বাঁচার জন্য বেসিক্যালি উনি কিন্তু ছদ্মবেশে সেই সময় চলে যান ইউএসএ তে।
1: আচ্ছা, মানে ব্রিটিশদের হাত থেকে বাঁচতে উনি চলে গেলেন ইউএসএ তে।
0: ওকে। 1925-এ ভূপেন্দ্রনাথ ফিরে আসেন কলকাতায়, কিন্তু তার আন্দোলনের অভিমুখটা পাল্টে গেল।
1: আচ্ছা,
0: তিনি যোগ দিলেন কৃষক এবং শ্রমিক আন্দোলনে।
1: তো এই যে শ্রমিক এবং কৃষক আন্দোলন, এই যে শ্রমিক এবং কৃষকদের একসঙ্গে নিয়ে যে আন্দোলনটা, এইটা তোমার মনে হচ্ছে কেন যে মানে পাল্টে গেল কেন?
0: আসলে উনি ভাবতেন বা উনি মনে করতেন যে শ্রমিক এবং কৃষক আন্দোলন ছাড়া ভারতের স্বাধীনতা পাওয়া সম্ভব নয়। এবং এটাও তোমায় বলে রাখি, অল ইন্ডিয়া ট্রেড ইউনিয়ন কংগ্রেস, বা আমরা AITUC বলি, তার 2 বার উনি কিন্তু ন্যাশনাল কমিটির প্রেসিডেন্ট ছিলেন।
1: তো কুণালদা, এই বিষয়টা নিয়ে তিনি নিশ্চয়ই অনেক দূর এগিয়ে ছিলেন, মানে হার মানার তো কোনো প্রশ্নই নেই, তাই না?
0: অবশ্যই তিনি এগিয়েছিলেন, কিন্তু সেটা এগিয়েছিলেন আইনের পথে। 1913 সালে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের যে করাচি অধিবেশন হয়, সেখানে উনি একটা শ্রমিক আন্দোলনের যে কর্মসূচি, তা নিয়ে একটা খসড়া প্রস্তাব রাখেন।
1: আচ্ছা,
0: এবং যেটা কিন্তু পরবর্তীকালে শ্রমিক আন্দোলনে অনেক অনেক সাহায্য করেছিল।
1: ওকে, সত্যি কুণালদা, এত কিছু জানতে জানতে জাস্ট গায়ে কাটা দিচ্ছে, বিশ্বাস করো।
0: একদম তাই। কিন্তু তুমি জানো, যখন আমরা ভারতের স্বাধীনতা আন্দোলন নিয়ে কথা বলি, তখন কিন্তু ভূপেন্দ্রনাথ দত্তর কথা খুব একটা ওঠে না।
1: একদম।
0: কিন্তু তুমি মনে করো যে আজকে যে ভারতের সঙ্গে বৈদেশিক যে যোগাযোগ স্বাধীনতা আন্দোলনের সম্পর্কে, সেখানে কিন্তু এই নামটা একটা অন্যতম নাম।
1: অবশ্যই।
0: মানে মানুষটা কেমন ছিল জানো? মানুষটা ছিল সমস্ত রকম ধর্মীয় গোড়ামের ঊর্ধ্বে, এবং উনি বলা হয় যে উনি ব্রাহ্ম সমাজের যে ভাবধারা, তাতে উনি অনুপ্রাণিত ছিলেন, এবং উনি ফলো করতেন সমাজ সংস্কারক শিবনাথ শাস্ত্রীকে।
1: আচ্ছা, মানে সেই এই কথাটা বলতেই হয় যে আমাদের বাংলা এবং শহর কলকাতা জুড়ে এখানে ওখানে কিন্তু লুকিয়ে রকম প্রচুর স্বাধীনতা সংগ্রামের গল্প, আমাদের শুধু কাজ সেগুলোকে খুঁজে বের করা।
2: 100.1 FM গোল্ড প্রেজেন্টস স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, পুরনো কলকাতার বিপ্লবের কাহিনী, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা, স্বাধীনতা সংগ্রামের কলিকাতা।
3: এই যে প্রতিদেব, সংসার চালানোর খরচটা দিন।
4: এই নাও মুদিখানার 15,000, সবজি বাজারে 2,000,
3: আর ইলেকট্রিক বিলের
4: 0 বিলে আবার টাকা দেব কি?
3: ওহো, ভুলেই গেছি যে এখন তো সোলার প্যানেল লাগানো হয়েছে, তাহলে 4,000 টাকা বেঁচেছে, ওটা দিয়ে শপিং হয়ে যাক।
4: একদম, পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা। যুক্ত হতে রেজিস্টার করুন pmsuryaghar.gov.in।
2: সুরেলা সফরে আজ 80 থেকে 90

0: সত্যি সত্যি এই যে আমরা এত স্বাধীনতার 80 বছর অতিক্রান্ত, আজকে দাঁড়িয়েও কিন্তু এই পরিস্থিতির সম্মুখীন হই যেখানে মনে হয় জিন্দেগি মত না বন যায় সামহালো ইয়ারো। সরফরোশ ছবির গান শুনছিলাম 99-এর, আমির খান ছিলেন এই ছবিতে, তিনি একজন সৎ পুলিশ অফিসার এসিপি অজয় সিং রাঠোর,
1: এসিপি অজয় সিং রাঠোর
0: এই চরিত্রে অভিনয় করেছিলেন, এবং তিনি ওই আন্তঃসীমান্ত যে সন্ত্রাস, সেই সন্ত্রাস চক্রের পর্দা উন্মোচন করেন, এবং এখানে মনে আছে নাসিরুদ্দিন শাহের যে ভূমিকাটা, তিনি এখানে খলনায়ক ছিলেন এবং মারাত্মক, মানে ভদ্রলোক আর কি কি বলবো, ওই রকম আর কি একটা সুন্দর চেহারা, তিনি গজল গান গাইছেন হ্যাঁ বসে, অথচ তার ভিতরের যে মানুষটা সে যে কত ভয়ানক সেটা আমরা দেখেছিলাম সেখানে। আর এই যে

0: যেটা বললাম যে জিন্দেগি মত না বাঁচায় সামহালো ইয়ারও, সেই সামলানোর জন্য যারা আছেন তারাও তো দেশকে ভালোবেসে নিজেদের প্রাণ বলিদান করে যাচ্ছেন, তাই না?
1: একেবারেই তাই। আমরা এই যে সময়ের কথা বলছি, অর্থাৎ 80 থেকে 90, এই সময়ের ছবি এবং সেই ছবির গান নিয়েই আজকে রয়েছি সরিতার প্রযুক্তি 100.1 FM গোল্ডের সুরেলা সফরে। দুটি ছবির কথা মনে পড়ছে এই দুটি দশকের মধ্যে। একটি হলো 1993 সালের তিরঙ্গা এবং আরেকটি তার পরের বছরের ছবি 1994 ক্রান্তিবীর। দুটি ছবিতেই নানা পাটেকরের অনবদ্য অভিনয় এবং তিরঙ্গাতে দেখো নানা পাটেকরের সঙ্গে, এখানে মানে নানা পাটেকরের সঙ্গে বলা যায় না, বলা যেতে পারে রাজকুমারের সঙ্গে নানা পাটেকর রয়েছেন। তো একদম মানে দুটো অদ্ভুত কম্বিনেশন, তাই না? কিন্তু এই ছবিতে যেটা ইউএসপি ছিল সেটা হচ্ছে এই ছবির দুর্দান্ত সংলাপ এবং অবশ্যই দুজনের অনবদ্য অভিনয়। একটা কাল্ট মানে পেট্রিয়টিক ফিল্ম যাকে বলা যেতে পারে এই ছবিটিকে বলা যায়। আর ক্রান্তিবীর, ক্রান্তিবীরে তো নারায়ণ তিলক আমাদের মানে মনের মধ্যে একদম মানে কি বলবো দাগ কেটে রয়েছে। এখানেও নানা পাটেকর যেখানে থাকবেন সেখানে এক একটা মর্মভেদী সংলাপ থাকবে না, এটা হতেই পারে না। এই সিনেমাটাতেও কিন্তু একটা বলা যেতে পারে এই ছবিরও একটা ইউএসপি, যে ছবিটি যেখানে নানা পাটেকরের অনবদ্য সমস্ত ডায়লগ রয়েছে এবং এই যে নারায়ণ তিলকের চরিত্রে তিনি অভিনয় করেছেন, যে চরিত্রটি রাজনৈতিক দুর্নীতি এবং অবিচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতে প্রস্তুত, আর এই ধরনের চরিত্রে আমরা নানা পাটেকরকে বেশ কিছু ছবিতে পেয়েছি, তাই না?
0: একদমই তাই। আর এবারে আমরা যে ছবির গানে যাব সেই ছবির কথা না বললেই নয়, ছবির নাম বর্ডার। এবং ওই যে বলছিলাম জিন্দেগি মত না বাঞ্জায়, মানে আমরা যে এত সুন্দরভাবে শান্তিতে আজ স্বাধীনতা দিবস উদযাপন করতে পারছি তাও কিন্তু তাদের জন্য, সীমান্তে যারা আমাদের জন্য দিন রাত প্রহরা দিচ্ছেন, দরকারে বিদেশি শক্তিকে আক্রমণ করে নিজের প্রাণ দিচ্ছেন, আর সেই কারণেই আমরা এত শান্তিতে সুন্দরভাবে জীবন উদযাপন করছি, স্বাধীনতা দিবস উদযাপন করছি।
1: ঠিক
0: তাদের জন্য, তাদের কথা মনে রেখে আজকের এই পর্বের শেষ গান বর্ডার ছবি থেকে।

0: আজকের দিনটি আমাদের সুরেলা সফরের জন্য নানাভাবে বিশেষ। এক তো স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা একটা পর্ব রাখলাম, যেখানে অবশ্যই আমরা স্বাধীনতা সংগ্রামের গল্প রয়েছে এরকম ছবির কথা বললাম। আজকে এমন একজন মানুষের জন্মদিন যে মানুষটির ছবির জগতে, বিশেষ করে বাংলা এবং হিন্দি দুই ছবির জগতেই এক বিশেষ কৃতিত্ব রয়েছে।
1: শুধু তাই নয়, এই মানুষটির জন্ম এমন একটি দিনে, ভারতবর্ষ স্বাধীন হচ্ছে যেই দিন, 1947 সালের 15ই আগস্ট, এবং মানুষটিও আজীবন সেই রকমের স্বাধীন চেতাই রয়ে গেছেন। আজও পর্যন্ত তার ইন্টারভিউগুলো যখন দেখি, তখন আমরা বুঝতে পারি স্বাধীনতার মানেটা ঠিক কি।
0: ঠিক তাই, আপনাদের বোধে বলে দিতে হচ্ছে না, কবি কবি ছবির গান যখন আমরা শুনিয়ে দিয়েছি এবং তার আগে এই ছবির সাউন্ড ট্র্যাক থেকে আমরা অমিতাভ বচ্চন এবং তার দুজনের কণ্ঠস্বর যখন শুনিয়েছি, আপনারা বুঝেই গেছেন আজ রাখি গুলজারের জন্মদিন। এবং যাকে বলা যায় যে যে মানুষটি, ওই যে যেটা সরিতা বলল যে স্বাধীনতা দিবসের দিন জন্ম, এবং সেখান থেকে এই একেবারে পশ্চিমবঙ্গের একটি প্রত্যন্ত গ্রামাঞ্চল থেকে তিনি চলে গেলেন বলিউডে, এবং সেখানে গিয়ে যাকে বলে রাজ করতে শুরু করলেন, তাই তো?
1: একদম, মানে নদিয়ার রানাঘাটে জন্ম, ছোট্টবেলায় খুব মানে মাত্র 16 বছর বয়সে বিয়ে হয়ে গিয়েছিল, যদিও সেই বিয়েটা কয়েক বছরের মধ্যেই আবার ভেঙে যায়। তো তারপর তার মনে হলো যে তিনি ছবি করবেন। আমরা বধূবরণ ছবিতে প্রথম তাকে পাই 1967 সালে, বাংলা ছবি বধূবরণ, যে ছবিতে গীতা দত্ত অভিনয় করেছিলেন, এবং 68-তে বাঘিনী ছবিতেও খুব ছোট্ট একটা ভূমিকায় আমরা পেয়েছিলাম রাখিকে। তারপরে 1970, সে সময় রাজশ্রী প্রোডাকশনের একটি ছবি জীবন মৃত্যু, এবং এই ছবিতে রাখিকে দেখার পর তারপরে আর তাকে বলিউডে পিছন ফিরে তাকাতে হয়নি। আমরা তাহলে একটা গানে যাই?
0: বেশ, যখন বাংলা ছবির কথা বললে
1: তাহলে বাংলা ছবির গান, বাঘিনী ছবির কথা আমরা বলছিলাম, বাঘিনী ছবিতে এই গানটি তার লিপেই আমরা পেয়েছিলাম ছোট্ট একটি ভূমিকায়, কিন্তু মনে রাখার মতো।

0: সন্ধ্যারায় বলেছিলেন যে তরুণ মজুমদারের যখন ছবি তৈরি হচ্ছে সেই সময় একটি মেয়ে যার বেশ ঘোলা ঘোলা চোখ, মেয়েটি ছবি দেখতে এসেছে অন্য অনেক গ্রামবাসীদের মতো, আর তার চোখ পড়েছে ওই মেয়েটির দিকে। তারপরে তো যা হয় ইতিহাস আমরা সবাই জানি, তারা তাকে বাড়িতে নিয়ে এলেন।
1: ওই চোখের জাদুতে যে কতজন পড়েছেন, আরো একজন মানুষ যিনি বাংলাকে ভালোবেসে মানে পাঞ্জাবি হয়েও বাঙালি, তো সেই মানুষটিও তাই, মানে তার চোখের প্রেমে পড়েছিলেন এবং তার ওই বাঙালি আনার প্রেমে পড়েছিলেন
0: একদম। এবং কোথাও না গুলজারের ভিতরে তো ভীষণভাবে ছিল ওই চাহিদাটা যে বাংলা বলতে পারে এরকম মানুষের সঙ্গ তিনি ভীষণভাবে পেতে চাইতেন। এবার স্ত্রী হিসাবে যদি তাকে পাওয়া যায় তাহলে তো মানে সোনায় সোহাগা।
1: ঠিক, আমরা জীবন মৃত্যু ছবির গান শুনছিলাম, এই এই এই সময়টা ভীষণ ইম্পর্টেন্ট। সেই জীবন মৃত্যু ছবির পর যেটা বলছিলাম, তারপরে তাকে ফিরে তাকাতে হয়নি আর, এবং এরপরে শর্মিলি, লাল পাথর, এই সমস্ত ছবি, হীরা পান্না, দাগ, দাগ এ পোয়েম অফ লাভ, এই ছবির জন্য ফিল্মফেয়ার বেস্ট সাপোর্টিং অ্যাক্ট্রেসের প্রথম পুরস্কার পেয়েছিলেন, আর এরপর তপস্যা ছবির জন্য ফিল্মফেয়ার বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছিলেন, সেটা আরও অনেক পরে। আর
0: সাপোর্টিং অ্যাক্ট্রেসের জন্য কিন্তু রামলাখান ছবির জন্য,
1: হ্যাঁ, পরবর্তী ক্ষেত্রে মায়ের ভূমিকায় অভিনয় করেছিলেন তখন। মানে এমন একজন নায়িকা, দেখো নায়িকা হিসেবেও যেমন সফল, পরবর্তী সময়ে যখন তিনি, এবং সব থেকে বড় কথা হচ্ছে যে সময় তিনি নায়িকার রোল করছেন, মানে অমিতাভ বচ্চনের নায়িকা হচ্ছেন, পরবর্তীতে তার পরের ছবিতেই আবার অমিতাভ বচ্চনের মায়ের ভূমিকায় অভিনয় করছেন, এইটা করার জন্য কিন্তু অত্যন্ত একটা সাহসী মন দরকার, তাই না?
0: ঠিক তাই, সেটা তো তার ছিলই। আর খুব সত্যি কথা বলতে, তিনি যখন ঋতুপর্ণ ঘোষের ছবিতে এলেন তখন তার কোনো গ্ল্যামার নেই, এই যে গ্ল্যামারলেস এরকম একটা চরিত্রে অভিনয় করা, রাঙাপিসির চরিত্রে শুভ মহরত, এই ছবির জন্য তিনি জাতীয় পুরস্কারও পেয়েছেন।
1: পেয়েছেন, এবং আরও একটি জাতীয় পুরস্কার কথা যখন বললেই, 1974 সালে এই ছবির জন্য কিন্তু প্রথমবার তিনি জাতীয় পুরস্কার পেয়েছিলেন। তো আমরা শর্মিলির কথা বললাম, শর্মিলি থেকে একটা গান একটু ছোট্ট করে শুনে আসি, তারপরে আরো সামান্য কিছু কথা যদি বলা যায়, দেখা যাক সময় পারমিট করে কিনা।

0: আমাদের হাতে আর একেবারে সময় নেই, যেটুকু সময় আছে তাতে এইটুকুই বলতে পারি যে তিনি ভালো থাকুন, সুস্থ থাকুন, আর এখনও অ্যাক্টিভ থাকুন একই রকমভাবে যেমন এখনও তিনি অভিনয় করে চলেছেন। আমরা 2025-এই আমার বস ছবিতে তাকে পেয়েছি সাবলীল একটি চরিত্রে, চরিত্র পছন্দ হলে তবেই অভিনয় করেন, আর সেরকমভাবেই উনি ভালো থাকুন। আজকে তার জন্মদিনে আমাদের তরফ থেকে অনেকটা শ্রদ্ধা রইল, আরও কিছু ভালো কাজ তার কাছ থেকে পাওয়ার প্রত্যাশাটুকু রাখলাম।
1: আজ তার জন্মদিনে, রাখি গুলজারের জন্মদিনে, পদ্মশ্রী রাখি গুলজারকে আমাদের অনেক অনেক প্রণাম শ্রদ্ধা। বেমিসালের এই গান শুনতে শুনতে আজ সুরেলা সফর থেকে বিদায় নেব। প্রযুক্তি
0: আর সরিতা।

0: Sri Lanka on day one of the first test of the two-match series at Garhwa International Cricket Stadium when rain stopped the play. And with that, we end this news bulletin.
1: আকাশবাণী কলকাতা খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। দেশ আজ যথাযোগ্য মর্যাদায় 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির লালকেল্লায় মূল অনুষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করেন। অনুষ্ঠানস্থলে পৌঁছানোর পর দিল্লি পুলিশ গার্ড সহ বিভিন্ন নিরাপত্তা বাহিনীর সদস্যরা তাঁকে জেনারেল স্যালুট দেন। এরপর প্রধানমন্ত্রীকে গার্ড অফ অনার দেওয়া হয়। জাতীয় পতাকা উত্তোলনের সঙ্গে সঙ্গে একুশবার তোপধ্বনি করা হয়। লালকেল্লার স্বাধীনতা দিবসের উদযাপনের সময় এই প্রথম জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশিত হয়। পতাকা উত্তোলনের পর ভারতীয় বিমান বাহিনীর দুটি MI-17 হেলিকপ্টার থেকে অনুষ্ঠানস্থলে পুষ্পবৃষ্টি করে। এই আয়োজনে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর ক্যাডেট এবং মাই ভারতের স্বেচ্ছাসেবকরা অংশগ্রহণ করেন। লালকেল্লায় আয়োজিত এই অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রের প্রায় 5,000 বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, যাদের মধ্যে ছিলেন PM বিশ্বকর্মা প্রকল্পের কারিগর, PM মুদ্রা যোজনার নারী উদ্যোক্তা, PM স্বনিধির সুবিধা প্রাপক, রাস্তার হকার, ভারত ট্যাক্সির চালক, স্বচ্ছ ভারত অভিযানের অধীনে শহরাঞ্চলের সাফাই কর্মী এবং জাতীয় উদ্ভাবন কর্মসূচির তরুণ উদ্ভাবকরা। এর আগে প্রধানমন্ত্রী রাজঘাটে মহাত্মা গান্ধীর স্মৃতিসৌধে পুষ্পার্ঘ অর্পণ করেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী 2047 সালে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে শক্তির সপ্তধারার আহ্বান জানান। এছাড়া তিনি নতুন সংস্কার ও নতুন সংকল্প গ্রহণের কথাও বলেন। লালকেল্লার প্রাকার থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় প্রধানমন্ত্রী বন্দে মাতরম পরিবেশনাকে একটি ঐতিহাসিক মুহূর্ত হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, দেশ বিপুল উদ্দীপনা ও নতুন সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। গত 12 বছরে দেশের কোটি কোটি নাগরিক তাদের দৃঢ় সংকল্প ও নিষ্ঠার মাধ্যমে দেশকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সব রকমের উদ্যোগ নিয়েছে। বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্যের কথা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
2: পিছলে 12 বর্ষ ডিফেন্স প্রোডাকশন করিব 4 গুণা, খাদি ও গ্রামোদ্যোগ কা উৎপাদন করিব 5 গুণা হুয়া, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং করিব 7 গুণা বড়া, আধুনিক রেলওয়ে কোচ কা নির্মাণ 21 গুণা বড়া, মোবাইল ফোন উৎপাদন 33 গুণা বড়া। আধুনিক যুগ কো দেখ করকে ভি ডিজিটাল অর ইনোভেশন কি দুনিয়া মে ভি হামনে আপনা পরচম লহরায়া, ইন্টারনেট ইউজার করিব 4 গুণা বড়ে, পেটেন্ট গ্রান্ট হোনে কি সংখ্যা 4 গুণা বড়ি, ডিজিটাল ট্রানজেকশন 100 গুণা বড়ে।
1: প্রধানমন্ত্রী তাঁর ভাষণে দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারের ছাত্রছাত্রীদের জন্য বিভিন্ন সরকারি প্রতিযোগিতামূলক পরীক্ষার ক্ষেত্রে বিনামূল্যে অনলাইন কোচিং এর সুবিধা দেওয়ার কথাও ঘোষণা করেন।
2: বিভিন্ন পরীক্ষাও কি ফ্রি অনলাইন কোচিং হমনে করনে কা নির্ণয় কিয়া হ্যায়। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার হ্যায়, হামারে পাস উত্তম ট্যালেন্ট হ্যায়, টিচার হ্যায়, উন সংসাধনো কো জোড় করকে হম দেশ কে নওজওয়ানো কো ফ্রি কোচিং দেনে কা এক পুরা নেটওয়ার্ক হম খড়া করনে ওয়ালে হ্যায়।
1: সব রাজনৈতিক দলের কাছে প্রধানমন্ত্রীর আহ্বান, তারা যাতে সংসদ ও রাজ্য বিধানসভাগুলিতে মহিলাদের সংরক্ষণ কার্যকর করার বিষয়টিকে রাজনৈতিক লড়াইয়ে পরিণত না করে এতে সমর্থন জানান। প্রধানমন্ত্রী স্বাধীনতা দিবসে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় তিনি বলেন, ঔপনিবেশিক শাসনের অবসান নিশ্চিত করতে যে অগণিত স্বাধীনতা সংগ্রামী সাহস, আত্মত্যাগ ও অটুট নিষ্ঠার পরিচয় দিয়েছেন, তাদের সবাইকে কৃতজ্ঞতার সঙ্গে দেশ শ্রদ্ধা জানাচ্ছে। দেশের বিভিন্ন রাজ্যে উৎসাহ উদ্দীপনায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে। পশ্চিমবঙ্গে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে, সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে রাজ্য সরকারের বিভিন্ন দফতরের সুসজ্জিত ট্যাবলো প্রদর্শিত হয়। ট্যাবলো প্রদর্শনের মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের VVG রামজি, প্রধানমন্ত্রী সূর্য ঘর যোজনা, রাজ্য সরকারের অন্নপূর্ণা যোজনা সহ নারী ক্ষমতায়নের একাধিক কর্মসূচি তুলে ধরা হয়। ত্রিপুরার আগরতলার আসাম রাইফেলস মাঠে রাজ্যের প্রধান অনুষ্ঠান হয়। মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা জাতীয় পতাকা উত্তোলন করেন। বিভিন্ন দেশের ভারতীয় দূতাবাস ও কনসুলেটগুলিতেও জাতীয় পতাকা উত্তোলনের সাংস্কৃতিক অনুষ্ঠান এবং প্রবাসী ভারতীয়দের নিয়ে নানা কর্মসূচির খবর পাওয়া গেছে। কোচবিহারের সাহেবগঞ্জ থেকে পাকিস্তানি গুপ্তচর সংস্থা ISI এর চরবৃত্তির অভিযোগে 3 জনকে গ্রেফতার করেছে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। এদিকে জঙ্গি যোগের অভিযোগে বেঙ্গালুরুতে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার যুবক এক যুবককে পুলিশ গ্রেফতার করেছে। জঙ্গি যোগসাজশের অভিযোগে ধৃত হামিম মণ্ডল, অর্পিতা সরকার এবং আদিত্য সিংয়ের SDF হেফাজতের মেয়াদ শেষে কড়া নিরাপত্তায় গতকাল 3 জনকে বর্ধমান জেলা জজের আদালতে পেশ করা হয়।

0: জেলা জজ তাদের বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে 11 সেপ্টেম্বর আবারও আদালতে পেশের নির্দেশ দেন। তার মেয়ের খুন ও প্রমাণ লোপাটের অভিযোগে অপরাধের সঙ্গে যারা যুক্ত তাদের ফাঁসি চাই বলে অভয়ের মা পানিহাটির বিধায়ক রত্না দেবনাথ মন্তব্য করেছেন।
1: যারা অপরাধী তাদের সবার আমি ফাঁসি চাই, জেল হেফাজতে কিছুই হবে না এদের। এরা যা অত্যাচার করেছে আমার মেয়েটার উপরে তো করেইছে, তাছাড়াও আমাদের পানিহাটিটাকে পুরো বিক্রি করে দিয়েছে। প্রশাসনের উপর ভরসাটা আছে, এগুলো তো আগেই করতে পারতেন যিনি প্রাক্তন মুখ্যমন্ত্রী, তাকে তো বারবার আমরা এটা বলেছি কিন্তু তিনি করেননি।
0: বর্তমান মুখ্যমন্ত্রী ও প্রশাসনের উপর তার আস্থা আছে বলে তিনি আবারও জানান। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ 6:35।

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। প্রথমে বিশেষ বিশেষ খবর। 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামর্থ্য ও শক্তির সপ্তধারার মাধ্যমে শক্তিশালী, আত্মনির্ভর ও বিকশিত ভারত নির্মাণের আহ্বান জানিয়েছেন। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে একযোগে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সন্ধ্যায় লোকভবনে রাজ্যপাল আর এন রবি ও মুখ্যমন্ত্রী বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব এবং সমাজের বিশিষ্টজনের সঙ্গে চা চক্রে মিলিত হন। রেড রোডে যুগ্ম কমিশনার ইন্টেলিজেন্স দেবস্মিতা দাস প্রথম মহিলা প্যারেড কমান্ডার হিসেবে কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন। তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় কলকাতা পুলিশের উদ্ধারকারী দলকে জীবন রক্ষা পদক দেওয়ার ঘোষণা। পাক

0: গুপ্তচর সংস্থার হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের সাহেবগঞ্জ থেকে তিন যুবককে গ্রেপ্তার করেছে এসটিএফ। সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার বাদুরিয়ার এক যুবক। নিম্নচাপের প্রভাবে আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। আসছে বিস্তারিত খবরে। 80তম স্বাধীনতা দিবসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সামর্থ্য ও শক্তির সপ্তধারার মাধ্যমে শক্তিশালী, আত্মনির্ভর ও বিকশিত ভারত নির্মাণের আহ্বান জানিয়েছেন। নতুন দিল্লির ঐতিহাসিক লালকেল্লার প্রাকারে আজ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এই সাতটি শক্তি কাণ্ডারী হয়ে থাকবে। এর মধ্যে প্রথমে রয়েছে উৎপাদন শক্তি। উৎপাদন বৃদ্ধি পেলেই বিকাশের পথ প্রশস্ত হয়। এছাড়া কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ, প্রযুক্তি ও উদ্ভাবন, গতিশক্তি, প্রতিরক্ষা ব্যবস্থা, অর্থনৈতিক শক্তি, যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন এবং সফট পাওয়ার বা ভারতের ঐতিহ্য, সংস্কৃতি ও বিভিন্ন দেশের সঙ্গে কূটনীতির মাধ্যমে সুসম্পর্ক বজায় রাখা ইত্যাদি বিষয়েও শ্রী মোদীর সপ্তধারার তালিকায় স্থান পেয়েছে। অনুষ্ঠানে বিকশিত ভারতের স্বপ্ন সফল করার জন্য দেশের নারী শক্তি, কৃষক, শ্রমিক সকলের সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী। মহিলাদের ক্ষমতায়নের ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, নারী শক্তির উন্নয়ন হলে দেশ সাফল্যের শীর্ষে পৌঁছে যায়।
1: জল্দ সে জল্দ হামারি মাতা ও বহনো কো 33% বিধানসভা ও লোকসভা মে উনকো প্রতিনিধিত্ব মিলে ये भारत की नीति घड़तर के अंदर अपना योगदान दे, समय की मांग है। और मैं सभी राजनीतिक दलों से फिर से आग्रह करता हूं, आइए महिला आरक्षण लागू करके महिला सम्मान में आप भी जुड़िए, लेकिन मेरी माताओं बहनों को हक दीजिए।
0: এই প্রথম লালকেল্লায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বন্দে মাতরম পরিবেশিত হয়। 80তম স্বাধীনতা দিবসে আজ দিল্লির লালকেল্লার প্রাকার থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে ভাষণের বাংলা অনুবাদ সম্প্রচারিত হবে রাত 9:30। আকাশবাণী কলকাতার সমস্ত চ্যানেলেই তা শোনা যাবে। এর প্রেক্ষিতে রাত 10:00 বাংলা সংবাদ আজ বাতিল করা হয়েছে। স্বাধীনতা দিবসে আজ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আকাশবাণীতে রাজ্যবাসীর উদ্দেশ্যে বক্তব্য রাখেন। তিনি বলেন, তিরঙ্গা শুধু পতাকা নয়, দেশের সার্বভৌমত্ব এবং ঐক্যের প্রতীক। যাদের আত্মত্যাগে দেশ স্বাধীন হয়েছে সেই সব বীর সন্তানকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন তিনি। শ্রী অধিকারী বলেন, যুব সমাজের জন্য নতুন সুযোগ তৈরি, মহিলাদের স্বনির্ভর করে তোলা, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, শিল্প থেকে শুরু করে সমাজের প্রতিটি স্তরে উন্নয়নের সুফল পৌঁছে দিতে তার সরকার বদ্ধপরিকর। রাজনৈতিক সংকীর্ণতার ঊর্ধ্বে উঠে রাজ্যের উন্নয়নে একযোগে সামিল হওয়ার জন্য সকলের প্রতি আবেদন জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কলকাতার রেড রোডে আজ 80তম স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি বলেন, কর্মসংস্থান ও মহিলাদের ক্ষমতায়ন এবং রাজ্যের আইন শৃঙ্খলাকে আরও মজবুত করে পাহাড় থেকে জঙ্গল সর্বত্র উন্নয়ন ছড়িয়ে দেওয়াই বর্তমান সরকারের লক্ষ্য।
2: আসুন হাতে হাত মিলিয়ে রাজনৈতিক সংকীর্ণতা দূরে সরিয়ে রেখে আমরা আমাদের এই পশ্চিমবঙ্গকে ভারত সেরা করি।
0: 2047 সালে বিকশিত ভারত গঠন তখনই সম্ভব হবে যখন বিকশিত পশ্চিমবঙ্গ গড়ে উঠবে বলে তিনি জানান। ঋষি অরবিন্দ, নেতাজি, ক্ষুদিরাম, মাতঙ্গিনী হাজরার মতো স্বাধীনতা সংগ্রামীদের কথা স্মরণ করে মুখ্যমন্ত্রী বলেন, পশ্চিমবঙ্গকে ভারত সেরা হিসেবে গড়ে তুলতে হবে। দেশের অন্যান্য অংশের সঙ্গে আজ এই রাজ্যেও যথাযথ মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হচ্ছে। এই উপলক্ষে মূল অনুষ্ঠানটি হয় কলকাতার রেড রোডে। সেখানে জাতীয় পতাকা উত্তোলন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁকে গার্ড অফ অনার দেওয়ার পর তিনি কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন।
3: কলকাতা পুলিশের সেরিমোনিয়াল গার্ডের সদস্যরা, আমরা ব্যান্ডটি শুনতে পাচ্ছি, নেতাজি সুভাষচন্দ্র বসুর অমর সৃষ্টি কদম কদম বড়ায় যায়।
0: রাজ্য সরকারের বিভিন্ন সুসজ্জিত ট্যাবলোর মাধ্যমে শ্যামাপ্রসাদ মুখার্জির 125তম জন্মবার্ষিকী, কেন্দ্রের ভিবিসি রামজি প্রকল্প, প্রধানমন্ত্রী সূর্যঘর যোজনা, কলকাতা পুলিশ ও কলকাতা পুরসভার ট্যাবলো প্রদর্শিত হয়। এই প্রথম মহিলা প্যারেড কমান্ডার কুচকাওয়াজে নেতৃত্ব দিয়েছেন তিনি হলেন যুগ্ম কমিশনার ইন্টেলিজেন্স দেবস্মিতা দাস। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী 14 জন আইপিএস আধিকারিককে অসামান্য ও প্রশংসনীয় কাজের স্বীকৃতিস্বরূপ মুখ্যমন্ত্রী পদক দিয়ে সম্মানিত করেন। এদের মধ্যে রয়েছেন দময়ন্তী সেন, নীরজ কুমার, কঙ্কর প্রসাদ বাড়ুই প্রমুখ। তারাতলায় গুদামের ছাদ ভেঙে পড়ার ঘটনায় উদ্ধার কাজের সঙ্গে যুক্ত কলকাতা পুলিশের দলকে জীবন রক্ষা পদক দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে। কলকাতা পুলিশের জয়েন্ট কমিশনার বৈভব তিওয়ারি, দক্ষিণ পূর্ব ডিভিশনের ডিসি ঈশানী পাল সহ উদ্ধারকারী দল এই পদক পাবেন। রাজ্যপাল রবীন্দ্রনারায়ণ রবি সকালে ব্যারাকপুরে গান্ধীঘাটে এক বিশেষ অনুষ্ঠানে মহাত্মা গান্ধীর স্মৃতিস্তম্ভে শ্রদ্ধার্ঘ অর্পণ করেন। যোগ দেন বিশেষ প্রার্থনা সভায়। উপস্থিত স্কুল পড়ুয়াদের সঙ্গেও কথা বলেন। স্কুল, কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সংগঠনের তরফেও নানা অনুষ্ঠানে

0: পালিত হয়। কলকাতা হাইকোর্টের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি তপব্রত চক্রবর্তী স্বাধীনতা সংগ্রামে মহিলাদের ভূমিকার কথা স্মরণ করেন। কলকাতার ফেয়ারলি প্লেসে পূর্ব রেলের সদর দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন করেন জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। কলকাতার মেট্রো রেল ভবনে জাতীয় পতাকা উত্তোলন করেন মেট্রো রেলের জেনারেল ম্যানেজার প্রেম সাগর গুপ্তা। পুরভবনে পুর কমিশনার তথা প্রশাসক স্মিতা পাণ্ডে জাতীয় পতাকা উত্তোলনের পর পুলিশ ও নিরাপত্তারক্ষীদের কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ করেন। আকাশবাণী ভবনেও আজ ত্রিবর্ণ রঞ্জিত জাতীয় পতাকা উত্তোলন করেন কমার্শিয়াল ব্রডকাস্টিং সার্ভিসের অনুষ্ঠান বিভাগের প্রধান সুপ্রভ বন্দ্যোপাধ্যায়। কলকাতার মুরলীধর সেনলেনে বিজেপির কার্যালয়ে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য। সিপিআইএম এর রাজ্য দপ্তর মুজাফার আহমেদ ভবনে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, মোহাম্মদ সেলিম সহ অন্য নেতৃবৃন্দের উপস্থিতিতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। প্রদেশ কংগ্রেস কার্যালয়ে বিধান ভবনে স্বাধীনতা সংগ্রামীদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার, অমিতাভ চক্রবর্তী প্রমুখ। বিভিন্ন জেলাতেও যথাযোগ্য মর্যাদায় স্বাধীনতা দিবস উদযাপিত হয়। স্বাধীনতা দিবস উপলক্ষে আজ সন্ধ্যায় রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি লোকভবনে রাজ্যের ক্রীড়া, সংস্কৃতি ও রাজনীতি সহ বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্টজনদের সঙ্গে চা চক্রে মিলিত হন। উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, কলকাতা পুরসভার প্রাক্তন মেয়র ফিরহাদ হাকিম, বর্ষিয়ান সিপিআইএম নেতা বিমান বসু প্রমুখ। অনুষ্ঠানে ভারতের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস এবং দেশভাগের পর রাজ্য গঠনে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির ভূমিকা দর্শকের কাছে তুলে ধরা হয়। স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। নানা অনুষ্ঠানের মধ্যে দিয়ে ঋষি অরবিন্দের 155তম জন্মদিনে তাঁকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হচ্ছে। থিয়েটার রোডে শ্রী অরবিন্দের সমাধি মন্দিরে মালা দিয়ে শ্রদ্ধা জানান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অনুষ্ঠানে ঋষি অরবিন্দের আদর্শ এবং দেশপ্রেমের ভাবনা ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার উপর গুরুত্ব দেন তিনি।
1: ছাত্রছাত্রীরা, যুবক যুবতীরা এবং আগামী ভবিষ্যৎ ঋষি শ্রী অরবিন্দের বন্দে মাতরম পত্রিকা সহ নানা অবদান উল্লেখ করা, চর্চিত করা, তাদের মধ্যে সঞ্চারিত করার কাজ আমাদের করতে হবে, নইলে দেশাত্মবোধ, দেশ যে সর্বোপরি, এই বোধ চিন্তার অভাব কিছু ক্ষেত্রে পরিলক্ষিত হচ্ছে, সেখান থেকে আমরা নতুন প্রজন্মকে বের করে আনতে পারবো।
0: পাক গুপ্তচর সংস্থা আইএসআই এর হয়ে চরবৃত্তির অভিযোগে কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের সাহেবগঞ্জ থেকে 3 যুবককে গ্রেপ্তার করেছে রাজ্য পুলিশের এসটিএফ। অন্যদিকে সন্ত্রাসবাদী সংগঠনের সঙ্গে যুক্ত সন্দেহে কর্ণাটকের বেঙ্গালুরু থেকে গ্রেপ্তার হয়েছে উত্তর চব্বিশ পরগনার বাদুরিয়ার এক যুবক। গোপন খবরের ভিত্তিতে দিনহাটা এলাকায় অভিযান চালিয়ে রশিদুল হক, নাসিরুদ্দিন আলী এবং সফিকুল ইসলামকে গ্রেপ্তার করে এসটিএফ। ভারতীয় সিম কার্ড বাংলাদেশ হয়ে পাকিস্তানে তারা পাচার করত বলে অভিযোগ। ধৃতদের আজ দিনহাটা মহকুমা আদালতে তোলা হলে 14 দিনের পুলিশ হেফাজত হয়েছে। এদিকে বেঙ্গালুরু থেকে ধৃত বাদুরিয়ার নোয়াপাড়ার বাসিন্দা 25 বছরের আশরাফুল মল্লিকের মোবাইল ফোন এবং বাজেয়াপ্ত নথি থেকে একাধিক জঙ্গি সংগঠনের সঙ্গে যোগাযোগের স্পষ্ট প্রমাণ মিলেছে। গোবরডাঙ্গা কলেজ থেকে স্নাতক হবার পর প্রায় 1.5 বছর আগে একটি বেসরকারি সংস্থায় নিরাপত্তা কর্মীর কাজ নিয়ে সে বেঙ্গালুরু পাড়ি দিয়েছিল। অনলাইনে তার সন্দেহজনক গতিবিধি নজরে আসে পুলিশের। জিজ্ঞাসাবাদের জন্য ধৃতের বাবাকে ডেকে পাঠিয়েছে বেঙ্গালুরু পুলিশ। তোলাবাজি, ভীতি প্রদর্শন, মারধর সহ নানা অভিযোগে হাওড়া পুরসভার প্রাক্তন মেয়র পরিষদ তৃণমূল কংগ্রেস নেতা শ্যামল মিত্রকে নিউ টাউন থেকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আজ 9 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক। উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে নতুন করে সৃষ্ট ঘূর্ণাবর্ত আগামী 48 ঘন্টার মধ্যে নিম্নচাপে পরিণত হবে। এর ফলে আগামী 18 তারিখ পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস। উত্তরবঙ্গের হিমালয় সন্নিহিত 5 জেলাতেও বৃষ্টি হবে। শেষ করার আগে স্থানীয় সংবাদের বিশেষ কিছু অংশ আরও একবার। 80তম স্বাধীনতা দিবসের প্রধানমন্ত্রী
2: আকাশবাণী হ্যাঁ বৈষ্ণবী সে সংসদ মে হুই এস সপ্তাহ কে কার্যবাহী কি সমীক্ষা শুনিয়ে।
3: राष्ट्र आज 80वां स्वतंत्रता दिवस मना रहा है। इस अवसर पर प्रधानमंत्री नरेंद्र मोदी ने लाल किला के प्राचीर पर ध्वजारोहण कर महत्वपूर्ण घोषणाएं की। इस अवसर पर पहली बार राष्ट्रगीत वंदे मातरम का गायन हुआ। श्री मोदी ने इस वर्ष के आयोजन में 2047 तक विकसित भारत बनाने में युवा शक्ति की भूमिका पर बल दिया। प्रधानमंत्री ने कहा कि पिछले 12 वर्षों में करोड़ों देशवासियों के संकल्प, समर्पण और हर संभव प्रयास की बदौलत देश ने नई ऊंचाइयों को छुआ है। सरकार ने उनसे 99% को खोल दिया है, जहां अब समुद्र के भीतर नए संसाधनों और भंडारों की खोज की जा रही है। प्रधानमंत्री ने कहा कि सरकार ने अगले एक वर्ष में 1 करोड़ युवाओं को आर्टिफिशियल इंटेलिजेंस में

0: না, আপনারা বলবেন আপনারা আসবেন কি করে আমাদের কাছে?
1: আপনারা আসবেন বিভিন্ন মাধ্যমে। মাধ্যমগুলো হচ্ছে, আমাদের প্রথমেই বলি, হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যেখানে সরাসরি আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং সেই হোয়াটসঅ্যাপটা আপনার নাম লোকেশন দিয়ে পাঠিয়ে দিতে পারেন। হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 9903055992। এখানে আপনি টেক্সট বা হোয়াটসঅ্যাপ দুটোই করতে পারেন। এছাড়া আপনি আমাদের ফোন করতে পারেন, ফোন করতে পারেন সরাসরি কথা বলার জন্য 2248808585। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের ফেসবুকের আজকের দিনে যে পোস্টারটা রয়েছে সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশনে গিয়ে কিন্তু কমেন্ট করতে পারেন। আপনার কথা লিখে 15ই আগস্টের ঠোঁট কাটা হলেই সে খারাপ নয় এই বিষয়টা যে লেখা আছে সেখানে গিয়ে আপনি কমেন্ট করতে পারেন। চলে যাই প্রথমেই সরাসরি ফোনে কে আছেন। নমস্কার।
0: হ্যালো।
2: হ্যাঁ হ্যালো। নমস্কার বিশ্বজিৎ দা এবং মৌসুমীদি, শুভ সন্ধ্যা। আপনাকে সহ সমস্ত দেশবাসীকে জানাই স্বাধীনতা দিবসের হার্দিক অভিনন্দন। আমি মহেশতলা থেকে দেবাশীষ ঘোষ কথা বলছি। দেখুন, ঠোঁট কাটা হলেই সে যে খারাপ তা নয়, কারণ মানুষ তার নিজের চরিত্র গঠনের মাধ্যমে তার বাচনভঙ্গি সে তৈরি করে, এটা তার ব্যক্তি স্বাধীনতা। এই ব্যক্তি স্বাধীনতা যে খুব খারাপ তা নয়, এখন সে হয়তো তার যুক্তি দিয়ে তার মন্তব্যকে প্রকাশ করে মানুষের কাছে, তার বক্তব্যকে তুলে ধরে। সুতরাং কারোর পছন্দ হতেই পারে, কারোর না হতে পারে, কিন্তু একেবারেই যে সে খারাপ এ কথা বলা যাবে না। এটা তো তার ব্যক্তিগত ব্যক্তিত্বের বিশেষত্ব সেখানে। সুতরাং সে খারাপ এ কথা বলা যাবে না। আমরা দেখেছি অনেক বড় বড় বিশ্বের বড় বড় নেতারা, তারা বিভিন্ন সময় বিভিন্ন বক্তব্য রাখেন, সেটা কি সবার পছন্দ হয় না? আমাদের দেশের ক্ষেত্রেও আছে, সব ক্ষেত্রেই, কিন্তু তার নিজস্ব মতামতের স্বাধীনতা থাকা উচিত সব ক্ষেত্রেই। আমরা বর্তমান যুগে যেটা দেখছি সেখানে কিন্তু যারা সংখ্যাগরিষ্ঠ, যারা একটু মানে ক্ষমতাশালী, তাদের বক্তব্য তুলে ধরলে সেটা ঠিক আছে, কিন্তু একজন সাধারণ মানুষ যদি কোনো প্রতিবাদের সামিল হয়, প্রতিবাদ করে, তখন দেখা যাবে যে উচ্চবিত্ত মানুষরা যারা, তারা কিন্তু, আমরা অনেক সময় তার মানে মুখের ভাষাটাকে চেপে দিই, তার প্রতিবাদটাকে আমরা করতে দিই না। আমরা ভাবি যে তো সে তো নিচের তলার মানুষ, তাহলে সে কি প্রতিবাদ করবে? ধরুন আমার বাড়ির ক্ষেত্রেই যদি বলি, আমার পরিচালিকা, বাড়ির পরিচালিকা যদি থাকে, তার বক্তব্য কি আমরা শুনি? সে যদি বলে না আমার একটু অসুবিধা ছিল, এই ছিল, আমরা তার বিরুদ্ধে প্রতিবাদ করি না, তোমাকে তোমার ব্যক্তি স্বাধীনতা দেওয়া যাবে না। হ্যাঁ, সে হয়তো একটু কাটা কাটা ভাষায় হয়তো কথা বলে যে এই মেয়েটা একটু খারাপ পথে চলে যাচ্ছে, বাড়ির মালিককে জানালো, তখনই তাকে আমরা বলি ঠোঁট কাটা। সে বাইরে বলছে এসব কথাগুলো, বাড়ির কথা বাইরে চলে যাচ্ছে, সেই পরিচালিকাকে আমরা কাজ থেকে সরিয়ে দিই। দেখা যায় সেই পরিচালিকার কথাতেই, এমন একটা পরিচালিকার কথা যদি ঠিক মতো শোনা হতো, তাহলে হয়তো একটা বড় ঘটনা থেকে রক্ষা পেতে পারতো সেই মেয়েটি বা ছেলেটি, কিন্তু সেটা বাড়ির মালিক অগ্রাহ্য করলো, সেখানে দেখা গেল একটা অঘটন ঘটে গেল। সুতরাং সকলের মত প্রকাশের সমান অধিকার থাকা উচিত। নমস্কার।
1: বেশ, আর এরপরে কিন্তু আমরা চলে যাব একটা হোয়াটসঅ্যাপের মেসেজে, এবং হোয়াটসঅ্যাপের মেসেজের পর আমরা যাব আরও যে সমস্তগুলো আপনারা লিখে পাঠিয়েছেন সে বিষয়ে। এই মুহূর্তে প্রথমেই চলে যাব যার মেসেজে, তিনি হচ্ছেন বিশ্বজিৎ কর, মানে হোয়াটসঅ্যাপ মেসেজে বোরাল মেন রোড গড়িয়া কলকাতা থেকে তিনি লিখেছেন, ঠোঁট কাটা অবশ্যই কখনো খারাপ নয়, তবে উচিত কথা বলায় বিপদে পড়তে হয়। অপ্রিয় সত্য কথায় বহুজনের হয় বদহজম, হাঁটে হাঁড়ি ভাঙলেই পরিস্থিতি গরম। সব ঠোঁট কাটা অবশ্যই আকর্ষণীয় চরিত্র, স্থান কাল পাত্র ভেদে মানে না শত্রু মিত্র। যে কোনো কারণেই হোক ঠোঁট কাটার সংখ্যা কমেছে, অবশ্যম্ভাবী ফলস্বরূপ মিথ্যের আধিপত্য কিন্তু বাড়ছে। বিশ্বজিৎ কর কিন্তু এটা আমাদের হোয়াটসঅ্যাপ করে লিখেছেন।
0: এবারে চলে যাব আমাদের ফেসবুক পেজে যারা লিখছেন, শুরুতেই যাব সর্বেশ্বর পাল, তিনি লিখছেন মহেশ হুগলি থেকে, আজকের বিষয় ভাবনা নিয়ে নিজের উপলব্ধি মেরুদণ্ড সোজা রাখতে হয়, এখনকার সময়ে কজনের মধ্যে এই গুণ বর্তমান, আখের গোছাতে সবাই তৎপর, সেখানে ব্যতিক্রমী ঠোঁট কাটা সবসময় চোখে আঙুল দিয়ে সমাজের দীনতাকে সবার সামনে মেলে ধরে কুর্নিশদের।
1: এরপরে চলে যাব সরাসরি।

0: ফোনে কে আছেন আমাদের সাথে?
1: হ্যালো হ্যালো দাদা ভাই নমস্কার।
2: নমস্কার,
0: কে বলছেন?
1: আমি নাচনকোনা সাবরাকোন বাঁকুড়া থেকে প্রবীর কুমার মন্ডল।
0: বলুন ভাই, বলুন
1: দিদি ভাই আর দাদা ভাই, আপনাদেরকে মানে 15ই আগস্টের হার্দিক শুভকামনা। দিদি ভাই দেখুন, দিদি ভাই ঠোঁট কাটা মানে কিছু কিছু জায়গা আছে, যেমনি আপনি হয়তো আমার ড্রেনেতে প্লাস্টিক গুলো ফেলে দিচ্ছেন, সবাই দেখছে যে জলটা গিয়ে ওখানে আটকাচ্ছে, তখন কিন্তু আমি ওই কিছু বলে দিই যে এইগুলো কেন ফেলছেন, যা যে ফেলেছে তাকেই, তখন সে ভাবে যে এটা আচ্ছা লোক তো ছোট কাটা লোক আমার নামটা বলে দিল। তো সেই জিনিসগুলো দেখুন, আমরা সবসময় চাই যে তা সেই ছোট কাটাটা হওয়া দরকার আছে, কারণ কিছু কিছু জায়গায় আমার মাও ওইরকম ঠোঁট কাটা আছে আর কি, কোনো কিছু মানতে চায় না। তো মাকে বলি না না বলো না, বলতে হবে না ওগুলো, সে মা তো মানে না, মা বলে ফেলে। তো এইভাবে আমরা যেভাবে আমাদের কিছু কিছু জায়গা আছে দিদি ভাই, না বললেও হবে না, এবং যদি না বলি তাহলে সে তো আমার পেয়ে বসবে। তো সেই জন্য সেই জায়গাগুলো সবসময় বিচারাধীন নয় কিন্তু, হ্যাঁ যে ঠোঁট কাটা হলেই সে খারাপ হয়ে গেল তা নয়, হ্যাঁ সেগুলো অনেক সময় চিন্তাধারাটাও মানুষ মানুষ তো চিন্তাধারাটা তাকে রাখতে হবে যে আমি করব করব কেন আর করে খারাপ হব কেন, এই জন্য ভালো লাগে না।
0: আমাদের সাথে কথা বলতে যারা সবেমাত্র টিউন করলেন তাদের জন্য একবার বলে দিই যে আজকের বিষয় হচ্ছে ঠোঁট কাটা হলেই সে খারাপ নয়, এই বিষয় নিয়ে আপনি বলছেন। 9903052992 এই নাম্বারে সরাসরি আমাদেরকে হোয়াটসঅ্যাপ করে, আর আমাদের ফেসবুক পেজ মানে 100.1 FM Gold Kolkata সেখানে আজকের যে পোস্টার রয়েছে সেই পোস্টারের নিচে কমেন্ট সেকশনে গিয়েও আপনি কমেন্ট করতে পারেন। আর যেটা পারেন সেটা হচ্ছে আমাদের ফোন নাম্বার অর্থাৎ 2248 8085, সেখানে গিয়েও কিন্তু আপনি সরাসরি ফোন করে আমাদেরকে জানাতে পারেন আজকের বিষয়ে আপনি কি বলতে চান। দমদম ক্যান্টনমেন্ট থেকে সীমা দাস আমাদের হোয়াটসঅ্যাপ করেছেন, বলছেন ঠোঁট কাটা বা স্পষ্টভাষী মানুষরা মনে করেন রাগঠাক রাখেন না, আচ্ছা মনে কোনো রাগঠাক রাখেন না, তারা মুখের ওপর সত্যি কথাটা বলে দেন, তাদের এই স্পষ্ট কথা বলার স্বভাবের কারণেই অনেকে তাদেরকে ভুল বোঝেন এবং ভাবেন তারা খারাপ, কিন্তু বাস্তবে তারা কপট নন এবং তাদের মনে কোনো অসৎ উদ্দেশ্য থাকে না। স্পষ্টভাষী মানুষদের মনে কোনো প্যাঁচ বা কুটিলতা থাকে না, রাগী বা অহংকারী মনে হলেও ভিতরে এরা খুব কোমল হন, এরা মুখের ওপর সত্য বললেও বিপদে সবসময় পাশে থাকেন। পরিশেষে বলা যায় বাহ্যিক রুক্ষতা বা খোলামেলা কথা, আচ্ছা কথার জন্য কাউকে খারাপ ভাবা বোকামি। ঠোঁট কাটা মানুষেরা মুখোশ পরে থাকে না, তাদের এই স্পষ্টভাষী রূপটি তাদের আসল ও খাঁটি মানুষ হিসেবে চেনায়। আর ভালো থাকবেন আপনারা প্রত্যেকে, হ্যাঁ ভালো থাকবেন আপনিও।
2: আমরা আমাদের অনেক বন্ধু লিখছেন আমাদের যে সমাজ মাধ্যম সেখানে ফেসবুকে লিখেছেন, আমরা সরাসরি যাব ফেসবুকে। শীষ মোহাম্মদ লিখছেন ঠোঁট কাটা আমরা তারেই বলি যে মুখের উপর কথা কয়, মুখের উপর কথা বলা যদি দোষের হয়, কিন্তু বন্ধু এটুকুই বলেছেন। কার্তিক মণ্ডল দাউদপুর থানা সন্দেশখালী জেলা উত্তর চব্বিশ পরগনা সেখান থেকে লিখছেন ঠোঁট কাটা হলে মানুষ খারাপ এ কথা সত্য নয়, কথার ধারালো স্বরেই তো চরিত্রের পরিচয় নয়, কেউ যদি স্পষ্ট কথা বলে তাই একটু কঠিন শোনে, তার মনের ভেতর মমতা লুকিয়ে থাকে গোপনে, মিষ্টি কথার আড়ালে যখন স্বার্থ লুকিয়ে রয়, রুক্ষ ভাষায় মানুষ আপন হতে পারে নির্ভয়, মানুষকে কথার ভঙ্গিতে নয় তার কর্মে বিচার করো, বাহ্যিক কঠোরতা ভুলে মনের মানুষকে আপন করো।
0: এরপরে চলে যাব আমরা আবারও একটু ফোনে, কে আছেন আমাদের সাথে?
3: হ্যালো,
0: কে বলছেন?
3: হ্যাঁ আমি পায়েল বলছি দিদি, তেলখড়িয়া থেকে।
2: বলুন।
3: হ্যাঁ দেখুন দাদা, একটা জিনিস আমার মনে হয় যে ঠোঁট কাটা মানুষরা মোটামুটি আমাদের কাছে হয়তো খারাপ দৃষ্টিতে লাগে, কিন্তু সত্যি এরা মনে হয় এতটা মানে জটিল বা কুটিল হয় না, কারণ জটিল কুটিল তো সেখানেই

0: হয় যেখানে মানুষ অনেক রাগ ঢাক করে কথা বলে, তো খারাপ বা খারাপ কোনো ভাষা না বললেই হলো, বাট সত্যি কথাটা বলা কিন্তু এখনকার সমাজে আমার মনে হয় খুব দরকার। কারণ আমরা না প্রত্যেকে একটা বেড়াজালের মধ্যে আটকে গেছি, মানে আমাদের একটা রুলস করে দেওয়া হয়েছে সমাজে, এইগুলোর বাইরে যাওয়া যাবে না বা এই কথাগুলো বলা যাবে না, তাহলে হয়তো অনেক বিপদ আসতে পারে। তো কিন্তু কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিন্তু বলে ফেলাটা উচিত, তাহলে হয়তো বিপদ আসার বদলে এমন কিছু পরিস্থিতি ঘটে যার ফলে হয়তো সমাজটাই অনেক ডেভেলপ হয় বা আরো উন্নত হয়, কিন্তু সেই বেড়াজালটার মধ্যে আমরা আটকে আছি বলে, তো সেই ক্ষেত্রে আমাদের বলার সেই স্বাধীনতাটা থাকে না। তো আমার মনে হয় কিছু কিছু ক্ষেত্রে সেই প্রতিবাদ আমাদের করা উচিত বা বলে ফেলা উচিত, তাহলে মনে হয় সমাজটা আরো উন্নত হবে। একটু কি বলবো,
1: বেশ আমরা এরপরে কিন্তু আবারও চলে যাব সরাসরি আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজে। আমাদের হোয়াটসঅ্যাপের মেসেজ করেছেন যিনি তার কথা বলবো এবং কি মেসেজ করেছে সেটাও বলবো। প্রথমেই তিনি বলছেন যে নমস্কার, নমস্কার আপনাকেও, আর আমি বারাসাত থেকে বাবাই সিংহ বলছি। তিনি বলছেন, আজকের বিষয়টার সাথে আমি আংশিক একমত। এটা ঠিক যে ঠোঁট কাটা মানুষেরা সৎ হয় এবং পেটে কোনো কথা লুকিয়ে রাখেন না, কিন্তু অনেক সময় আমি তো ঠোঁট কাটা বা আমি মুখের ওপর সত্যি বলি এই অজুহাতে অনেকেই অন্যকে অকারণে অপমান করে বা অন্যের দুর্বলতা নিয়ে জনসমক্ষে আঘাত করে কথা বলে। সত্যি কথা বলারও তো একটা ধরন বা শালীনতা থাকে, তাই ঠোঁট কাটা হওয়া মানেই যে সে সবসময় ভালো তা নয়। অনেক সময় এই স্বভাবটা অন্যের চরম মানসিক কষ্টের কারণও হয়ে দাঁড়াতে কিন্তু পারে। আর এরপরে কিন্তু আরও বেশ কিছু আমাদের হোয়াটসঅ্যাপ আছে, তার সাথে ফেসবুকের মেসেজ রয়েছে, মানে ফেসবুকের কমেন্ট সেকশনের কমেন্ট রয়েছে, সেগুলো যাবো আমরা
2: একদম। এস এন মন্ডল বাপি তিনি লিখছেন আমাদেরকে, নমস্কার বিশ্বজিৎ দাদা এবং মৌসুমি দিদি, শুভেচ্ছা অভিনন্দন জানাই আজকে দেশের 80তম স্বাধীনতার দিনে। কি করে বলি বলুন তো, ঠোঁট কাটা মানুষ খারাপ, উচিত আর ন্যায়ের কথা মুখের উপর সোজা সাপটা দেয় যে বলে, হয়তো কারো খারাপ লাগতে পারে, তাতে কিছু যায় আসে না। সততা আর নিষ্ঠা নিয়ে খোলা মনে সাহস করে প্রতিবাদের সুরে জবাব দিতেও পারে, সেইটাই তো বুঝি। ঠোঁট কাটারই যে সত্য পথে চলে পিছু নিন্দা ছেড়ে, তাই তো বলি যতই করি রাগ ঠাক, ঠোঁট কাটাদের মনের ভিতর নেই তো কোনো পাপ। এস এন মন্ডল বাপি কোড়াকাটি সন্দেশখালী থেকে লিখছেন।
1: এরপরে আমরা চলে যাব আবারও একটা হোয়াটসঅ্যাপ মেসেজে, তারপরে আমাদের ফোনে যারা রয়েছেন তাদের সাথেও কথা বলে নেব। উত্তম দালাল খরসরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে তিনি বলছেন যে ঠোঁট কাটা হতে গেলে একটা বাড়তি দম লাগে, এটা বড় ভারী জিনিস। ঠোঁট কাটাদের সঙ্গে ওতপ্রোত লেপটে থাকে ব্যক্তি স্বাতন্ত্র্য, যুক্তিবাদ, নিদেন পক্ষে যুক্তিবোধ। ঠোঁট কাটারা কোনো কখনো ঝাঁকের কই হতে চায় না, তাই কোনো কিছুর পরোয়া না করে নিজের মতো করে তারা ভাবে এবং তৎক্ষণাৎ বলেও ফেলে। শেষমেশ লড়াইয়ে পরাজিত হলে তার উপর আমরা ক্রুদ্ধ হই। আমরা সাধারণত মানুষ ভাবি যে তিনি চতুর নন, তাই তার চরম পরিণতি। আসলে তিনি লোভের আনুগত্যে দাসত্ব করেননি, তাই মস্তিষ্ক সমাজের কাছে বন্ধক পড়েনি। আর শব্দপ্রবাহের তলদেশেও ফুলগু ধারার মতো বয়ে চলে উন্নতশীল এক চেতন। তাই ঠোঁট কাটারা বা ঠোঁট কাটার উপর কিছু মানুষ ক্রুদ্ধ হলেও আমার বুক মমতায় ভরে ওঠে। হ্যাঁ, এই হোয়াটসঅ্যাপ ছিলেন করেছেন আমাদের, এবং কে আছেন এরপরে ফোনে সরাসরি চলে যাই।
2: হ্যালো,
3: হ্যালো,
1: কে বলছেন?
3: আমি শুভ্রা ভট্টাচার্য বাজরনি থেকে বলছিলাম।
2: বলুন
1: বলুন।
3: আমার স্পষ্ট মত হলো, ঠোঁট কাটা হলেই সে মানুষটা খারাপ নয়। আজকাল চারিদিকে মিষ্টি কথার জিলিপির প্যাঁচ দেওয়া মানুষের অভাব নেই। যারা মুখে এক আর মনে আরেক রাখে, তাদের চেয়ে তেতো হলেও সামনাসামনি সত্যি কথাটা বলে দেওয়া ঠোঁট কাটা মানুষগুলো অনেক বেশি খাঁটি। হয়তো ওনাদের কথা সাময়িকভাবে আমাদের একটু গায়ে লাগে, কিন্তু ওনাদের মনে কোনো কপটতা থাকে না, তাই এদের থেকে ধোকা খাওয়ার ভয়ও থাকে না। চাটুকারিতার এই যুগে নিজের ব্যক্তিত্বে সৎ থেকে মেরুদণ্ড সোজা রাখাটা একটা মস্ত বড় গুণ।
1: পাশে একটা খুব শব্দ হচ্ছে, আমাদের কিন্তু শুনতে অসুবিধা হচ্ছে।
3: আচ্ছা, আমি একটু দূরে সরে যাচ্ছি। বলছি, শুনেছেন তো?
1: আমরা শুনতে পাচ্ছি, কিন্তু পাশে একটা কিছুর জন্য আমাদের খুব অসুবিধা।

0: হচ্ছে শুনতে।
1: আচ্ছা আচ্ছা, আমি একটু বাইরেই যাই। আমি বলছি, আমি প্রথম থেকেই বলছি
0: না, আপনি আপনি পর থেকেই বলুন, আমরা শুনেছি আগের কথা।
1: আচ্ছা, তো আমার এটাই বক্তব্য যে ব্যক্তিত্বের সব থেকেও মেরুদণ্ড সোজা রাখাটা একটা মস্ত বড় গুণ। তো এইরকম ছোট কাটা বন্ধু থাকা জীবনে অনেক বেশি দরকার বলে আমি মনে করি।
0: বেশ, শুনতে থাকুন। আর আপনাদেরও বলে দিই, যখনই আমাদেরকে ফোন করবেন, অবশ্যই আপনি যদি কোনো রকম এমন কিছু জায়গায় থাকেন যেখান থেকে পাশে কোনো শব্দ হচ্ছে, বা রেডিও সেটেরও যদি কাছে থাকেন, তার থেকে কিন্তু অবশ্যই দূরে সরে যাবেন। কারণ আপনারা শুরু করে তারপরে দূরে যাবেন, তাতে না অনেক আমাদের যা লিসনার আছে তাদের আসতে অসুবিধা হয়। এরপরে চলে যাই আমরা হোয়াটসঅ্যাপ মেসেজে। যাদবেন্দ্র পণ্ডা, জুখিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর থেকে তিনি বলছেন যে ঠোঁটকাটা মানুষ হলেই সে খারাপ নয়। উদাহরণ হিসেবে বলি, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বাংলা ইতিহাসের অন্যতম বড় ঠোঁটকাটা ব্যক্তিত্ব। তৎকালীন সমাজে রক্ষণশীল পণ্ডিতদের কুসংস্কারের বিরুদ্ধে তীব্র আলোচনা করার পরোয়া, আচ্ছা, কারোর পরোয়াও করেননি। বিধবা বিবাহ চালু করেছিলেন, তাঁর স্পষ্টবাদিতা সমাজকে বদলে দিয়েছিল। ঠিক তাই আমি মনে করি, স্পষ্টভাষী মানুষেরা সমাজ ও সম্পর্কের জন্য অনেক বেশি হিতকর। মিষ্টি কথায় ভুলিয়ে ক্ষতি করার চেয়ে মানুষের ওপর সত্যি বলে সতর্ক করা মানুষরাই প্রকৃত হিতৈষী মানুষ। আপনারা সবাই খুব ভালো থাকবেন, ভালো থাকবেন আপনিও।
2: সদর দরজা খোলা থাকলে ছোটরা যেমন সবার আগে বেরিয়ে আসে, কাটা ঠোঁটের ফাঁক দিয়ে ছোট ছোট কথাটাও তেমন তেমন পথ খুঁজে নেয় বেরোবার। ঠোঁট কাটা বাগধারার অর্থই হল বন্ধ ঠোঁটের আগল খুলে অপ্রিয় সত্য কথা যার মুখ দিয়ে বেরিয়ে আসে। কেউ যদি অপ্রিয় সত্য কথা কাউকে শুনিয়ে দেয়, তবে তো তার শত্রুর সংখ্যা বাড়বেই, তাই বলে মানুষটা খারাপ। আসলে অপ্রিয় সত্য কথা বলতে বলতে তার সাথে যে মানুষেরই সংযোগ ঘটে, তাকেই সে অপ্রিয় সত্য কথা বলে দেয়, আর এই করে সে নিজের প্রশ্নের মুখে দাঁড়িয়ে যায়। তুমি অন্যের অপ্রিয় সত্য নিয়ে নাড়াচাড়া করলে তোমার গায়েও ছিটে এসে লাগবে অপ্রিয় সত্যের। কিন্তু বাস্তবে দেখা গেছে এই ঠোঁট কাটা লোকজন খুব বিশ্বাসযোগ্য এবং সৎ হয়। যারা বিশ্বাসযোগ্য এবং সৎ হয় তাদের ভয় কিসের? আর তারা বেশিরভাগ ঠোঁট কাটা হবে। যেদিন তাদের বিশ্বাসযোগ্যতা সততা থাকবে না, সেদিন সে আর অপ্রিয় সত্য কথাও বলবে না, চোখে চোখ রেখে কথা বলবে না। ধন্যবাদ আপনাদের দুজনকে।
0: ফোনে চলে যাই, কে আছেন সরাসরি? নমস্কার।
3: মৌসুমীদি, বিশ্বজিৎদা, দুজনকে নমস্কার, শুভ সন্ধ্যা জানাচ্ছি। হ্যাঁ, বলছি কি, 80তম আপনাদের শুভেচ্ছা জানাচ্ছি স্বাধীনতার। হ্যাঁ, বলছি যে যারা সত্যি কথা ঠোঁট কাটা কথা যারা বলে, তাদের ভিতরে পাপ থাকে না, তারা সত্যি কথা বলে দেয়, ঠোঁট কাটা সত্যি কথা বলে দেয় তাদের। এইটা বলো, তাদের তারা তো খারাপ লাগতে পারে, কিন্তু সেই জন্য সেই জন্য সে পিছিয়ে থাকবে না, সে বলে দেবে। আর একটা কথা, যারা মিষ্টি কথা ঝিমিয়ে ঝিমিয়ে বলবে, তাদের ভিতরে অনেক কিছু থাকে। হ্যাঁ, তারা পেছনে বদনাম করতে ভালোবাসে। এটুকুই বললাম দাদা, দিদি দুজনকে নমস্কার জানালাম, ভালো থাকবেন।
0: ভালো থাকবেন।
2: নমস্কার। আমি একটু আগে যার ফেসবুক থেকে যে লেখাটা পড়েছিলাম, সেটি কল্যাণ কুমার সান্ডিল্য, রঘুনাথপুর, সরকার বাগান থেকে। এবারে চলে যাব কাজী আবু জাফর। তিনি লিখছেন, ঠোঁট কাটার অনেক অর্থ হয়, তবে খারাপ তাকে দেখায় নিশ্চয়ই, চিকিৎসাতেও এ রোগ ভালো হয়। আরেক ঠোঁট কাটা হয় বাজে কথায় পটু, একজনের কথা আরেকজনকে বলে, এভাবে পাড়ায় পাড়ায় ঝগড়া বিবাদ চলে। আমরা সবাই ঠোঁট কাটা, তোমার চোখে আমি, আমার চোখে তুমি, একসাথে কাজ করতে গেলে কথার পিঠে কথা হয়, এটাকে দোষের কিছু নয়। লিখছেন ওই আবু জাফর বাংলাদেশ থেকে।
0: চলে যাই আমরা আমার একটু হোয়াটসঅ্যাপের মেসেজে। হোয়াটসঅ্যাপ আমাদেরকে মেসেজে যেটি লিখেছেন সেটি হচ্ছে, ঠোঁট কাটা হলেই সে খারাপ নয়, তাতে মনটা সহজ সরল আমার মনে হয়। মুখের ওপর উচিত কথা বলতে পারে না সবাই, যাঁরা বলেন তাঁদের নাম একটাই, ঠোঁট কাটা সেই কবেকার কথা, আগেকার সেই কথাগুলো আজও বিরাজমান। ঠোঁট কাটা হলেই সে খারাপ, আর এই কথা না, এই কথা বললে তাঁদের হবে অভিমান। ঠোঁট কাটাদের কাছে দরকার, না হলে ঠোঁট কাটাদের আছে দরকার, না হলে বাড়বে আরও অন্যায়। ঠোঁট কাটারাই বলতে পারে ঘর ভর্তি

0: লোকেদের সবাই, তবে তারা লজ্জা পাবেন, তবে তারা লজ্জা পাবেন খারাপ কাজ করতে, ঠোঁট কাটারা ভালো থাকুক ঠোঁট কাটা হয়ে বলতে। আর এটি লিখেছেন রমা রায় দাসনগর থেকে, তিনি কিন্তু আমাদেরকে এই হোয়াটসঅ্যাপটা করেছেন। এরপরে আমরা কিন্তু চলে যাব
1: হোয়াটসঅ্যাপে, এই না হোয়াটসঅ্যাপ তুমি শোনালে, আমরা এবার যাবো
0: একটু ফেসবুকে।
1: ফেসবুকে দীনেশ নস্কর বলছেন বালি রাজচন্দ্রপুর হাওড়া থেকে, ঠোঁট কাটা মানুষ মনে হয় খুব একটা ভালো না, আমার গিন্নি খুব ঠোঁট কাটা, খুব কষ্টবাদী, এত কষ্ট বাধিত চলে না না, আমার সঙ্গে যখন কোনো অনুষ্ঠানে যায় আমি সবসময় বলি দয়া করে একটু চুপ থাকবে, দেখি কিছু না কিছু বলে বসেছে, ঠিক খুদ বার করেছে, তাই আমার ভালো লাগে না, ঠোঁট কাটা মানুষদের আমার ভয় লাগে, এখন ওর সঙ্গে বেরোনো অনেক কমিয়ে দিয়েছি, একদম সত্য বললাম আপনাদের।
0: এরপরে আমরা একটু ফোনে চলে যাই, কে আছেন আমাদের সাথে, নমস্কার।
2: হ্যালো, নমস্কার,
0: কে বলছেন?
2: মৌলি
0: বলুন।
2: দেখো ঠোঁট কাটা মানে এটা একটা আজীবন ধরেই শোনা যায় যে দুরকম ব্যাপার আসে, যে জানিস তো মানে এত ঠোঁট কাটা যে মুখের উপরে সবকিছু বলে দেয়, দেখবে তুমি এরকম একটা কমেন্ট হয়। আবার একটা হয় যে দেখ অন্যায়টাকে তো প্রশ্রয় দিল না, ঠোঁট কাটা উনিই তো একমাত্র প্রতিবাদ করলেন, হ্যাঁ এরম ভাবে দুরকমের তিন রকমের এই মিনিংটা হয়। আমার কথা হলো যে ঠোঁট কাটাটা ভালো, কিন্তু দেখতে হবে যে মানুষকে আঘাত করে অপ্রিয় সত্য কথা বলাটা না বলাটাই ভালো আমার মনে হয়। ঠিকভাবে তুমি বলো ঠোঁট কাটা এমনিতে পরিষ্কার মনের একটা উদাহরণ, কিন্তু সেটা সবকিছু বুঝে তোমার বাক্যটা বার করো, আমার এটাই কথা।
0: বেশ, শুনতে থাকুন আপনিও। আর আমাদের কিন্তু হোয়াটসঅ্যাপেও বেশ কিছু মেসেজেস রয়েছে, যারা এখনও ভাবছেন যে মেসেজ করবেন তাদেরকে বলে দিই যে 9903052992 এই নাম্বারটা আপনাদের জন্য খোলা রয়েছে, আপনারা এখানে এসে সরাসরি টেক্সট মেসেজ বা হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারেন। আর ফেসবুকের কমেন্ট সেকশনও রয়েছে, আর রয়েছে আমাদের যেটা সেটা হচ্ছে 2248808085 এই নাম্বারটা, যেখানে সরাসরি আপনি কথা বলবেন। এই মুহূর্তে অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে তিনি লিখেছেন আমাদের হোয়াটসঅ্যাপে, লিখেছেন যে ঠোঁট কাটা মানে খারাপ নয়, কারণ তারা সৎ স্পষ্টবাদী, এরা সত্যি বলতে ভয় পায় না, তবে স্থান কাল পাত্র না বিচার না করে সঠিক কথা বলে অনেক সময় সম্পর্ক নষ্ট হয়। অনিমেষ ভট্টাচার্য কিন্তু এটি আমাদেরকে লিখেছেন বেহালা থেকে। এবং এরপরে আমরা চলে যাই আরো একবার ফোনে, কে আছেন আমাদের সাথে, নমস্কার।
3: নমস্কার,
0: বলুন।
3: আমি হরিণাটা বড়াগুড়ি জেলা নদীয়াতে সমীর দাস বলছি।
0: বলুন।
3: হ্যাঁ দেখুন, ঠোঁট কাটা মানেই যে সে খারাপ বা ঠোঁট কাটা মানেই যে সে ভালো, এটা কিন্তু খুব সহজে বলা যায় না। তার কারণ কিছু মানুষ আছে হয়তো স্পষ্ট কথা বলছে, তখন হয়তো আমরা তাদেরকে খারাপ বলি, আবার কিছু মানুষ আছে সেও কিন্তু স্পষ্ট কথা বলছে তাকে আমরা হয়তো ভালো বলছি, কিন্তু কোনটা খারাপ আর কোনটা ভালো এটা কিন্তু একটু বিচারের ব্যাপার আছে। ধরুন কোনো একটা চোখের সামনে কোনো একটা বড় ধরনের অন্যায় কাজ করা হচ্ছে, যেটা পাঁচজন দাঁড়িয়ে দেখছে যে হ্যাঁ এটা সত্যিকারেরই একটা অন্যায় কাজ, তখন সে কোনো একজন ব্যক্তি এসে হয়তো সেখানে প্রতিবাদ করছে যে যা হয় হবে, আমি অন্যায় কোনোদিনই বরদাস্ত করব না, তাকে কিন্তু প্রত্যেকেই ধন্যবাদ জানাবে যে দশজন দাঁড়িয়ে দেখলেও তার মধ্যে একজন গিয়ে অন্যায়ের প্রতিবাদ করেছে, কিন্তু আরেকজন হয়তো দেখা যাচ্ছে যে তাকে মিথ্যেভাবে ফাঁসানোর জন্য, মিথ্যেভাবে বদনাম দেওয়ার জন্য সেও কিন্তু জোরে চেঁচিয়ে নানান রকম ভাবে তাকে ফাঁসানোর জন্য চেষ্টা করছে, এবং সে এমনই ভাবে তাকে ফাঁসানোর চেষ্টা করছে যে মানুষ দাঁড়িয়ে ভাবছে যে বোধহয় সত্যি কথাটাই বলছে, আসলে কিন্তু সে সত্যি কথা বলছে না, তাকে ফাঁসানোর জন্য মিথ্যেটাকে সত্যির মতন করে জোরে জোরে চেঁচিয়ে বলছে। অর্থাৎ কোনটা যে সত্যি আর কোনটা যে মিথ্যা, জোরে কথা বললেই বা চেঁচিয়ে কথা বললে যে সত্যি হয়ে গেল আবার চেঁচিয়ে কথা বললে যে মিথ্যে হয়ে গেল, সেটা কিন্তু ঠিক নয়, এটা অনেক বিচারের ব্যাপার, এটা সহজে এক কথার ব্যাপার নয়। যাই হোক, সকলকে ধন্যবাদ জানালাম শুভ স্বাধীনতা দিবসের, আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা ও প্রণাম।
0: ভালো থাকবেন আপনিও। এরপরে কিন্তু আমরা চলে যাব আবার একটুখানি হোয়াটসঅ্যাপ মেসেজে।
1: হোয়াটসঅ্যাপ মেসেজ লিখেছেন প্রভাতী ভট্টাচার্য বেহালা থেকে, ঠোঁট কাটা সে তো খাঁটি মানুষ আছে সমাজে, স্পষ্ট কথা বলতে গিয়ে রুক্ষতা মেজাজে, অপর পক্ষ রাগলো কিনা মাথায় থাকে না, ঠোঁট কাটা বলেই বন্ধু স্বজন তেমন মেলে না। মুখে মধু অন্তরে বিষ নিয়ে ঘুরছে যারা, দলে দলে মানুষ তাদের নিয়ে আত্মহারা। এমন মানুষের দেখা এখন খুব সহজে মেলে, বিপদ ঘনিয়ে আসতে পারে সাবধানী না হলে। তাই ঠোঁট কাটা হলেই সে খারাপ নয়, অতি সহজেই সত্য বলে মানতে হয়।
0: এরপরে চলে যাই আবারও আমরা, কিন্তু সরাসরি ফোনে কে আছেন? নমস্কার।
4: নমস্কার, আমি মালদা থেকে সায়ন ঘোষ কথা বলছি।
1: সায়ন বলুন।
4: আসলে বিষয়টা হচ্ছে, আজকে 80তম স্বাধীনতা দিবস আমরা উদযাপন করলাম, আর আজকে তারপরে এত সুন্দর একটা বিষয়, আর আমার অত্যন্ত প্রিয় গুরুজনদের কথা শুনছি। আমি তো বয়স হয়ে যাচ্ছি ছোট, আমার যতটুকু মনে হয় আমি ততটুকুই বলছি যে হ্যাঁ, ছোটকাটা মানুষেরা কখনোই খারাপ নন, বা আমার মনে হয় যে কোনো মানুষই কোনো ভাবে খারাপ নন। এবার আমরা কিভাবে সেই মানুষটিকে দেখছি সেটা আমাদের উপরে মেটার। উনি ওনার বিশ্বাস থেকে একটা কথা বলছেন, সেটা আমার ভালো নয় লাগতে পারে, কিন্তু উনি তো বিশ্বাস করে বলছেন। তাই ছোটকাটা মানুষ কখনোই খারাপ নয়, রাদার কোনো মানুষই কখনোই খারাপ হতে পারে না। ভালো মন্দ মিশিয়ে কিন্তু একবারেই যে খারাপ সেটা কখনো আমি বিশ্বাস করি না। মানুষের প্রতি বিশ্বাস হারানো সবকিছু বড় পাপ বলে আমার মনে হয়। এই ছোটকাটা আমার ভালো, অবশ্যই ভালো, কিন্তু স্থান কাল পাত্র বুঝে ছোটকাটা হওয়া দরকার। সকলের বক্তব্য আমার খুব ভালো লাগছে, আমার সকলকে প্রণাম জানাই, প্রিয় দিদিদের প্রণাম জানাই, প্রিয় দাদাদের প্রণাম জানাই। আমি তো বয়সে ছোট, আমার যদি কোনো ভুল চুটি হয় আমার মাছি না করবেন।
0: বেশ, শুনতে থাকুন আপনিও।
1: এবারে আমরা চলে যাব, হোয়াটসঅ্যাপে অনেকে লিখেছেন আমাদের, এবার যাব। সুমিতা রায় ঢাকুরিয়া থেকে লিখছেন, ঠোঁট কাটা তাদেরকেই বলে যারা অন্যায়ের প্রতিবাদ করতে ভয় পায় না, যারা সোজাসুজি বলে দেয় এই কাজটা ভুল ঠিক নয়। তাতে যদি সম্পর্ক ঘুচে যায় তো যাবে, তবুও তারা অন্যায়কে প্রশ্রয় দেয় না, মুখের উপরে বলে দেয় এটা ঠিক নয়। এই বলার জন্যেই অনেক ভালো কথা সম্পর্ক নষ্ট হয়ে যায়। সত্যি বলা, সত্যি কথা বলাকে যদি ঠোঁট কাটা বলা হয় তাহলে আর কিছু করার থাকে না।
0: চলে যাই আবারও ফোনে, কে আছেন আমাদের সাথে? হ্যালো, কে আছেন? হ্যাঁ বলুন। কথাটা খুব আস্তে আস্তে একটু যদি জোরে বলেন। হুম, বলুন বলুন।
5: ছোটকাটা মানুষ মানে কষ্ট বক্তা, এবং তার বক্তব্যের মধ্যে যদি সততা থাকে তাহলে সেটা স্বাগত। তার যদি অনুমান সন্দেহের ভিত্তিতে কোনো অপ্রিয় কথা বলে সেটা বোকামি। তবে ছোটকাটা মানুষ সবাই খারাপ নয়, কখন কোথায় কোন কথা বললে শত্রুবারে বন্ধুবারে এত বুদ্ধিমত্তা পরিচয় করা যায় না, এত সরল টাইপের
1: আমাদের অনেক হোয়াটসঅ্যাপ জমে আছে, পরপর কতগুলো হোয়াটসঅ্যাপ পড়ব। খারাপ তো নয়, বরং প্রতিবাদ করার সাহস থাকে এই সকল মানুষ খুব নির্ভীক হন। সংঘমিত্রা ঘোষ কাকিনাড়া ভাটপাড়া থেকে লিখছেন। এবারে চলে যাই, আমি কিশোর বলছি বালিহাওড়া থেকে। ঠোঁটকাটা মানুষ মানেই খারাপ না, আসলে উচিত কথা বলে। হয়তো লোকে এতে লোকে বলে এত উচিত না বললেই ভালো হতো, আবার কিছু লোক বলে ঠিকই বলেছে, কষ্ট কথার কষ্ট নেই, মানে এটা আমরা কথায় বলি স্পষ্ট কথার কষ্ট নেই। প্রথমটা একটু খারাপ লাগে, পরে ভাববেন ঠিকই বলেছে। এইসব মানুষদের অনেক খারাপ বললে ভিতরের আমি থেকে এইসব মানুষদের স্যালুট জানাই। এবার চলে যাব রাঁচি ঝাড়খণ্ড থেকে সুশান্ত সেনগুপ্ত, তিনি লিখছেন, তিনি আবার পয়েন্ট করে করে লিখেছেন যে এটা জন্মগত দুর্ঘটনা, ঠোঁটকাটা নিজের দোষ নয়, মানসিকতায় আসল, ঠোঁটকাটা অশুভ, এটা কুসংস্কার, সাহসের প্রতীক। অনেকগুলো বিষয়কে প্রশ্ন করে আমাদেরকে পাঠিয়েছেন। এবারে চলে যাচ্ছি সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, সোশ্যাল মিডিয়ায় মানুষে মানুষে খুব সহজেই সংযোগের সেতু রচনা করতে পারে, তাই সোশ্যাল মিডিয়া আমাদের কাছে খুব ভালো লাগার একটি বিষয়। তবে এরই পাশাপাশি সোশ্যাল মিডিয়া আজকাল আমাদের মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। এই সোশ্যাল মিডিয়ার অনেক কন্টেন্ট যা দেখা উচিত নয়, এমনকি শোনাও উচিত নয়, এমন কুরুচিকর বিষয়বস্তু।

0: বস্তু আমাদের মানসিক চাপ বাড়ানোর পক্ষে যথেষ্ট। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন। তপন চক্রবর্তী সিঙ্গুর বাসুবাটি থেকে লিখছেন, এবার বলি, ঠোঁটকাটা মানে বাক্য বাগিস, টকেটিভ, বাচাল, বকবক করে বকেই যায়। কেউ শুনুক বা না শুনুক, ঠোঁটকাটার আবার সাহসী হয় বইকি, যে কোনো বিষয়ে নির্ভয় বলে যায়, কোনো ভয় ভীতি উপেক্ষা করে নিষ্ঠুর সত্য বলে, আবার সত্যকে মিথ্যে বানায়, সাহসী হয় বইকি, চরম সত্যি বলেই যায়, পরিণতি না বুঝেই। মানুষ এদেরকে এড়িয়ে যান কখনো। স্পষ্টবাদিতা আবার আর এক গুণ। প্রবাদ আছে খনার বচনে, দেড়ে কাজে বেড়ে, সেটাও খতিয়ে দেখা হয়। আর বকবক না করে নমস্কার জানিয়ে শেষ করি বকবকানি শ্রবণ সঙ্গীতের। ঠোঁট কাটা হলেই সেই খারাপ নয়, অনেক বড় লিখেছেন আমাদের প্রদীপ বর্ষা ঘাট, শিমলা সমুদ্রগড় পূর্ব বর্ধমান থেকে। ঠোঁটকাটা মানুষকে আমরা অনেক সময় না বুঝেই খারাপ, রূঢ় বা অহংকারী বলে বিচার করি, কিন্তু সত্যিই কি কারো মুখের কথা বলার ধরন বা চরিত্রের পরিচয়? কেউ হয়তো স্পষ্ট কথা বলেন, সত্যকে আড়াল করেন না, অন্যায় দেখলে প্রতিবাদ করেন, তাই বলে তিনি খারাপ মানুষ হয়ে যান না। অনেক সময় মিষ্টি কথার আড়ালে প্রতারণা লুকিয়ে থাকে, আবার কঠিন কথার আড়ালে থাকে আন্তরিকতা, ভালোবাসা, শুভচিন্তা। তাই মানুষের কথার ধরন নয়, তার উদ্দেশ্য এবং কাজকে মূল্যায়ন করাই বেশি গুরুত্বপূর্ণ। এটা বলেছেন এবং শেষ করছেন উনি, মানুষকে বিচার করার আগে তাই একটু সময় দিন, বুঝুন, তারপরে সিদ্ধান্ত নিন, তাহলেই সম্পর্কের ভুল বোঝাবুঝি কমবে এবং সমাজে বাড়বে পারস্পরিক শ্রদ্ধা ও মানবিকতা। প্রদীপ বসাক লিখছেন আমাদের, স্ট্রেট ফরওয়ার্ড আটারিং ইজ রাইট ওয়ে অফ প্রসেস অফ কারেকশনস অফ কন্ডাক্ট অ্যান্ড মোটিভেশন। প্রণব কুমার কলকাতা 18 থেকে লিখেছেন।
1: আর এইরকমই আপনারা আমাদের সাথে মেসেজ করছেন এবং সেই মেসেজগুলো আমরা আপনাদের সাথে শেয়ার করে নিচ্ছি। ঠোঁটকাটা বা স্পষ্টভাষী হওয়াকে এই সমাজ প্রায়ই বেয়াদপি বা অসভ্যতা বলে ভুল করে, কিন্তু বাস্তবে ভণ্ডামির চেয়ে স্পষ্টবাদিতা অনেক বেশি সম্মানজনক। যারা মুখের সপর সত্যি কথা বলে দেয়, তাদের উদ্দেশ্যে মানুষকে আঘাত করা নয়, বরং বিষাক্ত মিথ্যা বা দোষামত থেকে দূরে থাকা। আচ্ছা, মৌসুমী পশ্চিম মেদিনীপুর থেকে তিনি আমাদেরকে কিন্তু হোয়াটসঅ্যাপ করেছেন। আর এইরকমভাবেই আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করেছিলেন এবং জানিয়েছেন আপনাদের কি মতামত।
0: না, এখন আর মতামত জানানোর মতো সময় নেই আমাদের, আমরা মোটামুটি সবার কাছে গেছি যারা হোয়াটসঅ্যাপ করেছেন।
1: আর তারক কুলপি 24 পরগনা থেকে তিনি বলেছেন, মোটেই খারাপ নয়, মুখের উপর বলছে মানে স্ট্রং কারেক্ট স্পাইন থাকতে হয়, সেটাই বলছে, এই জন্য 90% লোক কিন্তু তাদের পছন্দ করবে না। তারক কিন্তু এই কথা জানিয়েছেন।
0: আজকের আপনার কথা থেকে বিশ্বজিৎ আর মৌসুমী বিদায় নিচ্ছি, আজকে এর পর আবার আসবো আপনাদেরকে, মাঝে গান শোনাবো, স্বাধীনতার গান 10:47 এবং ফিরবো 11:10।
2: क्या आप परेशानियों से घिरे हैं, मन भारी है और कोई रास्ता नजर नहीं आ रहा? याद रखें, समाधान आपके पास है। टेलीमानस के निशुल्क नंबर 14416 पर कॉल करें, कहीं से भी कभी भी 24 घंटे यह सुविधा उपलब्ध है। यहां आपकी बात सुनी जाती है, समझी जाती है और आपको सही दिशा दी जाती है। आप अकेले नहीं है, मदद बस एक कॉल दूर है।
3: नमस्कार, आकाशवाणी से समाचार संध्या के साथ मैं जया भारती। प्रधानमंत्री नरेंद्र मोदी ने 80वें स्वतंत्रता दिवस समारोह का नेतृत्व किया। नागरिकों से मजबूत और आत्मनिर्भर भारत के लिए बड़े सपने देखने का आग्रह किया। प्रधानमंत्री ने विकसित भारत के लिए आत्मनिर्भरता और युवाओं तथा महिलाओं के सशक्तिकरण पर बल दिया। भारत को नई ऊंचाइयों पर ले जाने में युवा शक्ति का उपयोग करने के लिए सप्तधारा रूपरेखा का आह्वान किया। प्रधानमंत्री मोदी ने 2047 तक 100 गीगावाट परमाणु ऊर्जा क्षमता का लक्ष्य घोषित किया। विश्व नेताओं ने भारत को स्वतंत्रता दिवस की शुभकामनाएं दी। देश की लोकतांत्रिक यात्रा, समृद्ध सभ्यतागत विरासत और क्षेत्रीय तथा वैश्विक सहयोग में बढ़ती भूमिका की सराहना की। इंडोनेशिया में फ्लोरेस तट के पास आए 7.7 तीव्रता के शक्तिशाली भूकंप में 47 लोगों की मौत। अरुणाचल प्रदेश, पश्चिम बंगाल के गांगे क्षेत्र, ओडिशा, उत्तर प्रदेश और उत्तराखंड में कल तक तेज बारिश का ऑरेंज अलर्ट। FIH

0: আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই। অনুষ্ঠান একযোগে প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, মিডিয়াম ওয়েভ 456.6 মিটারে অর্থাৎ 657 কিলোহার্টসে, আকাশবাণী সঞ্চয়িতা মিডিয়াম ওয়েভ 297.6 মিটারে অর্থাৎ 1008 কিলোহার্টসে, আকাশবাণী মৈত্রী প্রচার তরঙ্গ 505 মিটারে অর্থাৎ 594 কিলোহার্টসে, আসানসোল রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.3 মেগাহার্টসে, বর্ধমান রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101.5 মেগাহার্টসে, বালুরঘাট রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 101 মেগাহার্টসে, পুরুলিয়া রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, বাসন্তী কৃষ্ণনগর মালদা খড়গপুর রিলে কেন্দ্র থেকে এফএম প্রচার তরঙ্গে 103.7 মেগাহার্টসে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। আকাশবাণী শিলিগুড়ি শান্তিনিকেতন মুর্শিদাবাদ আগরতলা এফএম গোল্ড প্রচার তরঙ্গে 100.1 মেগাহার্টসে, এফএম রেনবো প্রচার তরঙ্গে 107 মেগাহার্টসে, বিবিধ ভারতী এফএম প্রচার তরঙ্গে 101.8 মেগাহার্টসে ও নিউজ অন এআইআর অ্যাপে। এখন শুনবেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লালকেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর।
1: আমার প্রিয় দেশবাসী, আজ আমরা সবাই মিলে আমাদের 80তম স্বাধীনতা দিবস উদযাপন করছি। আজ প্রতিটি মানুষের হৃদয়ে বন্দে মাতরম ধ্বনিতে মুখরিত হয়ে উঠছে। আজ প্রতিটি ঘরে তেরঙ্গা।

উঠছে, প্রত্যেকের মনে বিরাজ করছে তেরঙ্গা। আর দেশ প্রবল উৎসাহ ও উদ্দীপনার সাথে নতুন নতুন সব সংকল্প নিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। আপনাদের সবাইকে স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি। দেশ আজ এক নতুন উচ্চতায় পৌঁছেছে। দেশ আজ সেই সব মহান সন্তানদের অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছে, যারা দেশের স্বাধীনতার জন্য নিজেদের জীবন বলিদান দিয়েছেন, নিজেদের তপস্যা, ত্যাগ এবং আত্মবলিদানের মাধ্যমে শুধুমাত্র স্বাধীনতার জন্য তারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন। শ্রদ্ধেয় বাপু সহ সকল স্বাধীনতা সংগ্রামী এবং বলিদানের মহান পরম্পরাকে জাগ্রতকারী সেই সমস্ত মহান বিপ্লবীদের প্রতি আজ আমি সশ্রদ্ধ প্রণাম জানাই। আজ এই সমারোহে যারা উপস্থিত রয়েছেন তাদের প্রত্যেকের কাছেই আজকের এই দিনটি এক ঐতিহাসিক মুহূর্ত। স্বাধীনতার পর 15ই আগস্ট লাল কেল্লায় প্রথমবারের মতো বন্দে মাতরম প্রতিধ্বনিত হচ্ছে। আজ যখন আমরা দেশবাসী বন্দে মাতরমের 150 বছর উদযাপন করছি, তখন এর চেয়ে বড় সুযোগ আর কি হতে পারে? আমার প্রিয় দেশবাসী, গত কয়েকদিনে দেশের বিভিন্ন অংশে বন্যার প্রকোপ দেখা দিয়েছে, ভূমিধসের প্রকোপ দেখা দিয়েছে, যার ফলে অনেক পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের সেই দুঃখ দুর্দশা আমরা অনুভব করতে পারছি। আমি সেই সমস্ত দুর্গত পরিবারগুলোকে এই আশ্বাস দিচ্ছি যে আজ গোটা দেশ তাদের পাশে রয়েছে। আমার প্রিয় দেশবাসী, কোন দেশ তখনই মহান হয়ে ওঠে যখন সে নিজের সাফল্য অর্জন করে, যখন সে তার স্বপ্ন, সংকল্প এবং নিজের সামর্থ্যের জোরে সামনের দিকে এগিয়ে যায়। আমার দেশবাসী, এখন আর ছোট স্বপ্ন নিয়ে কাজ চলবে না। আমাদের বড় স্বপ্ন দেখতে হবে, কারণ বড় স্বপ্ন আমাদের চিন্তা ভাবনার পরিধি বাড়িয়ে দেয়, আমাদের চিন্তার দিগন্তকে আরো বিস্তৃত করে তোলে। আমাদের সংকল্প হতে হবে অত্যন্ত দৃঢ়। যখন সংকল্প দৃঢ় হয়, তখন সমস্ত প্রতিকূলতা ও বিপর্যয়ের মাঝখান থেকে পথ বের করে আনার সামর্থ্য আপনা আপনি জেগে ওঠে। আর আমার প্রিয় দেশবাসী, আমাদের সংকল্প অনেক উঁচু হওয়া উচিত, কারণ স্বপ্ন যখন বড় হয় এবং সংকল্প যখন উঁচু হয়, তখন আমাদের প্রচেষ্টার পাশাপাশি

আমাদের সামর্থ্যের উচ্চতাও বহুগুণ বৃদ্ধি পায়। তখনই গিয়ে আমরা আমাদের স্বপ্নগুলোকে বাস্তবের রূপ দিতে পারি। আমার প্রিয় দেশবাসী, আজ ভারতও এক বিশাল বড় স্বপ্ন দেখেছে, অত্যন্ত দৃঢ় সংকল্পের সাথে দেখেছে এবং নতুন এক উচ্চতা স্পর্শ করার লক্ষ্য নিয়ে দেখেছে। আর সেই স্বপ্নটি হলো 2047 সালে যখন আমাদের স্বাধীনতার 100 বছর পূর্ণ হবে, আমরা বিকশিত ভারত গড়ে তুলবই। 140 কোটি দেশবাসীর পুরুষার্থের মাধ্যমেই আমাদের এই লক্ষ্য ভেদ করতে হবে। আর যখন বিশ্বের বৃহত্তম স্বাধীনতার একটি দেশ বিকশিত হওয়ার সংকল্প নেয়, তখন সেটি সারা বিশ্বকে আমাদের দিকে তাদের দৃষ্টিভঙ্গি বদলে দিতে বাধ্য করে। দেশবাসী, আমি এটা এমনি এমনি বলছি না, দেশের কোটি কোটি নাগরিক তারা দলিত হন, পীড়িত হন, বঞ্চিত হন, আদিবাসী হন, গ্রামের বাসিন্দা হন কিংবা শহরের বাসিন্দা হন, মধ্যবিত্ত হন, তরুণ বা প্রবীণ হন, নারী বা পুরুষ হন কিংবা উত্তর দক্ষিণ পূর্ব বা পশ্চিমের হন। বিগত 12 বছরে প্রত্যেক নাগরিক একটি দৃঢ় সংকল্প এবং নিষ্ঠার সাথে দেশকে উন্নতির শিখরে পৌঁছানোর লক্ষ্যে সর্বপ্রকার চেষ্টা চালিয়ে গেছেন। আমি তাদের এই প্রচেষ্টাকে সশ্রদ্ধ চিত্তে স্বীকার করি। আর ঠিক এরই ফলস্বরূপ এত অল্প সময়ের মধ্যে 25 কোটি দেশবাসী দারিদ্র্যকে জয় করে দারিদ্র থেকে বেরিয়ে আসতে পেরেছেন। এই দেশবাসীদের প্রচেষ্টারই পরিণাম যে আমরা যারা একসময় ফ্রেজাইল 5 তালিকায় অন্তর্ভুক্ত ছিলাম, এখন মাত্র 12 বছরে আমরা বিশ্বের প্রধান অর্থনীতিগুলোর মধ্যে দ্রুততম বর্ধনশীল অর্থনীতি হয়ে উঠেছি। বন্ধুগণ, দেশ স্বাধীন হয়েছিল, অনেক স্বপ্ন নিয়ে স্বাধীন হয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত আমরা তখন গতি অর্জন করতে পারিনি, আমরা গতি ধরতে পারিনি। যা হওয়ার হবে, কাজ তো চলছেই, আরে হয়ে যাবে, দেখা যাবে, আমরা এই মানসিকতাতেই ডুবেছিলাম। 2014 সালে আস্তে আস্তে সারা বিশ্ব আমাদের ফ্রেজাইল 5 তালিকায় ডাম্প করে দিয়েছিল। কিন্তু ঠিক এমন সময়েই গত 12 বছরে ভারত এক নতুন গতি লাভ করেছে। আমরা দ্রুত গতিতে এগিয়ে চলেছি এবং প্রতিটি দেশবাসীর দৃঢ় সংকল্প, আপনাদের 140 কোটি দেশবাসীর সংকল্প সামর্থ্যকে রুখে দেওয়া আজ অসম্ভব। আমার প্রিয় দেশবাসী, বিগত 12 বছরে প্রতিরক্ষা উৎপাদন প্রায় 4 গুণ বৃদ্ধি পেয়েছে, খাদি ও গ্রামোদ্যোগের উৎপাদন বেড়েছে প্রায় 5 গুণ, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং বেড়েছে প্রায় 7 গুণ, আধুনিক রেলওয়ে কোচের নির্মাণ আজ 21 গুণ বৃদ্ধি পেয়েছে, মোবাইল ফোন উৎপাদন 37 গুণ বৃদ্ধি পেয়েছে। শুধু তাই নয়, আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে ডিজিটাল এবং উদ্ভাবনী দুনিয়াতেও আমরা আমাদের সাফল্যের ছাপ রেখেছি। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা প্রায় 4 গুণ বেড়েছে, পেটেন্ট মঞ্জুর হওয়ার সংখ্যাও বৃদ্ধি পেয়েছে 4 গুণ, ডিজিটাল লেনদেন 100 গুণ বেড়েছে, সাধারণ মানুষের সুযোগ সুবিধার উন্নতির দিকেও
আমরা ঠিক ততটা

এতটাই গুরুত্বের সাথে কাজ করেছি। প্রতি বছর গড়ে আমরা 15 গুণেরও বেশি দ্রুত গতিতে নল দিয়ে জলের সংযোগ দিয়েছি। প্রতি বছর গড়ে প্রায় 6 গুণ বেশি গতিতে সাধারণ মানুষকে গ্যাস সংযোগ দেওয়া হয়েছে। প্রতি বছর 4 গুণ দ্রুত গতিতে দরিদ্রদের জন্য শৌচালয় নির্মাণের কাজ করা হয়েছে। প্রতি বছর 3 গুণ বেশি দ্রুত গতিতে দরিদ্রদের ঘর দেওয়ার কাজ করা হয়েছে। দেশের শাসন ব্যবস্থাতেও অনেক বড় পরিবর্তন এসেছে। আমরা হাজার হাজার কমপ্লায়েন্স দূর করেছি, কয়েকশো পুরনো আইন বাতিল করেছি। কারণ গত শতাব্দীর পুরনো আইন দিয়ে একবিংশ শতাব্দীর পথ চলা হতে পারে না। আমরা মেট্রোর বিস্তার ঘটিয়েছি, পাবলিক ট্রান্সপোর্টকে আরো শক্তিশালী করে তুলেছি। যে গতিতে আর যে বিশাল স্তরে আমরা কাজ করেছি, এই সব কিছু, এই কাজের গতি, এই বিস্তার, এই অভূতপূর্ব সাফল্য স্বাধীনতার পর এই প্রথম সম্ভব হয়েছে। গত এক দশকে আমরা এই চিত্রটি প্রথমবার দেখেছি, যখন এত সাফল্য আমাদের সামনে রয়েছে, যখন এত দ্রুত গতি লক্ষ্য করা যাচ্ছে, প্রতিটি মুহূর্তে দেশবাসীর সামর্থ্য প্রকাশ পাচ্ছে। তখন 2047 সালের মধ্যে বিকশিত ভারত গড়ার সংকল্প কোনোভাবেই অপূর্ণ থাকতে পারে না। এই সমস্ত তথ্য ও পরিসংখ্যানই বলে দিচ্ছে যে আমরা এক উজ্জ্বল ভবিষ্যতের পথে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, তবে যে কোনো বড় লক্ষ্যের জন্য প্রয়োজন আত্মবিশ্বাসের, প্রয়োজন আত্মগৌরবের, আর সেই সঙ্গে আত্মনির্ভর ভারত গড়ে তোলাও অত্যন্ত জরুরি। সেই কারণেই বিগত বছরগুলোতে আমাদের এই দৃঢ় বিশ্বাস যে ভারতকে এখন আর অন্য কোন দেশের ওপর নির্ভর করে বেঁচে থাকলে চলবে না, আমাদের আত্মনির্ভর হতে হবে। দুনিয়ায় সবকিছু পাওয়া যায়, সস্তায় পাওয়া যায়, দ্রুত পাওয়া যেতে পারে, কিন্তু তার মাধ্যমে আমাদের নিজস্ব সামর্থ্য তৈরি হয় না। আর তাই আমাদের নিজেদের সক্ষমতাকে আরো বাড়িয়ে তুলতে হবে, নিজেদের স্বার্থের সুরক্ষা আমাদের নিজেদেরই নিশ্চিত করতে হবে। আর তাই আত্মনির্ভর ভারতের সংকল্প নিয়ে আমরা অত্যন্ত দৃঢ়তার সাথে এগিয়ে চলেছি। মেক ইন ইন্ডিয়া, স্বদেশী, ভোকাল ফর লোকাল, এই সব ক্ষেত্রে আজ ভারতীয়দের মন জড়িয়ে যাচ্ছে। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সেমিকন্ডাক্টরের একটি উদাহরণ দিতে চাই। দেশ স্বাধীন হওয়ার পর সারা বিশ্বে সেমিকন্ডাক্টর নিয়ে তো চর্চা শুরুই হয়ে গিয়েছিল, আমাদের এখানেও এই নিয়ে কথা হতো, কিন্তু সেমিকন্ডাক্টরের কোনো বড় পরিকল্পনা আমরা বাস্তবায়িত করতে পারিনি। আর আজ পরিস্থিতিটা ঠিক কি? আজকের এই ডিজিটাল দুনিয়ায় প্রযুক্তির যুগে চিপের ভূমিকা ভালোভাবেই বুঝতে পারছি। যেখানে যে কোনো ইলেকট্রনিক পণ্য হোক, আমাদের চিকিৎসার উন্নত সরঞ্জাম হোক, কিংবা আমাদের পরিবহন ব্যবস্থা, সব ক্ষেত্রেই এর গুরুত্ব আজ অপরিহার্য হয়ে উঠেছে। যে কোনো জিনিসের ক্ষেত্রেই চিপ অপরিহার্য। এমন পরিস্থিতি আজ তৈরি হয়েছে যে এই চিপ ছাড়া পৃথিবী যেন থমকে যাবে। তাই আত্মনির্ভরতার লক্ষ্যে ভারতে 3টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট শুরু হয়ে গেছে, আর আমাকে জানানো হয়েছে সেখানে যে উৎপাদন শুরু হয়েছে তা রপ্তানিও হতে শুরু হয়ে গিয়েছে। আর আমি দেশবাসীকে জানাতে চাই যে আগামী 7-8 বছরের মধ্যে আরো 5, 7 বা 8টি সেমিকন্ডাক্টর প্ল্যান্ট
খুব দ্রুত শুরু হতে চলেছে।

এই আত্মনির্ভর ভারত আমাদের বিকশিত ভারতের দিশায় এগিয়ে চলার এক মহাপথ তৈরি করে দেয়। আমার প্রিয় দেশবাসী, ঠিক এমনই চর্চা ক্রিটিক্যাল মিনারেল নিয়ে চলছে। পুরো প্রযুক্তি আজ ক্রিটিক্যাল মিনারেলের ওপর নির্ভরশীল। ভারত এই ক্ষেত্রেও নিজেকে সুরক্ষিত রাখার নিরন্তর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। আমরা ক্রিটিক্যাল মিনারেল লক্ষ্য সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য ন্যাশনাল ক্রিটিক্যাল মিনারেল মিশন লঞ্চ করেছি। আমরা ক্রিটিক্যাল মিনারেল করিডোর তৈরি করছি এবং বিভিন্ন দেশের সাথে চুক্তি স্বাক্ষর করছি। বিশ্বের অনেক দেশ এখন ক্রিটিক্যাল মিনারেল এর বিষয়ে ভারতের ওপর ভরসা করতে শুরু করেছে। আমার প্রিয় দেশবাসী, যেমন সেমিকন্ডাক্টরের কথা হোক বা ক্রিটিক্যাল মিনারেলের কথা, ঠিক তেমনই আজ আমরা এবং সারা পৃথিবী যে প্রযুক্তির পথে এগিয়ে চলেছি তাতে শক্তির গুরুত্ব দিন দিন বেড়ে চলেছে। শক্তি ছাড়া এই নতুন বিশ্বকে পরিচালনা করা বেশ কঠিন, আর সেই কারণেই চিপ হোক, এআই হোক কিংবা ডেটা সেন্টার হোক, আমাদের সব ক্ষেত্রেই এখন প্রচুর পরিমাণে বিদ্যুৎ শক্তির প্রয়োজন হবে। এনার্জি সিকিউরিটি আমাদের বর্তমান সময়ের দাবি, আর সেই কারণেই আমরা ইতিমধ্যেই সেই লক্ষ্যে একটার পর একটা বলিষ্ঠ পদক্ষেপ নিয়েছি। এনার্জি সিকিউরিটির একটি বড় মাধ্যম পারমাণবিক শক্তি, নিউক্লিয়ার এনার্জি। আমরা পার্লামেন্টে শান্তি এক পাস করে একটি নতুন লক্ষ্যের দিকে এগিয়ে যাওয়ার পথ সুনিশ্চিত করেছি। 2047-40 সালের মধ্যে আমরা 100 গিগাওয়াট নিউক্লিয়ার পাওয়ার উৎপাদনের লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই এক দশকের মধ্যেই আমরা 5টি নতুন নিউক্লিয়ার রিয়্যাক্টর চালু করার লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই বছর ভারত ফার্স্ট ব্রিডার নিউক্লিয়ার টেকনোলজিতে দক্ষতা অর্জন করে এক গুরুত্বপূর্ণ মাইলস্টোন অতিক্রম করেছে, আর এর ফলেই পারমাণবিক জ্বালানির ক্ষেত্রে আত্মনির্ভর হয়ে ওঠার পথে আমরা সাফল্যের এক অত্যন্ত বড় পদক্ষেপ নিয়েছি। আমার প্রিয় দেশবাসী, অনেক সময় সম্পদের অভাবের কারণে দেশের অগ্রগতি থমকে যায় না, কিন্তু চিন্তা ভাবনার সীমাবদ্ধতা বাধার কারণ হয়ে দাঁড়ায়। চিন্তাধারা যখন গণ্ডিবদ্ধ হয়ে যায়, যখন তা সীমাবদ্ধতার জালে আটকে কলুষিত হতে শুরু করে, তখন আমরা নিজেদের সামর্থ্যকে চিনতে পারি না। দেশকে আজ কাঁচা তেলের জন্য অন্যের উপর নির্ভর করতে হচ্ছে, আর এটা হয়েছে আমাদের ভুল চিন্তা ভাবনার কারণে। আপনারা জানলে অবাক হবেন যে ভুল চিন্তাধারার কারণে আমরা আমাদের উপকূল রেখার 99% অংশকেই নো গো এরিয়া ঘোষণা করে রেখেছিলাম। এমনকি আমরা নিজেরাই সমুদ্রের গভীরে গিয়ে খনিজ সম্পদের এক্সপ্লোরেশন না করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছিলাম। এটি ছিল চিন্তা ভাবনার দৈন্য। আমরা সিদ্ধান্ত নিলাম এটা আর চলতে দেওয়া যায় না। আমাদের যে 99% উপকূলীয় অঞ্চল আগে নো গো এরিয়া হিসেবে পরিচিত ছিল, আমরা সেগুলোকে এখন গো অ্যাহেড এরিয়া হিসেবে উন্মুক্ত করে দিয়েছি। আর এখন আমরা সমুদ্রের তলদেশেও এক্সপ্লোরেশন করার পাশাপাশি নতুন নতুন ভান্ডার খোঁজার লক্ষ্যে এগিয়ে চলেছি। আমরা প্রতিনিয়ত সেই প্রচেষ্টাই চালিয়ে যাচ্ছি। গত বছর আমরা সেই লক্ষ্যেই এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে সমুদ্র মন্থনের ঘোষণা করেছিলাম, এবং গত কয়েকদিনে আমরা এই কাজের জন্য 25,000 কোটি টাকা বরাদ্দ করে কাজটিকে আরও ত্বরান্বিত করার সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।

আমার প্রিয় দেশবাসী, এনার্জি সিকিউরিটি প্রসঙ্গে আমি এটাই বলতে চাই যে আমাদের এখন শক্তির বিকল্প উৎসের দিকেও পূর্ণ শক্তি দেওয়া অত্যন্ত জরুরি। আর সেই কারণেই শক্তির সঠিক ব্যবহার বাড়িয়ে ভারত আজ এই লক্ষ্য অর্জনে দ্রুত গতিতে কাজ করে চলেছে। 2014 সালের আগে, অর্থাৎ আজ থেকে 12 বছর আগে, আমাদের দেশে মাত্র 70টি শহরে পাইপলাইনের মাধ্যমে গ্যাসের ব্যবস্থা ছিল, পাইপে গ্যাস ডিস্ট্রিবিউশন হতো। এই 70টি শহরের সংখ্যাকে বাড়িয়ে আমরা 700টি শহরে পৌঁছে দিয়েছি। একেই বলে গতি, একেই বলে বিস্তার। 2014 সালের আগে টেনে টুনে মাত্র 20-22 লক্ষ বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছতো। আজ 2.25 কোটি বাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস পৌঁছে দেওয়ার কাজ চলছে। বারো বছর আগে দেশে সোলার এনার্জির ক্যাপাসিটি ছিল মাত্র 2 গিগাওয়াট। 2 গিগাওয়াট আজ আমরা 1 গিগাওয়াটের লক্ষ্যমাত্রা অর্জন করেছি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের আরো একটি তথ্য দিতে চাই। দেশের মধ্যবিত্ত শ্রেণী, সাধারণ পরিবারগুলো যাতে এর সুফল পায়, সেই দিকেও আমরা ঠিক ততটাই গুরুত্ব দিয়েছি। আমরা পিএম সূর্য ঘর মুফত বিজলি যোজনা চালু করেছি। এটা ভেবে ভালো লাগছে যে এত অল্প সময়ে 5-4 লক্ষ বাড়ির সোলার এনার্জির কাজের ক্ষেত্রে আমরা নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছি। অত্যন্ত দ্রুত গতিতে এগোচ্ছে এবং এর ফলে হাজার হাজার বাড়ির ইলেকট্রিসিটি বিল শূন্য হয়ে গেছে। হাজার হাজার পরিবার নিজেদের প্রয়োজন মেটানোর পর অতিরিক্ত বিদ্যুৎ বিক্রি করে, আজ বাড়তি টাকা উপার্জন করছে। প্রতিটি পরিবারকে এই কাজের জন্য সরকারের পক্ষ থেকে 80,000 টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হচ্ছে। আর এভাবেই আমরা এই কাজটিকে সফলভাবে সম্পন্ন করছি। আমার প্রিয় দেশবাসী, আপনারা শুনলে অবাক হবেন যে আমাদের দেশে রেলের ইলেকট্রিফিকেশনের কাজ শুরু হয়েছিল 1925 সালে। কিন্তু 90 বছরে, অর্থাৎ 1925 থেকে দীর্ঘ 90 বছরে, মাত্র 30% রেলের ইলেকট্রিফিকেশন সম্পন্ন হয়েছিল। অর্থাৎ 90 বছরে মাত্র 30%। একবার আমাদের কাজের গতি দেখুন। লক্ষ্য পূরণ করতে আমরা কতটা মরিয়া হয়ে ছুটেছি তা দেখুন। আমরা মাত্র 1 দশকের মধ্যে এই কাজের শতভাগ পূর্ণ করে দিয়েছি। যেখানে 90 বছরে হয়েছিল 30%, সেখানে আমরা 10 বছরে করেছি 70%। কাজ একেই বলে। আর এর ফলেই ডিজেলের জন্য আমাদের আর বিদেশের ওপর নির্ভর করতে হচ্ছে না। বিদ্যুতের মাধ্যমে আমাদের ট্রেনগুলো চলায়, পরিবেশের জন্য ভালো হয়েছে। আমার প্রিয় দেশবাসী, আমরা কিন্তু এখানেই থেমে থাকিনি। আমরা বিশ্বের দরবারে আর পিছিয়ে থাকতে চাই না। আপনারা গত কয়েকদিনে নিশ্চয়ই খবরটি শুনেছেন যে ভারত এবার জ্বালানির এক নতুন দিগন্ত ছুঁয়ে ফেলেছে। দেশ আজ প্রথম হাইড্রোজেন চালিত ট্রেন চালু করে দিয়েছে। আর আমার খুব ভালো লাগছে যে এটি হলো সব থেকে দীর্ঘ ট্রেন, আর এটি হলো সব থেকে শক্তিশালী ট্রেন। এবং বিশ্বের দরবারে হাইড্রোজেন ট্রেনের ক্ষেত্রেও ভারত আজ নিজের সাফল্যের পতাকা উড়িয়ে দিয়েছে। দেশবাসী, 10-12 বছর ধরে আমরা অনবরত
2047

2040 সালের লক্ষ্য অর্জনের জন্য অবিরাম ছুটে চলেছি এবং একের পর এক মাইলস্টোন অতিক্রম করে চলেছি। আমরা কখনো ভাবতেও পারিনি যে আমাদের এই যাত্রাতেও বেশ কিছু বিপত্তির মুখে পড়তে হবে। গত 10-12 বছরে আমাদের বহু কঠিন সংকটের মোকাবিলা করতে হয়েছে। করোনার মতো বৈশ্বিক মহামারী পুরো বিশ্বকে উদ্বেগের মধ্যে ফেলে দিয়েছিল, সমস্ত ব্যবস্থা একেবারে তছনছ হয়ে গিয়েছিল। করোনা থেকে আমরা যখন সবে বেরোলাম, তখনই যুদ্ধের ভয়াবহতার খবর আসতে শুরু করলো। কোথাও ইউক্রেন তো কোথাও পশ্চিম এশিয়া, সব জায়গাতেই এক অস্থির পরিবেশ। আর জানি না ভবিষ্যৎ নিয়ে কে জানে কি কি সব নেতিবাচক ঘোষণা করে দেওয়া হয়েছিল। দেশকে ভয় দেখানো, দেশকে আতঙ্কিত রাখা এবং দেশকে চিন্তিত রাখা, এসবের মধ্যেই কিছু মানুষ খুব আনন্দ খুঁজে পান। ভ্যাকসিন পাওয়া যাবে না, কোভিডের কবলে মানুষ আর বাঁচবে না, কিছুই আর হওয়ার নেই। পশ্চিম এশিয়ার সংকট এলো, বলা হলো পেট্রোল পাম্পে পেট্রোল মিলবে না, গ্যাস পাওয়া যাবে না, ডিজেল পাওয়া যাবে না, সার পাওয়া যাবে না, এই ধরনের অজস্র গুজব ছড়িয়ে ভারতের মানুষকে আতঙ্কিত করে, তাদের মনে ভয় ধরিয়ে দিয়ে এবং গভীর দুশ্চিন্তার সাগরে ডুবিয়ে দিয়ে কিছু মানুষ এক অদ্ভুত আনন্দ খুঁজে পাচ্ছিলেন। তবে দেশ আজ দেখতে পাচ্ছে যে গত 10-12 বছরের সুচিন্তিত পরিকল্পনাগুলো এখন সাফল্যের মুখ দেখছে এবং আমরা এই বিশাল সংকটের মাঝেও নাগরিক দেব ভব মন্ত্রে দীক্ষিত ভারত আগে থেকে যে প্রস্তুতি নিয়েছিল, একের পর এক যে পদক্ষেপ নিয়েছিল, আমরা ভাবিনি যে এমন সংকট আসবে, কিন্তু সংকটের সময় এই সমস্ত ব্যবস্থা আমাদের কাজে লেগেছে, সুফল দিয়েছে এবং আজ দেশে গ্যাসও রয়েছে, পেট্রোলও রয়েছে আর ইউরিয়াও মজুত রয়েছে। আমরা নিজেদের শক্তির ওপর দাঁড়িয়ে সামনের দিকে এগিয়ে চলেছি। আমার প্রিয় দেশবাসী, বিশ্বের এই বর্তমান সংকটগুলোর প্রভাব সবার উপরই পড়েছে আর আমরাও এর থেকে মুক্ত নই। সারা বিশ্বে আজ এক বস্তা ইউরিয়ার দাম 3000 টাকায় পৌঁছে গেছে। আজও কিন্তু আমরা আমার দেশের কৃষকদের সেই বিশাল বোঝার ভার বইতে বাধ্য করছি না, বরং সরকার নিজের কাঁধেই সেই দায়িত্ব তুলে নিয়েছে এবং বিশ্ববাজার থেকে 3000 টাকায় কেনা ইউরিয়ার বস্তাটি আমাদের কৃষকদের হাতে আমরা মাত্র 300 টাকায় তুলে দিতে পারছি। শুধু তাই নয়, বর্তমানে বিশ্ববাজারে ডিএপির দাম 5000 টাকায় পৌঁছে গিয়েছে, কিন্তু আমার দেশের কৃষকদের যাতে কোনো সমস্যার সম্মুখীন হতে না হয়, আজও আমরা তাদের মাত্র 1350 টাকায় ডিএপি দেওয়ার কাজ করে চলেছে। আমার প্রিয় দেশবাসী, একটা সময় ছিল যখন আমি স্বনির্ভরতার কথা বলছিলাম, তখন শীত ও তাপ নিয়ন্ত্রিত ঘরে বসে থাকা কিছু চিন্তাশীল মানুষ আমাদের বলছিলেন যে তাহলে গ্লোবালাইজেশনের কি হবে, কিন্তু সারা বিশ্ব দেখছে যে গত এক দশকে বিশ্ব যেন গ্লোবালাইজেশনের কথা বলাই বন্ধ করে দিয়েছে। যেখান থেকে একসময় গ্লোবালাইজেশনের দাবি উঠত, আজ সেখান থেকে আর কোনো আওয়াজ পাওয়া যাচ্ছে না। বিশ্বের প্রতিটি দেশই এখন নিজের নিজের সমস্যার গুরুত্ব আর নিজস্ব সমাধানের দিকেই বেশি মনোনিবেশ করেছে। কিন্তু দুর্ভাগ্যের বিষয় যে এই সংকটের সময়ে কিছু লোক নিজেদের আধিপত্য দেখানোর জন্য সম্পদকে ওয়েপনাইজ করার এক খেলা খেলে চলেছে। আজ সারা পৃথিবী নিজের কাছে যা কিছু আছে সেটাকেই ওয়েপনাইজ করতে শুরু করেছে, সম্পদের ওয়েপনাইজেশন, রিসোর্সের ওয়েপনাইজেশন। পেট্রোল, ডিজেল, ফার্টিলাইজার, ওষুধপত্র, টেকনোলজি, চিপস, শুধু তাই নয়, ভূখণ্ডকেও আজ ওয়েপনাইজ করা হচ্ছে। এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি আত্মনির্ভরতার মন্ত্র নিয়ে গত 10 বছর সঠিক পথে এগিয়ে না চলতাম, তবে কল্পনা করাও কঠিন হতো যে এই ধরনের চ্যালেঞ্জগুলোর মোকাবিলা আমরা কতটা দৃঢ়তার সাথে করতে পারতাম। আর আমাদের এই প্রস্তুতি এখন প্রতিনিয়ত বেড়েই চলেছে। আমার প্রিয় দেশবাসী, অন্যদিকে আজ ভারতের প্রোফাইল পুরোপুরি বদলে যাচ্ছে। আজ ভারত বিশ্বের কাছে একটি স্বীকৃত এবং সম্মানীয় দেশ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করছে। ভারতের কাছে

আজ রয়েছে একটি স্থির পলিটিক্যাল ম্যান্ডেট, রয়েছে একটি স্থিতিশীল সরকার, ভারতের রয়েছে একটি ভাইব্রেন্ট গণতন্ত্র এবং ভারতের রয়েছে এক অত্যন্ত মজবুত বিচার ব্যবস্থা। আর আমাদের সকলকে পথপ্রদর্শক হিসেবে দিশা দেখাচ্ছে ভারতের সংবিধান। এখন বিশ্ব আমাদের এই সামর্থ্যকে চিনতে শুরু করেছে, আর সেই কারণেই 2014 সালের পর বিশ্বের প্রায় 40টি দেশের সঙ্গে আমাদের FTA এগ্রিমেন্ট হচ্ছে। এখন দেখুন কত বড় একটা সুযোগ এসেছে। আমি মনে করি এই যে ট্রেড এগ্রিমেন্টগুলো হয়েছে তা সত্যি এক এক বিরাট সুযোগ। আর তাই বিশেষ করে আমি আমার MSME বলতে চাই যে আমাদের এই সুযোগ কোনোভাবেই হাত ছাড়া করলে চলবে না। আমাদের এখন গোটা বিশ্বে পৌঁছাতে হবে, ভারতের উৎপাদিত প্রতিটি পণ্য যেন বিশ্ব বাজারে পৌঁছায়, আর তা সে আমাদের টেক্সটাইল হোক, আমাদের যন্ত্রপাতি হোক, আমাদের ওষুধপত্রই হোক না কেন। তবে বিশ্ব জুড়ে যে সমস্ত প্যারামিটার রয়েছে আমাদের সেই প্যারামিটারকে অতিক্রম করতে হবে। বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও উন্নত মানের পণ্য দিতে হবে, আর বিশ্বে যা কিছু পাওয়া যায় আমাদের তার চেয়েও সস্তায় পণ্য যোগান দিতে হবে। আর পাঞ্জাবের লুধিয়ানা থেকে শুরু করে তামিলনাড়ু তিরুপুর পর্যন্ত আমাদের টেক্সটাইল সেক্টর আজ বিশ্বের দরবারে পৌঁছে যেতে পারে। শুধু তাই নয়, কেরলম থেকে শুরু করে গুজরাট আর তামিলনাড়ু থেকে শুরু করে বাংলা, আমাদের এই সমুদ্র উপকূল আর আমাদের মৎস্যজীবী ভাই বোনেরা আজ এই FTA কারণে আমাদের চিংড়ি এবং আমাদের সি ফুড রপ্তানি করার এক বিরাট সম্ভাবনা তৈরি হয়েছে। বিশ্বের বাজারে পৌঁছে যাওয়ার যে সুযোগ আমাদের সামনে রয়েছে, আমি চাইবো আমরা যেন এই পরিস্থিতির পূর্ণ সুযোগ গ্রহণ করে সামনের দিকে এগিয়ে চলি। আমার প্রিয় দেশবাসী, আমি আপনাদের সামনে যে রূপরেখা তুলে ধরেছি তার পেছনে 2047 সালের লক্ষ্য এই মজবুত ভিত্তির ওপর দাঁড়িয়ে আছে। 2047 সালের মধ্যে বিকশিত ভারতের যে লক্ষ্য, তা আসলে গত 10-12 বছরে দেশবাসী যে সামর্থ্য দেখিয়েছে সেই অদম্য সামর্থ্যেরই একটি অবিচ্ছেদ্য অংশ। শতাব্দীর এক চতুর্থাংশ সময় ইতিমধ্যেই অতিক্রান্ত হয়েছে, আর পরবর্তী এক চতুর্থাংশ সময় আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এখন আর আমাদের থেমে থাকলে চলবে না, আমাদের গতিও এখন আর থেমে থাকবে না, আমাদের দিশা ইতিমধ্যেই স্থির হয়ে গেছে। আমাদের সাফল্য অর্জন করতেই হবে এবং তার জন্য আমাদের কাজের ধরনকেও বদলে ফেলতে হবে, আমাদের ওয়ার্ক কালচার পরিবর্তনের সাথে সাথে আমাদের চিন্তাধারাকেও বদলাতে হবে, সেই সঙ্গে আমাদের কাজের গতিকেও আরো ত্বরান্বিত করতে হবে। গত 5-7 দশকে যে কাজগুলো সম্পন্ন হয়নি আমাদের আগামী 5-7 বছরের মধ্যে সেই কাজগুলোই করে দেখাতে হবে। আর আমার পূর্ণ আস্থা আছে আমার দেশের যুবশক্তির ওপর, দেশের তরুণদের ওপর, আমার দেশের মা ও বোনেদের ওপর, আমার দেশের কৃষকদের ওপর, আমার দেশের শ্রমিকদের ওপর, যে আমরা সকলে মিলে এই স্বপ্নকে সফল করতে পারি। আর সেই কারণেই আমাদের রিফর্মের গতিকেও আরো ত্বরান্বিত করতে হবে। আর আমি যখন রিফর্মের কথা বলছি তখন মনে রাখবেন, রিফর্ম আমাদের কাছে কেবল কোনো কম্পালশন নয়, এমনকি রিফর্ম আমাদের জন্য কোনো সমস্যাও নয়, আমাদের জন্য রিফর্ম একটি দৃঢ় বিশ্বাস। আমরা আজ রিফর্ম এক্সপ্রেসের পথে পা বাড়িয়েছি, আগামী দিনগুলোতেও আমরা নেক্সট লেভেল রিফর্মের পরবর্তী ধাপের দিকে এগিয়ে যেতে চলেছি। আর তাই সরকার, সমাজ, শিল্প জগৎ, উৎপাদক এবং কৃষক প্রত্যেককেই নিজেদের প্রথাগত ব্যবস্থায় রিফর্ম আনতে হবে, আমাদের চিন্তাধারায় রিফর্ম আনতে হবে, রিফর্ম আনতে হবে আমাদের লক্ষ্যগুলোতেও। আর সেই কারণেই আমার প্রিয় দেশবাসী, আমাদের একটি নির্দিষ্ট দিশা নিয়ে সামনের দিকে এগিয়ে চলতে হবে। আমি আজ সেই যুগের কথা স্মরণ করতে চাই যখন ভারতের সামর্থ্যকে আমরা সপ্তসিন্ধু হিসেবে জানতাম, বুঝতাম এবং শুনতাম। এখন

বিকশিত ভারত গড়ার লক্ষ্যে আমাদের এক নতুন ধারার প্রয়োজন। আজ লাল কেল্লার প্রাকার থেকে আমি দেশের সামনে শক্তির সপ্ত ধারার আবাহন করছি। আগামী 5-7 বছরের মধ্যে গত 5-7 দশকে যা সম্পন্ন হয়নি তা আমরা এই সপ্ত ধারার সামর্থ্য ও শক্তি দিয়ে করে দেখাবো। আমরা দেশকে এক নতুন উচ্চতা

পুরোদমে কাজে লাগানো হবে, তাদের শক্তিকে সম্মিলিত করা হবে। আগামী দিনগুলোতে আমি যখন সপ্তধারার কথা বলি, তখন সেই সপ্তধারার প্রথম শক্তি হল ম্যানুফ্যাকচারিং পাওয়ার। আমার প্রিয় দেশবাসী, আমাদের ম্যানুফ্যাকচারিং সেক্টরকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে, আর উৎপাদন বাড়ানোর পাশাপাশি আমাদের ছোট ছোট যন্ত্রাংশ তৈরি করতে হবে, আবার বড় বড় প্রোডাক্টও তৈরি করতে হবে। পুরো ভ্যালু চেইন আমাদের হওয়া উচিত, এবং সেই লক্ষ্যে আমাদের কম্পোনেন্টও চাই এবং কমপ্লিট ম্যানুফ্যাকচারিংও চাই। ডিজাইন থেকে শুরু করে ম্যানুফ্যাকচারিং পর্যন্ত ভারতকে গ্লোবাল সাপ্লাই চেইনের একটি নির্ভরযোগ্য কেন্দ্র হয়ে উঠতে হবে। এর জন্য আমি তিনটি বিষয়ের উপর বিশেষ গুরুত্ব দিতে চাই। ম্যানুফ্যাকচারিং ক্ষেত্রে আমার যে ভাই বোনেরা রয়েছেন, মনে রাখবেন, এটি এক সুবর্ণ সুযোগ। এই সুযোগকে কিছুতেই হাতছাড়া হতে দেবেন না, এবং এর জন্য আমাদের কস্ট, কোয়ালিটি এবং স্কেলের নিরিখে আন্তর্জাতিক মানদণ্ডে যথাযথভাবে উত্তীর্ণ হতে হবে। আমাদের ফ্যাক্টরিগুলো যেন প্রতিযোগিতামূলক হয়, আমাদের প্রোডাক্টগুলো যেন ইউজার ফ্রেন্ডলি হয়, আমাদের প্যাকেজিং যেন বিশ্বের মানুষের কাছে আকর্ষণীয় হয়, তাদের মন জয় করতে পারে। আমাদের জিরো ডিফেক্ট ও প্রিসিশন ম্যানুফ্যাকচারিং যেন আমাদের পরিচয় হয়ে ওঠে। আমি প্রত্যেক ম্যানুফ্যাকচারার, প্রত্যেক এন্টারপ্রেনার, প্রত্যেক এমএসএমইর কাছে বলতে চাই যে বিশ্ব বাজারে আমাদের পরিচয় যেন বিশ্বাসযোগ্যতা এবং গুণমানের ভিত্তিতে গড়ে ওঠে। কোয়ালিটির প্রশ্নে কোনো আপোষ করা চলবে না, আর সেই কারণেই আমাদের মন্ত্র হতে হবে কোয়ালিটি, কোয়ালিটি এবং কোয়ালিটি। এটাই আমাদের গ্লোবাল ব্র্যান্ড ভ্যালু হয়ে উঠবে। আমার প্রিয় দেশবাসী, এই সপ্তধারার দ্বিতীয় শক্তি হল কৃষি এবং ফুড প্রোডাকশন। আমাদের কৃষকদের জন্য এখন বিশ্বের বাজার খুলে গেছে। এফপির মাধ্যমে আমরা এক বিশাল বড় বাজার পাচ্ছি। আমাদের সেখানে পৌঁছাতে আমাদের সেই ক্ষেত্রটিকে এখন স্পর্শ করতে হবে। আমাদের কৃষি ক্ষেত্র থেকে শুরু করে এক্সপোর্ট মার্কেটের দিকে এগিয়ে যেতে হবে। আমাদের প্রথাগত খাদ্যাভ্যাস হোক, আমাদের মিলেটস হোক, আমাদের মশলা হোক, আমাদের ফল ও ফুলই হোক, আমাদের কাছে কি নেই সেগুলোকে এখন গ্লোবাল ব্র্যান্ড হতে হবে। আমাদের কৃষকরা কেমিক্যাল মুক্ত চাষাবাদে জোর দেবেন। সারা বিশ্বে এগুলোর চাহিদা আরো বাড়তে চলেছে, আর আমাদের যে এগ্রো প্রোডাক্টগুলো গ্লোবাল প্যারামিটারের বিচারে সব দিক থেকে প্রমাণিত হবে, তার মাধ্যমে আমরা খুব সহজেই বিশ্ব বাজারে পৌঁছতে পারব। আমার সপ্তধারার তৃতীয় শক্তি হলো টেকনোলজি এবং ইনোভেশন। আমার প্রিয় দেশবাসী, আজ এআই এর যুগ, কোয়ান্টামের যুগ, স্পেসের যুগ, রোবোটিক্সের যুগ, ডেটা সেন্টারের যুগ, পুরোপুরিভাবে একটি নতুন ক্ষেত্র, ইমার্জিং টেকনোলজি প্রতি মুহূর্তে আমাদের চ্যালেঞ্জ করছে, আর সেই কারণেই দেশকে বিশ্বের জন্য নিছক একটি বাজার হিসেবে রেখে দিলে চলবে না। আমাদের ইনোভেশনের হাব হতে হবে। ইউপিআই ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচারে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করেছি, আমাদের শক্তির পরিচয় বিশ্বের সামনে তুলে ধরেছি। এবার ভারতকে ডিজিটাল পাবলিক টেকনোলজিকেও বিশ্বের কোনায় কোনায় পৌঁছে দিতে হবে। ভারতকে নেক্সট জেনারেশন কমিউনিকেশন টেকনোলজিতে নেতৃত্ব দিতে হবে। মেড ইন ইন্ডিয়া 6G যেন দেশের প্রতিটি প্রান্তে পৌঁছায়, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত, এবং এতে আমাদের গতি বাড়াতে হবে, আর এর জন্য আমাদের প্রচেষ্টাকে আরো জোরদার করতে হবে। এই সপ্তধারার চতুর্থ শক্তি হলো গতি শক্তি। এই গতি শক্তির মাধ্যমে দেশের অভ্যন্তরে সিমলেস ফাস্ট কানেক্টিভিটির ওপর আমাদের বিশেষ জোর দিতে হবে। শহরগুলোকে আমাদের হাই স্পিড রেলের মাধ্যমে যুক্ত করতে হবে। আধুনিক হাইওয়ে প্রয়োজন, ইনল্যান্ড ওয়াটার ওয়েজ চাই, এয়ারপোর্ট চাই, মাল্টিমিডাল লজিস্টিকের সুব্যবস্থা চাই। আমাদের বন্দরগুলোকে শুধুমাত্র পণ্য ওঠানামার জায়গা হিসেবে দেখলে চলবে না, শুধু বিশ্বের জাহাজগুলো এসে সেখানে নোঙর করবে এটুকুই যথেষ্ট নয়। আমাদের বন্দর

গুলোকে নিয়ে পোর্টলেট ডেভেলপমেন্ট গ্রোথের অভিমুখে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের সপ্তধারার পঞ্চম শক্তি হলো রক্ষা শক্তি, আর প্রতিরক্ষা শক্তির গুরুত্ব সব দিক থেকেই অপরিসীম। আমার প্রিয় দেশবাসী, ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হওয়া যে কতটা জরুরি, ভারত এখন তা অনুভব করেছে, গোটা বিশ্বও তা অনুভব করেছে। বিশ্ব যখন কেবল নিজের কথাই ভাবছে, তখন ভারত বিশ্বের জন্য স্রেফ একটা বাজার হয়ে পড়ে থাকতে পারে না। আমাদের ডিফেন্সের ক্ষেত্রে স্বনির্ভর হতেই হবে। নেক্সট জেনারেশন ডিফেন্স টেকনোলজি ডেভেলপ করে আমাদের গ্লোবাল সাপ্লায়ার হওয়ার লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আমাদের ড্রোন কাউন্টার ড্রোন সিস্টেম বিকশিত করতে হবে এবং হাইপারসোনিক ডিফেন্স টেকনোলজিতে আমাদের নেতৃত্ব দিতে হবে। এর পাশাপাশি রয়েছে সাইবার সুরক্ষা, যা আজ প্রতিটি পরিবারের কাছে এক বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সেটিও প্রতিরক্ষার একটি ক্ষেত্র, যেখানে আমাদের যুব সমাজের যে সামর্থ্য রয়েছে, সেই সামর্থ্যকে আমরা দেশ ও বিশ্বের কল্যাণে কাজে লাগাতে পারি। আমাদের সপ্তধারার ষষ্ঠ শক্তি হলো গ্রিন ইকোনমি, ব্লু ইকোনমি, যা গ্রিন জব কর্মসংস্থানেরও জন্ম দেয়। আমাদের গ্রিন হাইড্রোজেন, রিনিউয়েবল এনার্জি, এনার্জি স্টোরেজ, গ্রিন মোবিলিটি, গ্রিন ম্যানুফ্যাকচারিং এর ক্ষেত্রে আমাদের বৈশ্বিক স্তরে সাফল্য অর্জন করতেই হবে। বিশ্ব যখন গ্লোবাল ওয়ার্মিং নিয়ে ক্রমাগত আলোচনা করে চলেছে, তখন আমরা ক্রমাগত এর সমাধানের পথ খুঁজে চলেছি এবং ভারত একটি গ্রিন মুভমেন্টের বিশাল সামর্থ্য নিয়ে এগিয়ে চলেছে। ভারতের কাছে ব্লু ইকোনমির ক্ষেত্রেও এক অত্যন্ত বড় সুযোগ রয়েছে। আমাদের সমুদ্র তট অনেক দীর্ঘ বিশাল, ব্লু ইকোনমির ক্ষেত্রে এখানে অনেক বড় সুযোগ রয়েছে। ফিশারিজ, কোস্টাল ট্যুরিজম, ওশান টেকনোলজি, এমন অনেক ক্ষেত্র রয়েছে যেগুলোতে আমরা এগিয়ে যেতে পারি। আমার প্রিয় দেশবাসী, ভারত যখন সপ্তধারার কথা বলে এগিয়ে চলেছে, তখন আমাদের সপ্তম ধারাটি হল, এবং বিশ্বের কাছেও এর নিজস্ব একটি গুরুত্ব রয়েছে, আর তা হলো ভারতের সফট পাওয়ার। এটি ভারতের সফট পাওয়ারের শক্তি। যোগাসন আজ গোটা বিশ্বকে ভারতের সঙ্গে জুড়ে রেখেছে। যোগ বিশ্বের জন্য শক্তির এক উৎস হয়ে উঠছে, ভারতের প্রতি বিশ্বাসের এক বড় কারণ হয়ে দাঁড়াচ্ছে। যে ভারতের কাছে আস্থার কেন্দ্র রয়েছে, যে ভারতের কাছে আয়ুর্বেদ রয়েছে, যে ভারতের কাছে হলিস্টিক হেলথ কেয়ারের মতো সুব্যবস্থা রয়েছে, সেখানে আজ হিল ইন ইন্ডিয়া মুভমেন্ট শুরু হয়েছে। আমরা আমাদের সামর্থ্যকে বিশ্বের দরবারে পৌঁছে দিতে পারি, তা সে হস্তশিল্প হোক, সংস্কৃতি হোক, আমাদের চলচ্চিত্র হোক, আমাদের ক্রিয়েটিভ ওয়ার্ল্ড হোক, VFX হোক, আমাদের অ্যানিমেশন হোক, গেমিং হোক, কিংবা ডিজিটাল কন্টেন্ট হোক। ক্রিয়েটিভ ওয়ার্ল্ড এর ক্ষেত্রে ভারত নিজের দাপট দেখাতে পারে। আমাদের একে বৈশ্বিক সামর্থ্য হিসেবে গড়ে তুলতে হবে। আজ ভারত ওয়েব সামিটকে একটি উল্লেখযোগ্য গতি দিয়েছে। সারা বিশ্ব আজ ধীরে ধীরে ভারতের ওয়ার্ল্ড অডিও ভিজুয়াল এন্টারটেইনমেন্ট সামিটের দিকে তাকিয়ে আছে, এবং এটি ভারতের সফট পাওয়ার ও ভারতের ক্রিয়েটিভ দুনিয়ার সাথে সারা বিশ্বকে পরিচিত করাবে। আমার প্রিয় দেশবাসী, ভারতের কাছে রয়েছে বিশাল বনজ সম্পদ। আমাদের কাছে 100টিরও বেশি ন্যাশনাল পার্ক রয়েছে, এর ক্ষমতা প্রচুর। কিন্তু বিদেশি পর্যটকদের আকৃষ্ট করতে আমরা কিছুটা পিছিয়ে রয়েছি। আমাদের সফট পাওয়ারের মাধ্যমে বিশ্বের পর্যটকদের ভারতের প্রতি আকর্ষিত করার এক বড় সুযোগ, আমাদের এই সামর্থ্য রয়েছে, আমাদের বিশ্বকে দেখাতে হবে। আমরা এই কাজটি খুব সহজেই করতে পারি এবং যত দ্রুত সম্ভব এই পর্যটকদের কাছে পৌঁছাবো। আজ বিশ্বে খেলাধুলাও হলো ভারতের প্রতি আকর্ষণের এক বিশাল কেন্দ্র, তাই বিশ্বের বড় স্পোর্টস ইভেন্ট কেন ভারতেই হবে না? কন্টেন্ট ইকোনমি আজ ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে, যা দেশের যুব সমাজের কাছে এক বড় আকর্ষণ। বিশ্বের প্রত্যেক শিল্পী চান যে কোন না কোন সময় ভারতের মাটিতে তারা অনুষ্ঠান করবেন। এটি একটি অত্যন্ত বড় সুযোগ। একে মোবিলাইজ করার জন্য আমাদের উপযুক্ত ব্যবস্থা গড়ে তুলতে হবে। বন্ধুগণ, সপ্তধারার এই 7টি শক্তির উদ্দেশ্য কেবল একটি বিশেষ ক্ষেত্রে উন্নতি করা নয়, বরং একটি হলিস্টিক অ্যাপ্রোচের মাধ্যমে আমাদের এগিয়ে যেতে হবে। দেশ যে লক্ষ্য নিয়ে আজ এগিয়ে চলেছে, যে অ্যাম্বিশন নিয়ে আমরা চলছি, সেই স্কেলকে অতিক্রম করার লক্ষ্যেই আমাদের নিরন্তর কাজ করে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, কিছু কথা আমি বলেছি,
কিন্তু আমি এর থেকেও

গিয়ে ভাবি আমি যখন দেশকে জাগ্রত করতে চাই তখন আমি দেশের শক্তিকেও জাগ্রত করতে চাই। দেশ বলতে কেবল সরকার বোঝায় না, দেশ মানে দেশের প্রত্যেক নাগরিক এতে যুক্ত। আমরা কি এটা ভাবতে পারি না? আমরা ফরচুন 500 এর কথা তো অনেক শুনি, আগামী এক দশকে এই ফরচুন 500 তালিকার মধ্যে 50টি কোম্পানি ভারতের কেন হবে না? এই লক্ষ্য আমাদের কেন হওয়া উচিত নয়? আমাদের ব্যাংকিং সেক্টর আজ ফুলে ফেঁপে উঠছে, তাই বিশ্বের শীর্ষ ব্যাংকগুলোর তালিকায় ভারতের ব্যাংকের বিজয় পতাকাও কেন উঠবে না? বিশ্বের সেরা 5টি ব্যাংকের মধ্যে ভারতেরও অন্তত একটি ব্যাংক থাকা উচিত। ভারতের ফার্মা ক্ষেত্রে আমরা অনেক কাজ করেছি ঠিকই, কিন্তু এই সময়ে দাঁড়িয়ে বিশ্বের 5টি বড় ফার্মা কোম্পানির মধ্যে ভারতেরও 1-2টি ফার্মা কোম্পানিকে জায়গা করে নিতে হবে। ভারতের সেখানেও নিজের একটা স্বতন্ত্র স্থান তৈরি করা উচিত। আজকে দুনিয়ায় বড় বড় ল ফার্ম রয়েছে, রেটিং এজেন্সি রয়েছে, তাই বর্তমান সময়ে গ্লোবাল লিডারশিপের হ্রাস এখন আমাদের হাতে থাকা উচিত নয় কি? আমাদের ট্যালেন্ট আছে, সামর্থ্য আছে, পাশাপাশি আমাদের এক দীর্ঘ ইতিহাসও রয়েছে। বিভিন্ন ভাষার ওপর আমাদের দখল রয়েছে, তাই আমাদের বিশ্বের দরবারে পৌঁছানো উচিত, দুনিয়ার প্রথম সারির সংস্থাগুলোর মধ্যে। কেন আমাদের কোনো কনসাল্টিং ফার্ম, অ্যাকাউন্টিং ফার্ম থাকবে না? ভারতের টেকনোলজি কোম্পানিগুলো বিশ্বের দরবারে শ্রেষ্ঠ হোক, এটাই আমাদের লক্ষ্য হওয়া উচিত। আমাদের এমন সব ব্র্যান্ড গড়ে তুলতে হবে যা সারা বিশ্বকে আকৃষ্ট করবে, আমাদের ব্র্যান্ড হবে আমাদের দেশের পরিচয় এবং তা বিশ্বের জন্য একটি ডেস্টিনেশন হয়ে উঠবে। সেই দিশাতেই আমাদের কাজ করতে হবে। আর এর জন্য আমি রাজ্য সরকারগুলোকে অনুরোধ করতে চাই, আমি স্থানীয় স্বায়ত্তশাসন সংস্থাগুলোকেও বলতে চাই, সেই সাথে ভারত সরকারেরও এটা দায়িত্ব যে আমাদের রিফর্মের গতি আরো বাড়াতে হবে, আমাদের 2047 সালের লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে আমাদের ব্যবস্থা সমূহকে উন্নত করতে হবে। আমরা অতীতের নীতি নিয়ম মেনে চলতে পারি না, বরং আমাদের আগামীর স্বপ্ন অনুযায়ী নীতি নিয়ম তৈরি করতে হবে, এবং আমরা যদি এটি করতে পারি তবে আমার পূর্ণ বিশ্বাস যে আমরা সফল হব। আর আমি দেশবাসীকে ভরসা দিচ্ছি, এই পথে কঠোর পরিশ্রমে কোনো খামতি না রেখে আমরা বিকশিত ভারতের স্বপ্ন পূরণ করেই ছাড়ব। আমাদের সকলকে মিলেমিশে চলতে হবে, কেন্দ্র সরকার হোক, রাজ্য সরকার হোক কিংবা ইন্ডাস্ট্রি, আমাদের সকলকে একজোট হয়ে এগিয়ে যেতে হবে, আমাদের রিফর্মস চালিয়ে যেতে হবে, রিফর্মসকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে। আর আমি আগেও বলেছিলাম, আমরা রিফর্ম কোনো কম্পালশন থেকে নয় বরং কনভিকশন থেকে করছি, আমরা তা করছি আমাদের লক্ষ্য অর্জনের জন্য। আমার প্রিয় দেশবাসী, যখন আমি বিকশিত ভারতের কথা বলছি তখন আমি দেশকে এক দ্রুত গতিতে এগিয়ে নিয়ে যাওয়ার কথাই বলছি। এর সবচেয়ে বড় সুবিধাভোগী কে? এই সমস্ত প্রচেষ্টার সবচেয়ে বড় সাধকই বা কে? যদি কেউ সাধক থেকে থাকে তবে সে হলো আমার দেশের যুব সমাজ, তারা আমার দেশের যুব শক্তি। বিকশিত ভারতের যাত্রায় যুবকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, বিকশিত ভারতের সবচেয়ে বড় সুবিধাভোগীও আমার দেশের এই যুব সমাজই। আর সেই কারণেই আমাদের বিকশিত ভারতের লক্ষ্যকে যুবকদের সাথে যুক্ত করে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে। যুব সমাজ আমাদের সর্বোচ্চ অগ্রাধিকারের সাথে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। বন্ধুগণ, গত 10-12 বছরে সেই অভিমুখে অনেক কাজ সম্পন্ন হয়েছে। স্টার্ট আপ ইন্ডিয়া অভিযানের কথাই ধরা যাক, আজ সারা দেশে 2.5 লক্ষেরও বেশি রেজিস্টার্ড স্টার্ট আপ গড়ে উঠেছে। আমাদের দেশের যুবকরা আজ শুধু নিজেরাই কাজ করছে না, বরং তারা আরো অনেকের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরি করে দিচ্ছে। ভারত সরকার 1 লক্ষ কোটি টাকার একটি ইনোভেশন ফান্ড ঘোষণা করেছে। আমি দেশের যুব সমাজকে বলতে চাই, আপনারা আপনাদের স্বপ্নগুলো নিয়ে এগিয়ে আসুন, সম্পদের কোনো অভাব আমরা হতে দেব না, আপনাদের মেধা ও বুদ্ধিকে সামর্থ্য যোগাতে আমরা 1 লক্ষ কোটি টাকার একটি ব্যবস্থা করেছি, যাতে গবেষণার নতুন নতুন সুযোগ পাওয়া যায়। ডিজিটাল ইন্ডিয়ার নতুন সস্তা ডেটা আমাদের যুব সমাজকে শক্তিশালী করেছে। বিশ্বে যদি কোথাও সবচেয়ে সস্তা ডেটা থেকে থাকে তবে তা এই ভারতের মাটিতেই আছে। আর এভাবেই দেশের যুবশক্তি যুবকদের নতুন শক্তি যুগিয়েছে। আমরা স্কিল ইন্ডিয়া ন্যাশনাল প্রোগ্রাম তৈরি করেছি, স্পেস সেক্টরকেও আমরা এখন উন্মুক্ত করে দিয়েছি। আমরা ন্যাশনাল ড্রোন পলিসি তৈরি করেছি, খেলো ইন্ডিয়া পলিসি তৈরি করেছি। গত

35 বছর ধরে আমাদের দেশে কোনো এডুকেশন পলিসি ছিল না, এখন আমরা নতুন এডুকেশন পলিসি নিয়ে এসেছি এবং এর সবচেয়ে বড় সুবিধা আমাদের মধ্যবিত্ত পরিবারগুলো পেয়েছে। বন্ধুগণ, আমি আপনাদের 2004 থেকে 2014 সালের একটি পরিসংখ্যান দিতে চাই। 2004 থেকে 2014 সাল পর্যন্ত আমাদের দেশে 350টিরও কম বিশ্ববিদ্যালয় ছিল, আর আজ গত 10-12 বছরের মধ্যেই প্রায় 650টি নতুন বিশ্ববিদ্যালয় দেশের সঙ্গে যুক্ত হয়েছে। আমরা প্রায় 1000-এর কাছাকাছি পৌঁছে যাচ্ছি। 2014 সালের আগে মেডিকেলের মাত্র 400টি আসন ছিল, আজ সেখানে মেডিকেলের প্রায় 850 আসন তৈরি হচ্ছে। শুধু তাই নয়, এখন বিদেশি বিশ্ববিদ্যালয়গুলো ভারতের মাটিতে পা রাখছে, ভারতের মাটিতেই যাতে বিদেশি বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি আমার যুবকেরা পায় তার ব্যবস্থাও করা হয়ে গেছে। আমাদের দেশের যুবকরা যাতে ছোটবেলা থেকেই প্রযুক্তির প্রতি আকৃষ্ট হয় সেই লক্ষ্যেই আমরা কাজ করছি, আর সেই কারণেই আমরা প্রায় 10,000-এরও বেশি অটল টিঙ্কারিং ল্যাব আমরা ছোট ছোট শিশুদের হাতে তুলে দিয়েছি যাতে উদ্ভাবন এবং প্রযুক্তির প্রতি তাদের আগ্রহ বাড়ে। গত 10 থেকে 12 বছরে যুবকদের জন্য আমরা অনেক নতুন পথ খুলে দিয়েছি। আপনারা নিশ্চয়ই দেখেছেন যে আমরা স্টার্ট আপের দরজা খুলে দিয়েছি। ভারতের প্রাইভেট স্টার্ট আপের ক্ষেত্রে মাত্র 28 বছর গড় বয়সের এক ঝাঁক যুবক প্রথম প্রচেষ্টাতেই নিজেদের স্যাটেলাইট এবং রকেট লঞ্চ করে দেখিয়েছে। বন্ধুগণ, তারা সত্যিই এক অভাবনীয় কাজ করে দেখিয়েছে। আজ প্রায় 250,000-এরও বেশি রেজিস্টার্ড স্টার্টআপ রয়েছে। বিগত দিনে আমরা এআই ইম্প্যাক্ট সামিটের আয়োজন করেছিলাম। এআই এর প্রসার অত্যন্ত দ্রুত গতিতে বাড়ছে। লাল কেল্লা থেকে আমি দেশের যুব সমাজের জন্য একটি ঘোষণা করতে চাই। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আগামী 1 বছরের মধ্যে 1 কোটি তরুণ তরুণীকে এআই স্কিলের প্রশিক্ষণ দেওয়ার কাজ আমরা সম্পন্ন করব, যাতে আমাদের দেশের যুব সমাজের এআই এর জগতেও নেতৃত্ব দেওয়ার সামর্থ্য তৈরি হয়। বন্ধুগণ, বায়ো ইকোনমি এখন একটি নতুন ক্ষেত্র। 2014 সালের আগে একটা সময় ছিল যখন বায়ো ইকোনমিতে মাত্র 60,000 কোটি টাকার কাজ হতো। আমার দেশের যুবকেরা, আপনারা কি অসাধ্য সাধন করেছেন তা একবার দেখুন। যখন নীতি সঠিক হয়, লক্ষ্য যখন স্পষ্ট থাকে, তখন আমার দেশের তরুণরা বায়ো ইকোনমিতে ঠিক কেমন করে ঘুরে দাঁড়াতে পারে তা আজ দৃশ্যমান। দেশের যুবশক্তি নিজেদের সামর্থ্য প্রমাণ করেছে। 2014 সালের আগে যেখানে বায়ো ইকোনমির ব্যবসা ছিল মাত্র 60,000 কোটি টাকার, আজ সেই ব্যবসা 20,00,000 কোটি টাকায় পৌঁছে গেছে। বন্ধুগণ, ২০০৯-১০ সালের সেই সময়ের কথা ভাবুন, যখন আমাদের দেশে মাত্র 25,00,000 ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল। 2009 থেকে 2010 সালে 1,50,000, মাত্র 1,50,000 ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছিল, 1,50,000 ইলেকট্রিক ভেহিকেল। সেখানে 25 থেকে 26 সালে 25,00,000 ইলেকট্রিক ভেহিকেল বিক্রি হয়েছে। আমার প্রিয় দেশবাসী, এভিয়েশন সেক্টরও আমাদের তরুণ প্রজন্মের জন্য খুব দ্রুত গতিতে এগিয়ে চলেছে। নতুন বিমানবন্দর, নতুন রুট, কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি করছে। মেইনটেন্যান্স ও ওভারহোলিং এর কারণেও আজ দেশে বিপুল পরিমাণে স্কিলড ম্যান পাওয়ার কাজ পাচ্ছে। মেড ইন ইন্ডিয়া বিমান তৈরির দিশায় আমরা সাফল্য অর্জন করেছি। মেড ইন ইন্ডিয়া ডিফেন্স ট্রান্সপোর্ট এয়ারক্রাফট C-295 ইতিমধ্যেই তার প্রথম উড়ান সম্পন্ন করেছে, সফলভাবে আকাশে উড়েছে। এটি আমাদের দেশের যুব সমাজের জন্য এক বিশাল গর্বের বিষয়। বন্ধুগণ, ড্রোনের ব্যবহারও আজ দেশ জুড়ে বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। গ্রামাঞ্চলে ড্রোন ব্যবহারের মাধ্যমে আজ স্বামিত্ব যোজনা দারুণভাবে সফল হচ্ছে। প্রায় 3.25 কোটি পরিবার ইতিমধ্যেই এই স্বামিত্ব যোজনার সুফল ভোগ করতে পারছেন, আর এর ফলে 140,00,000 কোটি টাকার মতো সম্পদ আনলক হয়েছে, যার মাধ্যমে ব্যাংক থেকে লোন পাওয়া সম্ভব হচ্ছে, মানুষ নিজের ব্যবসা শুরু করতে পারছেন। আমার প্রিয় দেশবাসী, আমাদের মধ্যবিত্ত পরিবারগুলোর সামনে এখন এক বড় বোঝা তৈরি হয়েছে, আর তা হলো কোচিং ক্লাসের প্রতিযোগিতা।
প্রত্যেক বাবা মায়েরই এখন মনে হচ্ছে।

সে যে কোচিং ক্লাসে সন্তানকে না পাঠালে হয়তো সম্মান থাকবে না। এই দরিদ্র ও মধ্যবিত্ত পরিবারগুলোর কথা চিন্তা করেই আমরা পদক্ষেপ নিচ্ছি, যাতে তাদের হাজার হাজার কোটি টাকার খরচও সাশ্রয় হয়, সন্তানরাও যাতে নিজেদের আশেপাশেই থাকতে পারে, তাদের ঠিকমতো দেখভাল করা যায়, পরিবারের ওপর যেন কোনো আর্থিক বোঝা না চাপে, সেই লক্ষ্যেই আমরা যুব সমাজের জন্য বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার বিনামূল্যে অনলাইন কোচিং দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। ডিজিটাল পাবলিক ইনফ্রাস্ট্রাকচার রয়েছে আমাদের কাছে, অত্যন্ত মেধাবী শিক্ষক ও ট্যালেন্ট রয়েছে, এই সমস্ত সম্পদকে কাজে লাগিয়ে আমরা দেশের তরুণদের জন্য বিনামূল্যে কোচিং দেওয়ার একটা সম্পূর্ণ নেটওয়ার্ক গড়ে তুলতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আমি সবসময় বলে আসছি, যারা খেলাধুলা করবে তারা অ্যাক্টিভ থাকবে। যখন আমি যারা খেলবে তারাই প্রস্ফুটিত হবে এই কথাটি বলছি, তখন বলি আমার প্রিয় দেশবাসী, আজ ভারত ক্রীড়া জগতে নিজের এক বিশেষ পরিচিতি তৈরি করে নিচ্ছে। এখন খেলার পডিয়ামে ভারতের জাতীয় সঙ্গীত শোনা যায়, ভারতের রাজগান ধ্বনিত হয় এবং ভারতের তেরঙ্গা পতাকা সগৌরবে উড়তে দেখা যায়। এই লক্ষ্য পূরণে টোপস যোজনা এক বিশাল সফলতা অর্জন করেছে। খেলো ইন্ডিয়া গেমস, ইউনিভার্সিটি গেমস, উইন্টার গেমস, বিচ গেমস, স্পোর্টস ইনফ্রাস্ট্রাকচার, স্পোর্টসের জন্য কোচিং, স্পোর্টস মেডিসিন, স্পোর্টসের জন্য নিউট্রিশন, এই সমস্ত বিষয়ে ভারত এখন পারদর্শিতা অর্জনের দিকে এগিয়ে চলেছে। যুব সমাজের জন্য এটি এক সম্পূর্ণ নতুন ক্ষেত্র। কেউ যদি খেলোয়াড় নাও হতে পারে তাহলেও এর সাপোর্ট সিস্টেমে আজ এক বিশাল বড় ক্ষেত্র উন্মোচিত হচ্ছে, আর এভাবেই ক্রীড়া বিশ্বে ভারতের প্রদর্শন ক্রমাগত উন্নত। এবং আমরা 2036 সালে অলিম্পিকের শক্তিশালী দাবিদার হয়ে ওঠার লক্ষ্যে নিরন্তর এগিয়ে চলেছি, আর 2030 সালে ভারত কমনওয়েলথ গেমস হোস্ট করতে যাচ্ছে। আর আমার বন্ধুগণ, অলিম্পিক গেমসে প্রায় 40 ধরনের খেলা অন্তর্ভুক্ত থাকে এবং প্রায় 350 বা 350টির মতো ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা থাকে এই অলিম্পিকে। আর এটা জেনে আপনাদের দুঃখ হবে, আমার দেশবাসী, আমার তরুণ বন্ধুরা, আমি আপনাদের কাছে এই চ্যালেঞ্জ রাখছি এবং আহ্বান জানাচ্ছি, আমি আপনাদের সাহায্য চাইছি। অলিম্পিকের প্রায় 350টি ইভেন্টের মধ্যে ভারত 2/3 খেলাতেই অংশ নিতে পারে না, সেখানে আমাদের কোনো অস্তিত্বই থাকে না, আমরা কোয়ালিফাই পর্যন্ত করতে পারি না। আমরা স্থির করেছি যে 2036 সালে যে অলিম্পিক আয়োজিত হবে আমরা চাই তা ভারতেই হোক, কিন্তু 2036 সালে যেসব খেলায় আজ ভারত অংশগ্রহণ করে না, যেসব ইভেন্টে ভারত কোয়ালিফাই করতে পারে না, যে সমস্ত ইভেন্ট এতদিন ভারত ছেড়ে রেখেছে, সেই 3/4 ক্ষেত্র আজ আমাদের অপেক্ষায়। ভারত এখন সেই ক্ষেত্রগুলোর উপর জোর দেবে, আর এর জন্য আমরা ট্যালেন্ট হান্টের একটি অভিযানও শুরু করতে চাই। 2036 সালের অলিম্পিকের জন্য যদি আমরা খেলোয়াড় চাই, তবে আজ যারা 5 বছর, 10 বছর বা 15 বছর বয়সী তরুণ যেই ছেলেরা রয়েছে তাদের দিকে নজর দিতে হবে, আমাদের কন্যাদের প্রতিও মনোযোগ দিতে হবে। আর সেই কারণেই 5 থেকে 15 বছর বয়সী শিশুদের মধ্যে ক্রীড়া প্রতিভা অন্বেষণ করার জন্য প্রতিটি গ্রামে, প্রতিটি শহরে এবং প্রতিটি স্কুলে একটি ট্যালেন্ট হান্ট অভিযান চালানো হবে। শিশুদের প্রতিভাকে পরখ করা হবে এবং তারপর তাদের বিশেষ প্রশিক্ষণ দিয়ে দেশের জন্য খেলার মতো দক্ষ খেলোয়াড় হিসেবে গড়ে তোলা হবে। আমার প্রিয় যুব সমাজ, দেশের সামনে, বিশেষ করে আমাদের তরুণ প্রজন্মের সামনে মাদক আসক্তি আজ এক বিশাল সংকট হয়ে দাঁড়িয়েছে। একটি নেশামুক্ত ভারত গড়ে তোলা আমাদের সকলের যৌথ দায়িত্ব হওয়া উচিত। আমাদের উজ্জ্বল ভবিষ্যতের স্বার্থে আমাদের তরুণ প্রজন্মকে শক্তিশালী হতে হবে, আমাদের যুবশক্তির সামর্থ্য যেন দেশের কাজে লাগে, সেই উদ্দেশ্যেই এই নেশামুক্ত ভারত গড়তে গত কয়েকদিনে মাই ভারতের ভলান্টিয়াররা, দেশের এনজিওগুলি, দেশের সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনগুলি এবং দেশের আধ্যাত্মিক ব্যক্তিত্বরা মিলে নেশামুক্ত ভারত গড়ার লক্ষ্যে 100 সপ্তাহের একটি কর্মসূচি গ্রহণ করেছেন। আগামী 100 সপ্তাহ ধরে এই অভিযান চলতে থাকবে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ জানাতে চাই যে আপনারাও এই অভিযানে অংশ নিন, এর সাথে যুক্ত হন এবং নেশামুক্ত ভারতের স্বপ্ন পূরণ করার জন্য
আপনারাও এগিয়ে আসুন।

প্রিয় দেশবাসী, একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে দেশের সামনে যে সমস্ত পুরনো চ্যালেঞ্জগুলি রয়েছে সেই চ্যালেঞ্জগুলিকে সম্পূর্ণভাবে নির্মূল করা আজ অনিবার্য। নকশালবাদ এবং মাওবাদ লক্ষ লক্ষ তরুণের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে, অনেক মায়ের কোল খালি করে তাদের তরতাজা সন্তানদের জীবন বরবাদ করে দিয়েছে এবং বাবা মায়ের স্বপ্নকে চুরমার করে দিয়েছে। এই নকশালবাদ প্রায় চার দশক ধরে ভারতের এক বিশাল অংশকে, এক বিপুল জনসংখ্যাকে নিজের কবজায় আটকে রেখেছিল, বন্দুকের নলের মুখে দমিয়ে রেখেছিল, সংবিধানের মর্যাদা ধুলোয় মিশিয়ে দিয়েছিল এবং দেশের সাধারণ নাগরিকদের জীবন রক্ষায় 3,500-এরও বেশি আমাদের পুলিশ ও নিরাপত্তা বাহিনীর জওয়ান শহীদ হয়েছে। যুদ্ধের ময়দানে যত সৈনিক প্রাণ হারান তার চেয়েও বেশি আমাদের পুলিশ জওয়ানদের নিজেদের জীবনের ঝুঁকি নিতে হয়েছে যাতে দেশের সাধারণ মানুষ সুরক্ষা পান। এই নকশালবাদ আমাদের মাটিকে রক্তাক্ত করে দিয়েছিল। 2014 সালে আপনারা যখন আমাদের সুযোগ দিয়েছিলেন সেই দিনই আমরা সংকল্প নিয়েছিলাম যে আমরা দেশকে নকশালবাদ থেকে মুক্ত করব। আর আজ আমি অত্যন্ত আনন্দিত যে নকশালপন্থী ও মাওবাদী হিংসার আজ সম্ভবত শেষ নিঃশ্বাসটুকু নেওয়ারও ক্ষমতা আর অবশিষ্ট নেই। একে পুরোপুরি নির্মূল করার লক্ষ্যে আমরা আজ এমন এক জায়গায় পৌঁছেছি যেখানে একসময় নকশালবাদীদের গুলিবর্ষণ চলত, যেখানে প্রতিনিয়ত আমাদের ধরিত্রী রক্তরঞ্জিত হয়ে থাকত। আজ সেই সমস্ত নকশাল প্রভাবিত অঞ্চল ওই এলাকাগুলিতে নকশাল মুক্ত হওয়ার কারণে আজ উন্নয়ন, বিশ্বাস এবং প্রচেষ্টার তেরঙা সগৌরবে উঠছে। আমার প্রিয় দেশবাসী, তবে এই চ্যালেঞ্জকে কোনোভাবেই খাটো করে দেখা উচিত নয়। এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের আরো বেশি সতর্ক থাকার প্রয়োজন রয়েছে। বহু বছর ধরে মাওবাদী চিন্তাধারার কিছু মানুষ দেশের ক্ষমতার অলিন্দে বসেছিলেন, এমনকি সরকারি কমিটিগুলোতে তারা উপদেষ্টার ভূমিকাও পালন করেছেন। এই মাওবাদী চিন্তাধারায় দীর্ঘকাল ধরে আমাদের বিভিন্ন নীতি নির্ধারণকে প্রভাবিত করেছিল। আমার প্রিয় দেশবাসী, জঙ্গলে সশস্ত্র নকশালদের নির্মূল করতে দেশকে সেই ভয়াবহ সংকট থেকে পুরোপুরি মুক্ত করতে আজ আমরা সফল হয়েছি। কিন্তু সশস্ত্র নকশালরা তো বিদায় নিয়েছে, তবে এই বুদ্ধিজীবী নকশালরা এখনো সুযোগের সন্ধানে রয়েছে। তারা আজ হিংসা ও অরাজকতার পথ খুঁজছে, সমাজকে ভুল পথে টেনে নিয়ে যাওয়ার জন্য নানা ধরনের কৌশল ও চক্রান্ত করে চলেছে। আমাদের এই বুদ্ধিজীবী নকশালদের আইসোলেট করতে হবে এবং দেশকে বিকশিত রাষ্ট্রে পরিণত করার মূল ধারার অভিমুখে এগিয়ে নিয়ে যেতে হবে। আমার প্রিয় দেশবাসী, সুরক্ষিত ভারত গড়ে তোলা আমাদের সকলের দায়িত্ব। চ্যালেঞ্জ সীমান্তের ভেতরে হোক কিংবা সীমান্তের উপারে, ভারত যে কোনো পরিস্থিতির মোকাবিলা করার জন্য সর্বদা প্রস্তুত। আজ যুদ্ধের ধরন বদলে যাচ্ছে, এখন যে যুদ্ধ শুধুমাত্র সীমান্তেই হবে তার আর কোনো গ্যারান্টি নেই। দেশের ভেতরে কোনো রিফাইনারি কিংবা ব্যাংকিং সেক্টরকে নিশানা করা হচ্ছে। শুধু তাই নয়, ডেটা সেন্টারে আক্রমণ চালিয়ে এক প্রকার যুদ্ধের নতুন রূপ নেওয়া হচ্ছে, যেখানে পরিকাঠামো ধ্বংস করা হচ্ছে, কলকারখানাগুলো গুড়িয়ে দেওয়া হচ্ছে। আমরা বিগত বছরগুলিতে মিশন সুদর্শন চক্রের ঘোষণা করেছিলাম, বর্তমানে অত্যন্ত দ্রুত গতিতে সেই কাজ এগিয়ে চলছে। আজ আমাদের ডিফেন্স এক্সপোর্ট প্রায় 50 গুণ বৃদ্ধি পেয়েছে, বিশ্বের প্রায় 100টি দেশে আমাদের তৈরি অস্ত্রশস্ত্র পৌঁছে যাচ্ছে, বিশ্বমঞ্চে ভারতের মর্যাদা ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। এই পরিবর্তনশীল সময়ে আমাদের অস্ত্রশস্ত্র নির্মাণের ক্ষেত্রে আরো নিবিড়ভাবে কাজ করতে হবে। কিন্তু এর পাশাপাশি দেশের নাগরিকদেরও প্রস্তুত করতে হবে। গত শতাব্দীর যুদ্ধের প্রেক্ষাপটে আমাদের দেশে যে সিভিল ডিফেন্স ব্যবস্থাগুলি গড়ে তোলা হয়েছে সেগুলোর আধুনিকীকরণ আজ অত্যন্ত জরুরি। সেই কারণেই আজ লালকেল্লা থেকে আমি ঘোষণা করছি যে আমরা আগামী দিনগুলিতে সিভিল ডিফেন্সের

একটি প্রাণবন্ত নেটওয়ার্ক গড়ে তুলব। আমরা তাদের আধুনিক ব্যবস্থাগুলির সাথে পরিচিত করাব। আধুনিক সংকট থেকে নাগরিকদের রক্ষা করার জন্য কি ধরনের ব্যবস্থা নেওয়া যেতে পারে তার উপর জোর দেওয়া হবে। সিভিল ডিফেন্সের এমন একটি বিশাল ভলান্টিয়ারি ফোর্স আমরা তৈরি করতে চলেছি যা আধুনিক বিশ্বের সমস্ত চ্যালেঞ্জ মোকাবিলা করতে সক্ষম হবে। আমার প্রিয় দেশবাসী, আজ দেশ নির্মাণে আমাদের মা বোন ও কন্যাদের অবদান আমাদের সবার জন্য অত্যন্ত গর্বের, যা আজ আমাদের কাছে এক বিশেষ অনুপ্রেরণার কারণ হয়ে দাঁড়িয়েছে। ফাইটার জেট হোক বা সিভিল এভিয়েশন, আমাদের কন্যারা আজ সব ক্ষেত্রেই এগিয়ে, ক্রীড়া ক্ষেত্রেও আমাদের কন্যারা এগিয়ে, এমনকি বিজ্ঞান ও প্রযুক্তি বিদ্যায় ভর্তির প্রক্রিয়ার ক্ষেত্রেও সব থেকে বেশি আমাদের কন্যাদেরই অগ্রগতি দেখা যাচ্ছে। আজ সেনাতেও এনডিএ থেকে যে কন্যারা উত্তীর্ণ হয়েছে তারা অত্যন্ত গর্ব ও দাপটের সঙ্গে দেশের সেনাবাহিনীকে নেতৃত্ব দেওয়ার সামর্থ্য দেখাতে শুরু করেছে। সানন্দে একটি সেমিকন্ডাক্টর প্ল্যান্টে গিয়েছিলাম, দেখলাম যে আদিবাসী কন্যারা, দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা আমাদের কন্যারা কাঁধে কাঁধ মিলিয়ে দক্ষতার সাথে কাজ করছে। তারা এমন গ্রাম থেকে এসছে যেখানে পাসপোর্ট কি জিনিস তা কেউ জানত না, সেই কন্যারা বিদেশে গিয়েছে, সেখান থেকে ট্রেনিং নিয়ে এসছে, আজ তারা চিপ তৈরির কাজ করছে। আর তাদের সেই আত্মবিশ্বাস দেখে আমি সত্যি বলতে খুব প্রভাবিত হয়েছি। আর 3 লাখ নয়, 3 কোটি, হ্যাঁ 3 কোটি বোনকে আমরা লাখপতি দিদি বানানোর যে লক্ষ্য নির্ধারণ করেছিলাম তা আমরা অতিক্রম করে ফেলেছি। এখন আমরা 6 কোটি লাখপতি দিদি তৈরির লক্ষ্য নিয়ে এগিয়ে চলেছি। এই 3 কোটি নতুন লাখপতি দিদি তৈরি হওয়া মানে গ্রামীণ অর্থনীতিতে এক বিরাট বড় পরিবর্তন আসা। মাতৃশক্তির হাত ধরেই এই পরিবর্তন আসতে চলেছে। আমার প্রিয় দেশবাসী, আজ পঞ্চায়েতে, পৌরসভায়, পুরনিগমে এক বিশাল সংখ্যক নারী জনপ্রতিনিধি হিসেবে দেশের পথ প্রদর্শক হয়ে কাজ করছেন। তারা অত্যন্ত দক্ষভাবে নেতৃত্ব দিচ্ছেন। আর এই বিষয়টি মাথায় রেখেই আমরা সংসদে ওমেন এম্পাওয়ারমেন্ট রেস্ট্রিকশন অ্যাক্ট পাস করেছিলাম, কিন্তু কোনো না কোনো কারণে গত 40 বছর ধরে রাজনীতির ময়দানে এই স্বপ্নটি বারবার রাজনৈতিক শিকার হয়েই থেকে গিয়েছে। আমি দেশের সমস্ত রাজনৈতিক দলের কাছে আজ লালকেল্লার প্রাকার থেকে তেরঙ্গা পতাকার ছায়ায় দাঁড়িয়ে প্রার্থনা করছি। আমি আপনাদের কাছে অনুরোধ জানাচ্ছি যে আসুন সেই নারীদের সামর্থ্যের পূজারী হয়ে উঠুন, তাদের সম্মানে এগিয়ে আসুন। আসুন আমরা সবাই মিলে চেষ্টা করি যাতে আমাদের মায়েদের ও বোনেদের খুব শীঘ্রই বিধানসভা এবং লোকসভায় 33% প্রতিনিধিত্ব সুনিশ্চিত হয়, যাতে তারা ভারতের নীতি নির্ধারণের ক্ষেত্রে নিজেদের অবদান রাখতে পারে। এটাই সময়ের দাবি। আর আমি সমস্ত রাজনৈতিক দলের কাছে আবারও অনুরোধ জানাচ্ছি, আসুন মহিলা সংরক্ষণ চালু করে নারীর সম্মানে আপনারাও অংশীদার হন, আপনারাও এর কৃতিত্ব নিন, কিন্তু দয়া করে আমার মা বোনেদের তাদের ন্যায্য অধিকারটুকু দিন। আমার প্রিয় দেশবাসী, বিকশিত ভারতের সংকল্প তখনই বাস্তবায়িত হবে যখন উন্নয়নের সুফল সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছাবে। 2014 সালের আগে দেশের মাত্র 25 কোটি মানুষের কাছে সোশ্যাল সিকিউরিটি কভার ছিল, মাত্র 25 কোটির কাছে। গত 5-7 দশকে যেখানে এই সংখ্যাটা মাত্র 25 কোটি ছিল, সেখানে আমরা 1 দশকের মধ্যেই 100 কোটি দেশবাসীকে সোশ্যাল সিকিউরিটি প্রদান করেছি। আয়ুষ্মান ভারত যোজনার মাধ্যমে 70 বছরের বেশি বয়স্কদের জন্য আজ 5 লক্ষ টাকা পর্যন্ত বিনামূল্যে ওষুধের ব্যবস্থা করা হচ্ছে। এর ফলে কোটি কোটি পরিবার আজ উপকৃত হচ্ছে। আর এই আয়ুষ্মান কার্ডের কারণে প্রায় 2 লক্ষ কোটি টাকা যা ওষুধ আর অপারেশনের পেছনে খরচ হওয়ার কথা ছিল তা আজ আমার পরিবারগুলোর সন্তানদের বেঁচে গিয়েছে। সেই দরিদ্র আর মধ্যবিত্ত পরিবারগুলো আজ অনেক বড় সাশ্রয় করতে পেরেছে। আমার প্রিয় দেশবাসী, আজ আমাকে একটি বিশেষ কাজের জন্য আপনাদের সাহায্য চাই। আমি আপনাদের সবার কাছে একটা সাহায্য চাইছি। দেশের সকল যুব সমাজের কাছে আমি চাই যে আপনারা এর নেতৃত্ব দিন।
আপনাদের এক বা দুই ঘন্টা সময় দেশকে এক বিশাল শক্তি।

0: প্রদান করতে চলেছে। আপনাদের মনে হতে পারে যে এক দুই ঘন্টায় আমি দেশকে এমন কি শক্তি দিতে পারি, আমি সেটা বলছি। আপনারা এক বিশাল শক্তিতে পরিণত হতে চলেছেন, সেই কারণেই প্রতিটি ঘরে ঘরে এমন পরিবেশ তৈরি হওয়া প্রয়োজন। সারা দেশে জনগণনার কাজ চলছে, সেন্সাসের কাজ চলছে, আর এই গণনা শুধুমাত্র পরিসংখ্যান দিয়ে তৈরি হয় না, এর খুঁটিনাটি বিচার করেই দেশের নীতি ও পরিকল্পনাগুলো নির্ধারিত হয়, যাতে দেশ আরো এগিয়ে যেতে পারে। আর তাই সঠিক তথ্য থাকা অত্যন্ত জরুরি। কখনো কখনো সরকারের পক্ষ থেকে যে প্রতিনিধিরা আসেন তারা এত তাড়াহুড়ো করেন যে কখনো একটি বানান লেখেন, আবার কখনো অন্য কিছু লিখে ফেলেন, আর এর ফলে শেষ পর্যন্ত সঠিক ফলাফল পেতে আমাদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এখন যখন টেকনোলজি রয়েছে, তখন এবার আমরা সিদ্ধান্ত নিয়েছি যে আপনারা নিজেরাও জনগণনার কাজে আপনাদের তথ্য নিজেদের মোবাইল ফোন থেকে পূরণ করে জমা দিতে পারবেন। পরবর্তীকালে কোন সরকারি বাবু আসবেন, আপনাদের সাথে আলোচনা করবেন, কিন্তু আপনারা পরিবারের সবাই মিলে একসঙ্গে বসে আপনারা যদি ডিজিটাল পদ্ধতিতে নিজেদের নাম নথিভুক্ত করেন, যাতে প্রতিটি খুঁটিনাটি বিষয় এমনকি বানানেও কোনো ভুল না থাকে বা তথ্যের ক্ষেত্রে কোনো ত্রুটি না ঘটে, আপনারা যত নির্ভুল তথ্য দেবেন দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে তা এক বিশাল সহায়ক হবে। আর সেই কারণেই আমি দেশের যুব সমাজকে বলছি যে আপনারা নিজেদের পরিবারের সদস্যদের সাথে বসে পুরো ফর্মটি ভালো করে বুঝে নিন, প্রয়োজনে প্রথমে একটি কাগজে ফর্মটি পূরণ করে দেখে নিন, যদি কোনো ভুল থাকে তবে তা সংশোধন করে নিন এবং তারপর টেকনোলজিক্যালি সেটা ডিজিটালি আপলোড করে দিন। আপনারা দেখবেন দেশ কত বড় একটা কাজ করে ফেলবে আর দেশের সময় ও শক্তি সঠিক কাজে ব্যবহার হবে। তাই আমার দেশের যুব সমাজের কাছে আমার অনুরোধ, আপনারা যেন গণনার এই কাজে সক্রিয়ভাবে যুক্ত হন। আমার প্রিয় দেশবাসী, আমি লাল কেল্লা থেকে যে পঞ্চপ্রাণের কথা বলেছিলাম, সেই পঞ্চপ্রাণ দেশকে নিজের আত্মগৌরবের পথে এগিয়ে নিয়ে যাওয়ার এবং লক্ষ্য পূরণের সামর্থ্য নিয়ে এগিয়ে চলার শক্তি জুগিয়েছে, এক বিশাল শক্তি জুগিয়েছে। আমাদের পরাধীনতার মানসিকতা প্রতি মুহূর্তে মুছে ফেলতে হবে, যে ভারতের স্বপ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু দেখেছিলেন, বাবা সাহেব আম্বেদকর দেখেছিলেন, পণ্ডিত নেহরু দেখেছিলেন, সর্দার প্যাটেল, ভগৎ সিং, সুখদেব রাজগুরু দেখেছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় দেখেছিলেন, ভগবান বিরসা মুন্ডা দেখেছিলেন, জ্যোতিবা ফুলে দেখেছিলেন, তাঁদের সবার থেকে প্রেরণা নিয়ে আমরা এগিয়ে চলেছি। আসুন এই সংকল্প আমরা আবারও নতুন করে গ্রহণ করি, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে, নিজের ঊর্ধ্বে যেন দেশের স্বার্থ থাকে এবং আমাদের কর্তব্যই যেন হয় আমাদের পরিচয়। আমি সমস্ত দেশবাসীকে বলবো সময় এখন আমাদের, আমি প্রত্যেক দেশবাসীকে বলবো সময় আমাদের, সুযোগ আমাদের এবং সংকল্প আমাদের। আসুন আমরা স্বপ্নকে সংকল্পে পরিণত করি, সংকল্পকে সামর্থ্যে রূপান্তরিত করি এবং সেই সামর্থ্যকে সফলতায় বদলে দিই। আসুন আমাদের প্রতিটি পদক্ষেপকে উন্নয়নের পদক্ষেপে পরিণত করি, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে চলি, হৃদয়ে হৃদয়ে মেলবন্ধন ঘটাই, লক্ষ্যে অবিচল থাকি, একটি প্রদীপ থেকে জ্বলুক হাজারো প্রদীপ। আসুন আমরা সবাই মিলে এক বিকশিত ভারত গড়ে তুলি, এই একই ভাবনা নিয়ে এই শুভ উৎসবে আপনাদের সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অনুরোধ করছি আমার সাথে সমস্বরে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, অনেক ধন্যবাদ।
1: এতক্ষণ শুনলেন 80তম স্বাধীনতা দিবস উপলক্ষে দিল্লির লাল কেল্লায় মাননীয় প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীর জাতির উদ্দেশ্যে প্রদত্ত ভাষণের বাংলা রূপান্তর। আকাশবাণী কলকাতা, পরবর্তী অনুষ্ঠান একটু পরেই।
2: গানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

100.1 FM গোল্ডে বিশ্বজিৎ আর মৌসুমীর সঙ্গে শুনছেন বাংলার ক্যানভাস। আর বাংলার ক্যানভাসে আজ দেশের গান, দেশ মাতৃকার গান। তবে শুরুতেই দেশ বলতে কি বুঝি আমরা, লোপামুদ্রার কণ্ঠে।

শুনছি দেশাত্মবোধক গান, মৌসুমী বিশ্বজিতের সাথে রয়েছেন আপনি 100.1 FM গোলচে। এই গানটি শুনবো, এরপরে যে গানটি রয়েছে আপনাদের জন্য, এই গানটা শুনতে শুনতেই আমরা চলে যাব সংবাদ বিরতিতে, ফিরব ঠিক 11:10।

বাংলা সংস্কৃতির কিছু জানা কিছু অজানা কথা শুনছেন বাংলার ক্যানভাস 100.1 FM গোল্ডে।

বাংলার ক্যানভাস নিয়ে ফিরে এলাম বিশ্বজিৎ আর মৌসুমে। দেখুন, আজ শুরু থেকে বাংলার ক্যানভাস জুড়েই থাকবে স্বাধীনতা সংগ্রামের কথা। না, যারা শুধু দেশের জন্য প্রাণ দিয়েছেন তাদের কথা নয়, সেই সঙ্গে তার পরিবারের কথা। ভাবুন তো, কিশোর বিপ্লবীরা যাদের বয়স 18 পেরিয়েছে অথবা 18 ছুঁই ছুঁই, তারা দেশের জন্য লড়াই করছেন আর ফুটফুটে এইসব ছেলেদের জন্যে মেয়েদের জন্যে পরিবারের কি অবস্থা। আজকে কিশোর বিপ্লবী এবং তার পরিবারের কথা আপনাদের শোনাব, কারণ আজকের দিনে এটা না শোনালে বাংলার ক্যানভাস যেন অপূর্ণ থেকে যায়। দেশের কথা যখন বলব, দেশের মানুষের কথা যখন বলব, তখন অবশ্যই আমাদের মনে রাখতে হবে দেশ সবার আগে। তার কারণ, এই দেশে যারা জন্মেছেন, যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, তারা তো নিজেদেরকে ধন্য মনে করেন।

0: জীবনের সঙ্গেই যুক্ত থাকে পরিবার, তাই আজ বাংলার ক্যানভাসে কিশোর বিপ্লবী ও তার পরিবারের গল্প।
1: তখন মেদিনীপুর জেলার বোর্ডের মিটিং চলছে। মিটিংয়ে সভাপতিত্ব করছেন ইংরেজ ম্যাজিস্ট্রেট ডকলাস। অত্যাচারী হিসেবে তিনি সুনাম অর্জন করেছেন তখন, আর চারিদিকে পাহারাদারদের বসিয়েছেন তিনি। বিপ্লবীদের কাছে আতঙ্ক, তাই ডগলাসের সঙ্গে রেখেছেন রিভলভার। এর মধ্যেই সভায় ঢুকে পড়েছেন দুই তরুণ বিপ্লবী।

0: একজনের চোখে চশমা, সিঁথিটা অন্যদিকে, আর অন্যজনের মোটা গোফ এবং মালকোঁচা মারা ধুতি। একজন প্রদ্যোত, মানে প্রদ্যোত কুমার ভট্টাচার্য, অন্যজন শুভ্রাংশু, মানে শুভ্রাংশু শেখর পাল। প্রহরীরা কিছু বুঝতে পারার আগেই ডগলাসের পিছনে ছুটে যায় দুজন, গর্জে ওঠে ওদের রিভলভার। শেষ হয় অত্যাচারী ডগলাসের জীবন অধ্যায়।
1: অন্যদিকে সভার মধ্যে সবাই চিৎকার করতে থাকেন, ব্যস্ত হয়ে ওঠেন প্রত্যেকে নিজেদের প্রাণ বাঁচাতে। দুই কিশোর কিশোরীকে দেখে চিনতে পারেন অনেকেই, একজন কিশোর অন্যজন গোপওয়ালা যুবক। ডগলাসের জীবনের রীতি টেনে তারা দৌড় শুরু করেছেন, দৌড়াচ্ছেন স্বাধীনতার দিকে, আর তাদের পেছনে দৌড়াচ্ছে প্রহরীরা। শেষ পর্যন্ত গুলি চালাতে হলো, প্রহরীদের লক্ষ্যভ্রষ্ট হলো সেই গুলি। সিনেমার মতো গুলি চালাতে চালাতে পুলিশের নজরের বাইরে চলে গেলেন গোপওয়ালা যুবক। টান মেরে ফেলে দিলেন গোপ, নাড়াজোল রাজবাড়ির পাশে একটা দিঘিতে ফেলে দিলেন জুতো, কালভার্টের নিচে লুকিয়ে রাখলেন নিজের রিভলভার এবং কার্তুজ, সেখান থেকে সোজা মামার বাড়ি।
0: কিন্তু বিপ্লবী কিশোর প্রদ্যোত পড়লেন বিপদে, রিভলভার তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে বিগড়ে যায়। পুলিশ তাড়া করে আর প্রদ্যোত পাল্টা গুলি চালায়, কিন্তু গুলি বেরোয়নি। এমন সময় কাছে একটা পোড়ো বাড়িতে আশ্রয় নেওয়ার চেষ্টা করেন তিনি। সেপাইরা বাড়িটা ঘিরে ফেলেন এবং সেখান থেকে বেরিয়ে পালানোর চেষ্টা করেন প্রদ্যোত। ধরা পড়ে যান, তাঁর পকেটে দুটো চিরকুট পাওয়া যায়, যার একটিতে লেখা হিজলি হত্যার ক্ষীণ প্রতিবাদে, ইহাদের মরণেতে ব্রিটেন জানুক। আমাদের এই যে কথাগুলো বা এই যেগুলো আমরা জেনেছি এতদিন, সেগুলো কিন্তু সত্যি এইরকম মানুষজনদের জন্যই হয়তো আজ সেটা অন্য রকম। আমাদের আহুতিতে ভারত জাগুক, বন্দে মাতারাম।
1: অন্যদিকে লেখা আ ফিটিং রিপ্লাই টু প্রি মেডিয়েটেড অ্যান্ড প্রি অ্যারেঞ্জড বারবারাস অ্যান্ড কাওয়ার্ডলি অ্যাটেম্পট অন দ্য প্যাট্রিয়টিক সন্স অব বেঙ্গল, বেঙ্গল রেভলিউশনারিজ।
0: প্রদ্যোত ওরফে কোচি প্রথম শ্রেণীতে ম্যাট্রিক পাশ করেই বিপ্লবী চেতনায় উদ্বুদ্ধ হয়েছিলেন। খুনাক্ষরেও টের পাননি তাঁর পরিবার। স্কুলে পড়ার সময় থেকেই বিপ্লবীদের তাঁর ভালো লাগত। কোচির বাড়ির পাশেই থাকতেন ক্ষুদিরামের দিদি অপরূপা দেবী, প্রায় তাঁর কাছে যেতেন কোচি, শুনতেন ক্ষুদিরামের গল্প।
1: তারপর কি হলো সে কথা বলবো আপনাদের বাংলার ক্যানভাসে গানের বিরতির পর।

উঠিল যেখানে মুরজ মন্ত্রী নিমাই কণ্ঠে মধুরতা ন্যায়ের বিধান দিল রঘুমনি চণ্ডীদাস গাহিল গান যুদ্ধ করিল প্রতাপ।

0: যে অপরূপা দেবীর কথা বলা হলো, ক্ষুদিরামের দিদি, প্রায়ই তার কাছে যেতেন কোচি, শুনতেন ক্ষুদিরামের গল্প। পুলিশের হাতে ধরা পড়ে ডগলাস হত্যা মামলার বিচারে তার ফাঁসির আদেশ হয়। জেলে বসেই মাকে চিঠি লেখেন, মা গো, আমি যে আজ মরণের পথে আমার যাত্রা শুরু করেছি তার জন্য কোনো শোক করো না। যদি কোনো ব্যারামে আমায় মরতে হতো তবে কি আফসোসই না থাকতো সকলের মনে, কিন্তু আজ একটা আদর্শের জন্যে প্রাণ বিসর্জন করছি, তাতে আনন্দ আমার মনের কানায় কানায় ভরে উঠেছে, মন খুশিতে পরিপূর্ণ হয়ে গেছে।
1: আমার প্রতিটি রক্তবিন্দুতে যেন একটি করে শহীদ তৈরি হয়। ফাঁসির আগের দিন রাজবন্দী কৃষ্ণলাল চট্টোপাধ্যায়কে শেষ ইচ্ছা জানিয়ে বলেছিলেন, আমার প্রতিটি রক্তবিন্দুতে যেন একটি করে শহীদ তৈরি হয়। কিশোর বিপ্লবী প্রদ্যোতের শেষ চিঠি মা পঙ্কজিনী দেবীকে লেখা, মা, তোমার প্রদ্যোত কি কখনো মরতে পারে? আজ চারিদিকে চেয়ে দেখো, লক্ষ লক্ষ প্রদ্যোত তোমার দিকে চেয়ে হাসছে, আমি বেঁচেই রইলাম, মা অক্ষয় অমর হয়ে বেঁচে রইলাম, বন্দে মাতারাম। এ তো শুধু চিঠি নয়, এ যেন বিভাগী মায়ের চোখের জলের স্বরলিপি। প্রদ্যোতের মতো কিশোরী কিশোর বিপ্লবীরা এইভাবেই বাংলাদেশের বিপ্লবের সুর বেঁধেছেন। আজও বর্ষার দিনে এই পঙ্কজিনী দেবীদের পরিবারে বেজে চলেছে বিপ্লবীদের মেঘমল্লার। ক্ষণিকের অতিথি জানাবো সেই ব্যাপারেও গানের ওপারে।

0: যে গল্প, যে পরিবারের গল্প বলছি, জানি না এ গল্প অহংকারের না সংগ্রামের। হয়তো অহংকার আর সংগ্রাম দুটোই আছে। পঙ্কজিনী দেবীর কথা বললাম, এবারে বলবো অন্য কথা। চট্টগ্রাম অস্ত্রগার লুটের পর পালিয়ে যাচ্ছেন অনন্ত সিং, বলতে পারি অনন্ত সিংহ। ইংরেজদের হাতে ধরা না পড়ার জন্যে নিয়েছেন পাগলের ছদ্মবেশ। গ্রামের রাস্তা দিয়ে যাওয়ার সময় ফেনীর কাছে বারাহিপুর গ্রামে একদল বাচ্চা ছেলে তাকে তাড়া করে। উপায় না দেখে অনন্ত সিং আশ্রয় নেয় এক বাড়িতে। সেখানে এক কিশোরী তাকে সেবা শুশ্রূষা করে, খাইয়ে নিরাপত্তা দেয়। কিন্তু অনন্ত সিংকে জেলে কাটাতে হয় তারপর বহু বছর। জেল থেকে অনন্ত সিং তার জীবনের স্মৃতি লিখছেন চট্টগ্রাম যুববিদ্রোহের প্রথম খণ্ডে। এই মধু স্মৃতি আমার জীবনে একটি অপূর্ব সঞ্চয়। সেদিনের হে অনামী অখ্যাত সামান্য বালিকা, তোমার মমতাপূর্ণ দরদি হৃদয়ের প্রতি সেই দিনই আমার অন্তরের গভীর শ্রদ্ধা জানিয়েছি। যদি কোনোদিন এই সামান্য ঘটনা তোমার মনে পড়ে, তবে জানবে উন্মাদ বেশে যে ক্ষণিকের অতিথি তোমার বাড়ি গিয়েছিল সে আর কেউ নয়, ভারতের মুক্তিযুদ্ধের একজন সৈনিক অনন্ত সিংহ। মেয়েটির নাম উষারানী নন্দী। এই লেখাটি যখন উষারানীর হাতে গিয়ে পড়ে, তখন উষা পৌড়া। তিনি নিজের পরিচয় দিয়ে চিঠির উত্তর দেন। দেখা করতে যান তার সঙ্গে প্রায় 36 বছর পর, 1976 সালে। উষারানীর লেখা সেই চিঠি আজও ঐতিহাসিক দলিল।
1: কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না। কিশোর বিপ্লবীরা যখন জেলে কাটাতেন, তখন তাঁদের প্রিয়জন ও পরিবারের আপনজনদের লিখতেন প্রাণের কথা, লিখতেন অনুভবের শব্দ।
0: কারাগারের ভিতরে পড়েছিল জ্যোৎস্না, বাইরে হাওয়া, বিষম হাওয়া, সেই হাওয়ায় নশ্বরতার গন্ধ। তবু ফাঁসির আগে দীনেশ গুপ্ত চিঠি লিখেছিল তার বৌদিকে, আমি অমর, আমাকে মারিবার সাধ্য কাহারও নাই।
1: দীনেশের আর এক কিশোরী বিপ্লবী বন্ধু বাদল ওরফে সুধীর গুপ্ত রাইটার্স বিল্ডিংয়ের বারান্দা যুদ্ধে শহীদ হয়েছিলেন। পুলিশের কাছ থেকে মৃতদেহ নিয়েছিলেন তার কাকামণি তরুণীনাথ। তরুণী কন্যা খুকু তখন বুঝতে পারেনি তার দাদামণি বাদলের সঙ্গে তার খুনসুটি করা হবে না, আর দাদামণি থাকবে ইতিহাসের পাতায়। দাদামণির কাছ থেকে শিখেছিলেন দেশকে ভালোবাসা, দেশের জন্য বাঁচা। পরবর্তীকালে পরিবারের সকলকে দিয়েছিলেন দেশপ্রেমের মন্ত্র। এই কিশোর বিপ্লবী তার পরিবারের মধ্যে দিয়ে চিনিয়ে নিয়েছিলেন বাঙালির আগুন, দৃঢ়তা ও দেশপ্রেম, চিনিয়ে দিয়েছিলেন দেশাত্মবোধ।

0: গণতন্ত্রের জয় করতে গেলেই বলতে হবে সেই সব বিপ্লবীদের কথা, বিশেষত কিশোর বিপ্লবীদের কথা।
1: আর একজন কিশোর বিপ্লবীর কথা না বললেই নয়, তিনি বিপ্লবী রামপ্রসাদ বিসমিল। কাকরি ষড়যন্ত্র মামলায় চারজনের ফাঁসি হয়েছিল, তাদের মধ্যে রামপ্রসাদ একজন। রেল ডাকাতির পর তাঁরা সবাই আন্ডারগ্রাউন্ডে চলে যান। সেখান থেকে বিসমিল লেখেন, আমি ভালো আছি।
0: সম্ভবত আপনার মনে থাকবে যে আমাদের পিতামহের শ্রাদ্ধ শান্তি এ মাসের ১৩ তারিখ রোববার হবে, এতে আপনাদের উপস্থিতি একান্ত কাম্য।
1: বিপ্লবী সহধর্মী বা বিপ্লবী সহকর্মীদের এই হাতে লেখা চিঠি বিলি করা হয়েছিল। আসলে কাকরি রেল ডাকাতির পরবর্তী পদক্ষেপ

0: ঠিক করার জন্যে বিপ্লবীরা বৈঠকে বসেছিলেন। তবে কিশোর বিপ্লবীরা পরিবারের সঙ্গে এবং সহকর্মীদের সঙ্গে যোগাযোগ করতেন বিভিন্ন রূপকধর্মী চিঠিতে। বিপ্লবী জ্যোতিষচন্দ্র জোয়ারদার বক্সা স্পেশাল জেল থেকে লেখেন,
1: প্রিয় বরেশু ভাই মিস্টার বাবু, রাজার বাগানের মালি, কাঙালি সারাদিন হাজার রকমের ফুল গাছের যত্ন করে বেড়াবে, সন্ধেবেলায় ভাবে কোনো চারাটিকে কাল কিভাবে খিদমাত করবে, রাতে ঘুমের ঘোরে স্বপ্ন দেখে গাছে গাছে বসে গেছে ফুলের মেলা, কনক চাপা সবার মাথার উপরে মাথা জাগিয়ে আত্মপ্রচারে মুখর করে তুলেছে আকাশ বাতাস, আর শেফালি ধুলোর বুকে লুটিয়ে পড়ে বাগানতলে এঁকে দিয়েছে দিব্য এক আলপনা।
0: এই কিশোরী বিপ্লবীর পরিবারের লোক প্রশ্ন তোলেন, রাজাটি কে? রাজা হতে পারে ব্রিটিশরা, মালি কাঙালি হয়তো কর্মচারীরা, আর ফুলের অনুষঙ্গে আছেন বিপ্লবীরা।
1: অদ্ভুতভাবে এভাবেই চলতে থাকে তাদের চিঠি। এবারে বলব, ভগৎ সিং এবং বটুকেশ্বর দত্তকে বোমা বানিয়ে দিয়েছিলেন যিনি, সেই যতীন দাসের কথা। 1931 সালে তিনি গ্রেপ্তার হন এবং অনশন শুরু করেন। কিছুদিন পর ইংরেজ সরকার একটু নরম হলে ভগৎ সিং এবং বটুকেশ্বর অনশন তুলে নেন। জেদি যতীন দাস ছিলেন একরোখা, তার প্রতিটি দাবি ইংরেজদের মানতে হবে, না হলে অনশন চলবে আবৃত্ত।
0: 63 দিনের মাথায় নল দিয়ে জোর করে খাওয়ানোর সময় শ্বাসনালীতে খাবার আটকে যতীন দাসের মৃত্যু হয়। জেলে থাকার সময় যতীন দাস নিয়মিত বাবাকে চিঠি লিখতেন। চিঠিতে বাবাকে বলতেন ছোট ভাই কিরণের কথা, বলতেন বাড়ি ফেরার কথা। 1928 সালে 8 জুলাই লিখলেন,
1: পাঞ্জাবের জেল হইতে অদ্য আমাকে এখানে লইয়া আসিয়াছে, আমাকে বোধহয় শীঘ্রই হয় খালাস করিয়া দিবে, না হয় কোনো গ্রামে নজরবন্দি করিয়া রাখিবে, আমি যত শীঘ্র বাড়ি যাইতে চেষ্টা করিব। কিরণ যদি আসিয়া থাকে তো অবিলম্বে আমার সহিত যেন সাক্ষাৎ করে। ইতি খেদু, যতীনের ডাক নাম ছিল খেদু। এরকম নানান কথা, নানান বিপ্লবীদের পরিবারের সঙ্গে যোগাযোগের কথা বলবো আপনাদেরকে, তবে তার আগে একটা গানের বিরতি। গানের বিরতির পর ফিরে আসছি আপনাদের কাছে।

0: আমরা আজ কথা বলছি বাংলার ক্যানভাসে কিশোর বিপ্লবীদের কথা এবং কিশোর বিপ্লবীরা কিভাবে তার পরিবারের সঙ্গে যোগাযোগ রাখতেন। কখনো পরিবারের ভাই, কখনো বাবা, আবার কখনো পাড়ার দাদা দিদি, তাদের সঙ্গে যোগাযোগ রাখার একমাত্র উপায় ছিল চিঠি। একটু আগে যে চিঠির কথা বললাম, সে চিঠির রূপক ধর্মী। এবারে আসব যে বিপ্লবীর কথা না বললে অনেকটা অন্যায় করা হবে।
1: কিশোর বিপ্লবীদের মধ্যে যিনি বিপ্লবের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়ে উঠেছিলেন তিনি ক্ষুদিরাম। বিপ্লব ছিল তার রক্তে, তার বয়স তখন 14 বছর। এক শীতের সকালে লক্ষ্মীনারায়ণ দাস নামের এক ভিক্ষু ক্ষুদিরামের বাড়িতে এসে হাজির। ঠান্ডায় ঠকঠক করে কাঁপছে লক্ষ্মীনারায়ণ। তাকে দেখে কেঁদে উঠল ক্ষুদিরামের মন। দেওয়ার মতো কিছু নেই তার, রয়েছে শুধু বাবার শেষ স্মৃতি জড়ানো একটা দামি শাল। সেই শাল ভিক্ষুকের হাতে তুলে দিয়ে বললেন, তোমাকে দেওয়ার মতো আমার আর কিছু নেই, এই শাল আমি গায়ে দিইনি, দেওয়ার সুযোগ আমার জীবনে আসবে কি নাও জানি না। বাবার স্মৃতিটা দেওয়ার মতো যোগ্য পাত্র তোমার চেয়ে বেশি আর কে মিলবে? ক্ষুদিরামের পরিবার ছিল এই দেশ। ক্ষুদিরামদের দেখেই তাই শরৎচন্দ্র লিখেছিলেন,
0: স্বার্থ গন্ধ থাকবে না, প্রাণের ভয় পর্যন্ত থাকবে না, একদিকে দেশ সেবক নিজে আর অন্যদিকে তার দেশ, মাঝে আর ভালো কিছু থাকবে না, বল অর্থ দুঃখ বাধা পূর্ণ ভালো মন্দ সব যে দেশের জন্য বলি দিতে পারবে দেশ সেবা তার দ্বারাই হবে। সব বিপ্লবী বেড়ে উঠেছিল ক্ষুদিরামের পারিবারিক আদর্শে, কারণ ক্ষুদিরাম নিজেই একটি পরিবার। রাজসাক্ষী নরেন গোসাইকে জেল হাসপাতালের মধ্যেই গুলি করে মেরেছেন কানাইলাল দত্ত। বিচারের সময় যখন কানাইলালকে জিজ্ঞাসা করা হয় জেলের ভিতর কিভাবে তিনি অস্ত্র জোগাড় করলেন, উত্তরে বললেন, ক্ষুদিরামের আত্মা আমায় এই পিস্তল দিয়ে গেছে। আজ স্বাধীনতার এত বছর পরেও ভারতবর্ষের যুব সমাজ, কিশোর মন স্বপ্ন দেখে ক্ষুদিরামের। তারাও তো ক্ষুদিরামের পরিবারের লোক, তাদের মনেও প্রশ্ন জাগে, কোথায় ভাই ক্ষুদিরাম? 18 মাসের পরে আসবে বলে গেছ, এসেছেও হয়তো প্রতি ঘরে ঘরে, কিন্তু 18 বছর ছে কেটে গেল ভাই, সাড়া দাও, সাড়া দাও আবার, যেন যুগে যুগে সাড়া দিয়েছে ওই ফাঁসির মণ্ডপের রক্তমঞ্চে দাঁড়িয়ে।

এতক্ষণ শুনলেন আধুনিক গান শিল্পী রাঘব চট্টোপাধ্যায়ের কণ্ঠে। পরবর্তী গানের শিল্পী সোমলতা আচার্য চৌধুরী।

স্টুডিওর ঘড়ি কাটা জানান দিচ্ছে সময় রাত 12:59 হয়ে 42 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। শুনছেন রূপঙ্কর বাগচির কণ্ঠে।

ঘড়ির কাঁটা গুটি গুটি পায় জানান দিচ্ছে সময় রাত 1:23 হয়ে 23 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান।

ঘড়ির কাঁটায় সময় বলছে রাত 1:46 হয়ে 14 সেকেন্ড। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং FM প্রচার তরঙ্গে একযোগে বাংলা আধুনিক গান। আর আজকের অনুষ্ঠানের শেষ শিল্পী শ্রীকান্ত আচার্যর কণ্ঠে পরপর 3টি আধুনিক গান শুনবেন।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গের অনুষ্ঠান শুনছেন একযোগে। এখন শুনবেন বাংলা ছায়াছবির গান। প্রথমে শুনবেন 1974 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি মৌচাক। এই ছায়াছবি থেকে প্রথম গানটি মান্না দে এবং আশা ভোসলের দ্বৈত কণ্ঠে।

সমান সমান অনেক সাথেও মানতে পারি, লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি, বুঝলে নারী, ওই লক্ষ্য ব্লেডেও কামালে যে উঠবে না তো গোপার দাড়ি।

কাল হলে কথা ওঠে মর্ত লোকে, যদি জগাই মাধাই, ঠিক বলিনি, যদি জগাই মাধাই।

0: শুনছেন মৌচাক ছায়াছবির গান, গান শুনছেন মান্নাদের কণ্ঠে।
1: এবার মূলে সুতো হব

শুনছেন বাংলা ছায়াছবির গান। এবারে শুনবেন 2012 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি অপরাজিতা তুমি। এই ছায়াছবি থেকে প্রথম গানটি অনিন্দ্য চট্টোপাধ্যায় এবং শান্তনু মৈত্রের দ্বৈতকণ্ঠে।

ঘড়ির কাঁটা কিন্তু গুটি গুটি পায় জানান দিচ্ছে সময়টা 2:31 হয়ে 2 সেকেন্ড। শুনছেন বাংলা ছায়াছবির গান।

এবারে শুনবেন 1977 সালে মুক্তিপ্রাপ্ত বাংলা ছায়াছবি আনন্দ আশ্রম। এই ছায়াছবি থেকে প্রথম গানটি শ্যামল মিত্র এবং আরতি মুখোপাধ্যায়ের ডুয়েটে।

শুনছেন আনন্দ আশ্রম ছায়াছবির গান। এই ছায়াছবি থেকে পরবর্তী গানটি শুনবেন শিল্পী শ্যামল নিচের কণ্ঠে।

আকাশবাণী কলকাতা, ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে এখন শুনবেন নানা রঙের গান। নানা রঙের গানের অনুষ্ঠানে আজকে প্রথমে থাকছে লোকগীতি, পরিবেশনায় উজান।

0: স্টুডিও ঘড়ির কাঁটা জানান দিচ্ছে সময়টা 3:24। শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে নানা রঙের গানের অনুষ্ঠানে লোকগীতি পরিবেশনায় উজান।
1: দেখো গো, তুই থাক কেনে গো।

ডিটিএইচ বাংলা পরিষেবা এবং এফএম প্রচার তরঙ্গে একযোগে শুনছেন নানা রঙের গান। এতক্ষণ শুনলেন লোকগীতি, এখন শুনবেন ভক্তিগীতি, পরিবেশনায় উৎসব দাস।

নানা রঙের গানের অনুষ্ঠানে প্রথমে শুনলেন লোকগীতি, পরে শুনলেন ভক্তিগীতি। এই গানের সাথে সাথে আজকের অনুষ্ঠানটি এখানেই শেষ হলো। এই অনুষ্ঠান থেকে বিদায় নেব, পরবর্তী অনুষ্ঠানের ঘোষণা একটু পরেই।

আপকে লিয়ে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়ে ভোর চারটে মানে প্রভাতি শাস্ত্রীয় সঙ্গীতের এই অনুষ্ঠানে। এখন প্রথমে শুনবেন খেয়াল রাগ কোমল ঋষভ আশাবারি, শিল্পী অলোক চ্যাটার্জি, তবলায় কৌশিক ব্যানার্জি, হারমোনিয়ামে দেবাশিস অধিকারী এবং তানপুরায় ইলোরা মান্না। রাগ কোমল ঋষভ আশাবারি।

কোমল ঋষভ আশাভরী রাগে খেয়াল শুনলাম। শিল্পী ছিলেন অলোক চ্যাটার্জি, তবলায় কৌশিক ব্যানার্জি, হারমোনিয়ামে দেবাশিষ অধিকারী এবং তানপুরায় ইলোরা মান্না। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বন্ধুর সেভেন এফ এম রেনবোয়ে। এখন সেতার বাদন, শিল্পী পণ্ডিত সৌমিত্র লাহিড়ী, তবলায় দেবাশিষ সরকার, রাগ পরমেশ্বর।

পরমেশ্বরীর আগে সেতার বাদন শুনলাম। শিল্পী ছিলেন পণ্ডিত সৌমিত্র লাহিড়ী। প্রভাতে আজ এই পর্যন্তই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 107 FM রেনবোয়। ভোর ঠিক 5টায় আপনাদের প্রিয় অনুষ্ঠান চিরন্তনী নিয়ে আমি থাকছি উজ্জ্বল।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলকধাঁধায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা, তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেনবোতে প্রতি শুক্র শনি রবি ভোর ঠিক 5টা থেকে। আজ 16ই আগস্ট, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি উজ্জ্বল। কালকে আমরা পেরিয়ে এলাম ভারতের 80তম স্বাধীনতা দিবস, কিন্তু এই রেশটা কিন্তু রয়ে গেছে আমাদের মধ্যে। স্বাধীনতা দিবসের আগের দিন আমি আপনাদেরকে শুনিয়েছিলাম চিরন্তনী অনুষ্ঠানে বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠের একটা নির্বাচিত অংশ, তার আগে অবশ্য একদিন আনন্দমঠ শুনিয়েছিলাম, যদিও বলেছিলাম যে এই সপ্তাহে পরপর শুক্রবার এবং রবিবার দুদিন আনন্দমঠ নিয়ে আসব, কিন্তু হঠাৎ করেই কিছুটা পরিবর্তন করলাম চিন্তার। আসলে আরেকটা লেখার কথা বারবার মানে ভেতরে উঁকি মারছিল, সেই লেখাটিও এই সময়ে, মানে যে সময় উত্তাল ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামের ইতিহাস, সে সময় আলোড়িত করেছিল, সেটা হচ্ছে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পথের দাবি। পথের দাবি উপন্যাসের কিছু অংশ আজকে আপনাদের শোনানোর ইচ্ছে রয়েছে। আসলে এই উপন্যাসগুলো এমন একটা বিশাল ক্যানভাসে তৈরি যে মনে হয় সবটাই আপনাদেরকে শোনাই, কিন্তু সেটা তো সম্ভব হয় না, তাই কিছু কিছু নির্বাচিত অংশ শোনানোর চেষ্টা করি। আপনারা সবাই জানেন যে পথের দাবি উপন্যাস সেই সময় আলোড়ন তুলেছিল, রাজরোষে পড়েছিল, ইংরেজ সেটাকে বাজেয়াপ্ত করেছিল, এবং সেই নিয়ে শরৎচন্দ্র রবীন্দ্রনাথের একটা চিঠির আদান প্রদান বা সংঘাত যাই বলুন না কেন হয়েওছিল। যাই হোক, সেসব অন্য গল্প, আমরা চলে আসছি আজকে পথের দাবি উপন্যাসের একটা পর্বে। সব্যসাচী, সব্যসাচী মল্লিক পথের দাবির প্রোগানিস্ট যেটা, এবং অপূর্ব যে ক্যারেক্টারটি সেটি তো রয়েছে পুরো গল্প জুড়ে। অপূর্বর কথা আপনারা জানেন যে অপূর্ব ভারতীয় ঐতিহ্য, সংস্কৃতি, সনাতন ধর্ম সেটাকে মেনে চলে, পালন করে, তারা সবাই থাকে হচ্ছে সুদূর বার্মায়। বার্মাটাকে প্রেক্ষাপট করে এই গল্পটা তৈরি হয়েছে। তো এইরকম একটা পরিস্থিতিতে আমরা গল্প শুরু করব, মাঝে মাঝে একটা জায়গা থেকে যেখানে অপূর্ব গেছে মহিলাদের সেই সভায়, ভারতী তাকে নিয়ে গেছে। যাই হোক, গল্পের মধ্যে সেগুলো আসবে, তবে প্রথমে একটা গান দিয়ে শুরু করি। আসলে অনেকগুলো কথা আমরা বললাম শুরুতে, কিছুটা প্রিয়াম্বল করে নিলাম, কারণ একটা বড় উপন্যাস, তার একটা উপক্রমণিকা যদি না করা হয় তাহলে ধরাটা খুব মুশকিল। একটা গান দিয়ে শুরু করব, তবে এই চিরন্তনের সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে, অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত কিন্তু জানাতেই পারেন আমাদেরকে 9903653992 এই নাম্বারে। বন্দনা সিংহের কণ্ঠে রবীন্দ্রনাথের একটি গান দিয়ে শুরু করছি গানের পর্ব, তারপর ফিরে আসছি গল্পে। অনেকটা একটানা পড়তে হবে, বড় গল্প তো।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আজকে শোনাবো আপনাদেরকে, বলেছিলাম পথের দাবি, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের নির্বাচিত অংশ। অপূর্ব ভারতীকে বলিল, কিন্তু আচ্ছা, আপনার মতো শিক্ষিতা মহিলাও বোধ করি আপনাদের দলে আছেন। আমার মতো? এই বলিয়া সে হাসিয়া কহিল, আমাদের প্রেসিডেন্ট যিনি, তার নাম সুমিত্রা। তিনি একলা পৃথিবী ঘুরে এসেছেন, শুধু ডাক্তার ছাড়া তার মতো বিদুষী বোধ হয় এদেশে আর কেউ নেই। অপূর্ব বিস্ময়াপন্ন হইয়া প্রশ্ন করিল, আর ডাক্তার যাকে বলছেন তিনি? ডাক্তার? শ্রদ্ধায় ভক্তিতে ভারতের দুই চক্ষু যেন সজল হইয়া উঠিল, কহিল, তার কথা থাক অপূর্ববাবু, পরিচয় দিতে গেলেই হয়তো তাকে ছোট করে ফেলব। অপূর্ব আর কোনো প্রশ্ন না করিয়া চুপ করিয়া রহিল। দেশের প্রতি ভালোবাসার নেশা তাহার রক্তের মধ্যে, এই দিক দিয়া পথের দাবির বিচিত্র নামটি তাহাকে টানিতে লাগিল। এই সঙ্গীহীন বন্ধুহীন বিদেশে এতগুলো অসাধারণ শিক্ষিত নরনারীর আশা আকাঙ্ক্ষা চেষ্টা উদ্যম, তাহাদের ইতিহাস, তাহাদের রহস্যময় কর্মজীবনের অপরিজ্ঞাত পদ্ধতি, ওই যে অদ্ভুত নামটাকে জড়াইয়া উঠিতে চাহিতেছে, তাহার সহিত ঘনিষ্ঠ মিলনের লোভ সম্বরণ করা কঠিন। কিন্তু তবুও কেমন যেন এক প্রকার বিজাতীয় ধর্মবিহীন অস্বাস্থ্যকর বাষ্প নিচ হইতে উঠিয়া তাহার মনটাকে ধীরে ধীরে গ্লানিতে ভরিয়া আনিতে লাগিল। কলরব বাড়িয়া উঠিতেই ছিল, ভারতী কহিল, চলুন যাই। অপূর্ব সায় দিয়া বলিল, চলুন। হঠাৎ কে যেন একটা কাণ্ড ঘটিয়া গেল। উত্তেজনা কেহই প্রকাশ করিল না, কিন্তু সকলের মুখে যেন কি প্রকার ছায়া পড়িল। কেবল যে লোকটি কোণে বসিয়া লিখিতেছিল সে একবারও চোখ তুলিয়া চাহিল না। অপূর্বর মনে হইল, হয় সে সম্পূর্ণ বধির, না হলে একেবারে পাষাণের ন্যায়, নিরাকুল নির্বিকার। ভারতের মুখের চেহারাটা সে দেখিতে চাইল, কিন্তু সে যেন ইচ্ছে করিয়াই আর একদিকে ঘাড় ফিরাইয়া রহিল। মনোহর ব্যক্তিটি যাই হন না কেন, রাগের মাথায় এই সুমিতির বিরুদ্ধে এ সকল কথা বলিয়া গেলেন তাহা অতিশয় সন্দেহজনক। এতগুলো আশ্চর্য নরনারী কোথা হইতে আসিয়া বা এখানে সমিতি গঠন করিলেন, কি বা তাহাদের উদ্দেশ্য? হঠাৎ ভারতী বা কি করিয়া ইহাদের সন্ধান পাইল? আরে নবতারা, স্বামী ত্যাগ করিয়া দেশের কাজ করিতে আসিয়াছে, সতীত্ব রক্ষার কথা ভাবিবার এখন যাহার সময় নাই, অথচ এই লোকগুলো এত বড় অন্যায়কে শুধু সমর্থন নয়, প্রাণপণে প্রশ্রয় দিতেছে। এবং যিনি ইহাদের কর্ত্রী, স্ত্রীলোক হইয়াও তিনি প্রকাশ্য সভায় এতগুলো পুরুষের সমক্ষে সতী ধর্মের প্রতি তাহার একান্ত অবজ্ঞা অসংকোচ প্রকাশ করিতে লজ্জাবোধটুকুও করিলেন না। এখানে প্রসঙ্গক্রমে বলি, অপূর্বর কথা বলছিলাম, অপূর্ব ভারতের সনাতন চিরন্তনী ধারার একটা বাহক, সুদূর রেঙ্গুন, মায়ানমার, তখন সেখানে বার্মা, তখন বার্মা এখন মায়ানমার, সরি, সেখানে তারা সবাই থাকে। সেখানে একটা সমিতি পথের দাবি নামে, সেখানে তাকে নিয়ে গেছে ভারতী। সেখানে একজন মানুষ একদিকে বসে চুপচাপ লিখে যাচ্ছে। সমিতির মধ্যে যতই গণ্ডগোল হট্টগোল হোক না কেন, তার যেন কোনো রকম বিকার নেই, নির্বিকার ভাবে। এরকম একটা অবস্থার মধ্যে অপূর্ব সুমিত্রা, অর্থাৎ সেখানকার যে প্রেসিডেন্ট পথের দাবির, তার সঙ্গে একটা আলোচনা, এবং বারবারই মনে হবে শরৎচন্দ্রের লেখার মধ্যে যেটা উঠে এসেছে, যে ভারতীয় নারীরা তাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে যেন পৌঁছতে পারে, শরৎচন্দ্রের লেখনী কিন্তু বারবার সেই জায়গাটা বলেছে। এখানে একটা পরস্পর তর্ক বিতর্কের ব্যাপার আছে, তারপরে সেই লোকটি যে চুপচাপ বসে আছে বা লিখে যাচ্ছে মাথা নিচু করে এক কোণে, তার সম্বন্ধেও কিছু আছে, কে সে দেখা যাক।

কিছুক্ষণতেই সমস্ত ঘরটা নিস্তব্ধ হইয়া রহিল। বাহিরে অন্ধকার, অপ্রশস্ত রাজপথ তেমনি জনহীন নীরব। কেমন যেন একটা উদ্বিগ্ন আশঙ্কায় অপূর্বর মনের ভেতরটা ভার হইয়া উঠিল। হঠাৎ সুমিত্রার কণ্ঠ ধ্বনিত হইয়া উঠিল, অপূর্ব অপূর্ববাবু! অপূর্ব চকিত হইয়া মুখ তুলিয়া চাহিল।

হার নাড়িয়া সম্মতি জানাইল। যে লোকটি একমনে লিখিতেছিল সুনিত্রা তাহাকে লক্ষ্য করিয়া কহিলেন, ডাক্তার, অপূর্ববাবুর নামটা লিখে নেবেন। অপূর্বকে হাসিয়া বলিলেন, আমাদের কোনোরকম চাঁদা নেই, টাকা করে দিতে হয় না, এটাই আমাদের সমিতির বিশেষত্ব। প্রত্যুত্তরে অপূর্ব নিজেও একটু হাসিতে চেষ্টা করিল, কিন্তু পারিল না। একটা মোটা বাঁধানো খাতায় যথার্থই তাহার নাম লেখা হইয়া গেল। দেখে মনে মনে সে অস্বস্তিতে ভরিয়া উঠিল এবং চুপ করিয়া থাকিতে আর না পারিয়া বলিয়া ফেলিল, কিন্তু কি উদ্দেশ্য, কি আমাকে করতে হবে কিছু তো জানতে পারলাম না। ভারতী আপনাকে জানেননি? অপূর্ব ক্ষণকাল চিন্তা করিয়া বলিল, কিছু জানিয়েছেন, কিন্তু একটা কথা আপনাকে আমি জিজ্ঞাসা করি, নবতারার আচরণ আপনারা কি সত্যই অন্যায় মনে করেন না? সুমিত্রা কহিলেন, অন্তত আমি করিনি, কারণ দেশের বড় আমার কাছে আর কিছুই নেই। অপূর্ব শ্রদ্ধা ভরে কহিল, দেশকে আমিও প্রাণ দিয়ে ভালোবাসি, দেশের সেবা করবার অধিকার স্ত্রী পুরুষ উভয়েরই সমান, কিন্তু এদের কর্মক্ষেত্র তো এক নয়। আমরা পুরুষেরা বাইরে এসে কাজ করব, কিন্তু নারী গৃহের মধ্যে সিদ্ধান্ত পুরে স্বামী পুত্রের সেবার মধ্যে দিয়ে সার্থক হবেন। তাদের সত্যকার কল্যাণে দেশের যত বড় কাজ হবে, বাইরে এসে পুরুষের সঙ্গে ভিড় করে দাঁড়ালে সে কাজ কিছুতেই হবে না। সুমিত্রা হাসিলেন। অপূর্ব লক্ষ্য করিয়া দেখিল সকলেই যেন তাহার প্রতি চাহিয়া মুখ টিপিয়া হাসি গোপন করিল। সুমিত্রা কহিলেন, অপূর্ববাবু, এটা অনেক দিনের এবং অনেকের মুখের কথা, তা আমরা অস্বীকার করিনি, কিন্তু আপনি তো জানেন কোনো একটা কথা কেবলমাত্র বহুদিন ধরে বহু লোকে বলতে থাকলে তা সত্য হয়ে ওঠে না। এ ফাঁকির কথা, যারা কোনোদিন দেশের কাজ করেনি এ তাদের কথা, দেশের চেয়ে নিজের স্বার্থ যাদের ঢের বড় এ তাদের কথা, এর মধ্যে এতটুকু সত্য নেই। আপনি নিজে যখন কাজে লাগবেন তখনই এই সত্য হৃদয়ঙ্গম করবেন যে যাকে আপনি নারীর বাইরে এসে ভিড় করা বলছেন, সে যদি কখনো ঘটে তখনই দেশের কাজ হবে, নইলে কেবলমাত্র পুরুষের ভিড়ে শুকনো বালির মতো সমস্ত ঝরঝরে হয়ে পড়বে, কোনোদিন জমাট বাঁধবে না। কি সুন্দর একটা উপমা দেখুন। আসলে এই একই কথা আমরা ঘরে বাইরে তো কোথাও যেন একটা প্রতিফলন পেয়েছি। নিখিলেশ, সন্দীপ আর বিমলার মধ্যে যাই হোক, এগিয়ে নিয়ে যাচ্ছে। অপূর্ব মনে মনে লজ্জা পাইল, কহিল, কিন্তু এতে কি দুর্নীতি বাড়বে না, চরিত্র কলুষিত হবার ভয় থাকবে না? সুমিত্রা বলল, ভয় কি ভেতরেই কম থাকে নাকি অপূর্ববাবু? ওটা বাইরে আসার দোষ নয়, দোষ বিধাতার, যিনি নরনারী সৃষ্টি করেছেন, তাদের মধ্যে অনুরাগের আকর্ষণ দিয়েছেন তাঁর। অপূর্ববাবু, মনের মধ্যে একটুখানি বিনয় রেখে পৃথিবীর অন্যান্য দেশের দিকে একবার চেয়ে দেখুন দেখি। এই মন্তব্য শুনে অপূর্ব খুশি হইতে পারিল না, বরঞ্চ একটুখানি তীব্রতার সঙ্গে বলিয়া উঠিল, অন্য দেশের কথা অন্য দেশ বাবু, আমি নিজেদের কল্যাণ চিন্তা করতে পারলেই যথেষ্ট মনে করব, আপনি আমাকে ক্ষমা করবেন। কিন্তু এখানে একটা বস্তু আমি লক্ষ্য না করে পারিনি, যে বিবাহিত জীবনের প্রতি আপনাদের আস্থা নাই, এমনকি নারীত্বের যা চরম উৎকর্ষ সেই সতীত্ব পবিত্রতা ধর্মকেও আপনারা অবহেলার চক্ষে দেখেন, এর থেকে আসবে দেশের কল্যাণ? সুমিত্রা ক্ষণকাল তাহার মুখের প্রতি চাহিয়া সকৌতুকে স্নিগ্ধ কণ্ঠে কহিলেন, অপূর্ববাবু, আপনি একটু রাগ করে বলছেন, মেয়ের ঠিক ওই ভাব তো আমি প্রকাশ করিনি, তবে আগাগোড়াই যে আপনি ভুল বুঝেছেন তাও নয়। যে সমাজে কেবলমাত্র পুত্রার্থেই ভার্যা গ্রহণের বিধি আছে, নারী হয়ে তাকে তো আমি শ্রদ্ধার চোখে দেখতে পারিনি। আপনি সতীত্বের চরম উৎকর্ষের বড়াই করছিলেন, কিন্তু এই যে দেশে বিবাহের ব্যবস্থা, সে দেশে ও বস্তু বড় হয় না, ছোটই হয়। সতীত্ব শুধু তো দেহের পর্যবসিত নয় অপূর্ববাবু, মনেরও তো দরকার। কায় মনে ভালোবাসতে না পারলে তো ওর উচ্চস্তরে পৌঁছানো যায় না। আপনি কি সত্যি মনে করেন মন্ত্র করে বিয়ে দিলেই যে কোনো বাঙালি মেয়ে যে কোনো বাঙালি পুরুষকে ভালোবাসতে পারে? এ কি পুকুরের জল যে কোনো পাত্রে ঢেলে মুখ বন্ধ করে দিলেই কাজ চলে যাবে? অপূর্ব হঠাৎ কথা খুঁজিয়া না পাইয়া কহিল, কিন্তু চিরকাল চলেও তো যাচ্ছে। সুমিত্রা তাহার কথা শুনিয়া হাসিয়া মাথা নাড়িয়া বলিলেন, তা যাচ্ছে, প্রাণাধিক স্বামী বলে পাঠ লিখতেও তার বাধে না, কর্তব্যবোধে শ্রদ্ধাভক্তি করতেও হয়তো তার আটকায় না, বস্তুত ঘরকন্যার কাজে এর বেশি তার প্রয়োজন হয় না। আপনি তো গল্প পড়েছেন কোনো এক ঋষিপুত্রের দুধের বদল

0: চালের গুঁড়োর জল খেয়েই আরামে দিন কাটত। কিন্তু আরাম যেমনই হোক না কেন, যা নয় তাকে তাই বলে গর্ব করা তো আর যায় না। এই আলোচনা অপূর্বর অত্যন্ত বিশ্রী ঠেকিল, কিন্তু এবারেও সে জবাব দিতে না পারিয়া কহিল, আপনি কি বলতে চান এর অধিক কারো ভাগ্যে জোটে না? সুমিত্রা কহিলেন, না না, আমি বলতেই পারিনি, কারণ সংসারে দৈবাত বলেও একটা শব্দ আছে। অপূর্ব বলল, ও দৈবাত? কিন্তু কথা যদি আপনার সত্যও হয়, তবু আমি বলি সমাজের মঙ্গলের জন্য, উত্তর পুরুষের কল্যাণের জন্য আমাদের এই ভালো। সুমিত্রা তেমনি শান্ত অথচ দৃঢ় কণ্ঠে বলিলেন, না অপূর্ববাবু, সমাজ এবং আপনার উত্তর পুরুষ কোনোটারই এতে শেষ পর্যন্ত কল্যাণ হবে না। সমাজ ও বংশের নাম করে ব্যক্তিকে একদিন বলি দেওয়া হতো, কিন্তু ফল তার ভালো হয়নি, আজ তা অচল। ভালোবাসার সবচেয়ে বড় প্রয়োজন উত্তর পুরুষের জন্যে না হলে এমন ভয়ানক স্নেহের ব্যবস্থা তার মাঝখানে স্থান পেত না। এই ব্যর্থ বিবাহিত জীবনের মোহ নারীকে কাটাতেই হবে, তাকে বুঝতেই হবে, এতে তার লজ্জাই আছে, গৌরব নেই। অপূর্ব ব্যাকুল হইয়া বহিল, কিন্তু ভেবে দেখুন, আপনাদের এই সকল শিক্ষায় আমাদের সুনিয়ন্ত্রিত সমাজ, তাতে অশান্তি বিপ্লব এসে উপস্থিত হবে। সুমিত্রা বললেন, হলই বা, অশান্তি এবং বিপ্লব মানেই তো অকল্যাণ, তা নয় অপূর্ববাবু? যে রুগ্ন জীর্ণ জরাগ্রস্ত, সেই শুধু উৎকণ্ঠিত সতর্কতায় আপনাকে আগলে রাখতে চায়, কোনো দিক দিয়ে না তার গায়ে ধাক্কা লাগে। অনুক্ষণ এই ভয়েই সে কাঁটা হয়ে থাকে, এতটুকু নাড়াচাড়াতেই তার প্রাণবায়ু চোখের পলকে বেরিয়ে যাবে। আর এমনি অবস্থায় যদি সমাজের হয়ে থাকে, তো যাক না একটা হেস্তনস্ত হয়ে, দুদিন আগে আর পরের জন্যে কি বা এমন ক্ষতি হবে? এ কথায় অপূর্ব আর জবাব দিল না, চুপ করিয়া রহিল। সুমিত্রা নিজেও ক্ষণকাল মৌন থাকিয়া কহিলেন, ঋষিপুত্রের উপমা দিয়ে হয়তো আমি আপনাকে ব্যথা দিয়েছি, কিন্তু ব্যথা যে আপনার পাওনা ছিল, তার থেকে আপনাকে আমি বাঁচাতিনি বা কি করে? তাহার শেষের কথাটা অপূর্ব বুঝিতে পারিল না, কিন্তু বিরক্তির পাত্র তাহার পূর্ণ হইয়া গিয়াছিল। সুমিত্রা হাসিয়া কহিলেন, সংসারে আশ্চর্য আছে বলে তো মানুষের বাঁচা অসম্ভব হয়ে ওঠে না অপূর্ববাবু। গাছের পাতার রং যে সবাই সবুজ দেখে না, এ তারাও জানে না। তবু যে লোকে তাকে সবুজ বলে, সংসারে কি এই কম আশ্চর্য?
1: সুমিত্রা!
0: যে লোকটি নিঃশব্দে এতক্ষণ লিখিতেছিল সে উঠিয়া দাঁড়াইল, সকলের সঙ্গে সঙ্গে উঠে দাঁড়াল। অপূর্ব দেখিল গিরিশ মহাপাত্র। ভারতী তাহার কানে কানে বলিল, উনি আমাদের ডাক্তার, উঠে দাঁড়ান। কলের পুতুলের মতো অপূর্ব উঠিয়া দাঁড়াইল। গিরিশ কাছে আসিয়া কহিলেন,
1: আমাকে বোধ হয় আপনি ভুলে যাননি,
0: আমাকে এরা সবাই ডাক্তার বলেন। এই বলিয়া তিনি হাসিলেন। অপূর্ব হাসিতে পারিল না, কিন্তু আস্তে আস্তে বলিলে, আমার কাকাবাবুর খাতায় কি একটা ভয়ানক নাম লেখা আছে। গিরি সহসা তাহার দুই হাত নিজের হাতের মধ্যে টানিয়া লইয়া চুপি চুপি বলিলেন,
1: সব্যসাচী তো।
0: এ বলিয়া পুনশ্চ হাসিয়া কহিলেন,
1: কিন্তু রাত হয়ে গেছে অপূর্ববাবু, চলুন আপনাকে একটু এগিয়ে দিয়ে আসি, পথটা তেমন ভালো নয়। আসলে এখানকার স্থানীয় লোকগুলোর আর মদ খেলে কাণ্ড জ্ঞান থাকে না।
0: হ্যাঁ চলুন চলুন। এগুলি যেন এক প্রকার জোর করিয়াই তাহাকে ঘর হইতে বাহির করিয়া আনলেন। সুমিত্রাকে একটা নমস্কারও করা হইল না, ভারতীকে একটা কথাও বলা হইল না, কিন্তু সবচেয়ে যে কথাটা তার বুকে ধাক্কা মারিল, যে ওই বাঁধানো খাতাটায় তাহার নাম যাহাতে লেখা রহিল। কয়েক পদ অগ্রসর হইয়া এই অপূর্ব সৌজন্য প্রকাশ করিয়া কহিলেন, আপনার এই অসুস্থ দুর্বল শরীর নিয়ে আর পথ হেঁটে কাজ নেই, এই তো সোজা রাস্তা, বড় রাস্তায় গিয়ে পড়েছে, অত আমি অনায়াসেই যেতে পারব। ডাক্তার চলিতে চলিতে একটু হাসিয়া বলিলেন,
1: অনায়াসে এলেই কি অনায়াসে যেতে পারা যায় অপূর্ববাবু? তখন সন্ধেবেলা যে পথটা সোজা ছিল, এখনই এত রাত্রে যদি স্থানীয় লোকজন তাকে রীতিমতো বাঁকিয়ে রেখেছে, চলুন আর দাঁড়াবেন না। অপূর্ব ইঙ্গিতটা বুঝতে পারিয়া জিজ্ঞাসা করিল, কি করে এরা মারামারি? তিনি হাসিয়া বলিলেন, করে বই কি, মদের খরচটা তারা পরের ঘরে চাপাবার কাজে ওই অনুষ্ঠানটুকু বোধ করি ঠিক বাদ দিয়ে উঠতে পারে না। এই যেমন আপনার এই সোনার খড়িটা, অপরের পকেটে চালান যাবার সময় আপত্তি হবারই সম্ভাবনা, তার পরের ব্যাপারটাও তাই অত্যন্ত স্বাভাবিক, ঠিক না? অপূর্ব সভয়ে ঘাড় নাড়িয়া কহিল, ঠিক বটে, কিন্তু এই যে আমার বাবার ঘড়ি। এ কথা তো তারা বুঝতে চায় না, কিন্তু আজ না বুঝলে চলবে না। অর্থাৎ আজের বদলে কারুরই মদ খাওয়ার সুবিধে হবে না। অপূর্ব ক্ষণকাল মৌন থাকিয়া সন্দিগ্ধ কণ্ঠে কহিল, বরঞ্চ চলুন কোন পথ দিয়ে ঘুরে যাওয়া যায়। ডাক্তার তাহার প্রতি তা চাহিয়া হাসিয়া কহিলেন, ঘুরে এই দুপুর রাতে? না, তার আবশ্যক নেই, চলুন। এই বলিয়া অপূর্ব ডান হাতটি টানিয়া লই একটা চাপ দিতে অপূর্বর অনেক দিনের অনেক জিমনাস্টিক, অনেক ক্রিকেট হকি খেলা হাতের ভেতরের হাড়গুলো পর্যন্ত মড়মড় করিয়া উঠিল। অপূর্ব হাত ছাড়াইয়া বলিলেন, চলুন, বুঝেছি। এই বলিয়া সে নিজেও একটু হাসিবার চেষ্টা করিয়া কহিল, কাকাবাবু সেদিন আপনার কথাতে রহস্য করে আমাকে বলেছিলেন, সাধে কি বাবাজি মহাপুরুষের সম্বর্ধনায় এত লোকজনের আয়োজন করতে হয়? আমাদের গুহা কেতাবের, আমাদের গুচ্ছ কেতাবে লেখা আছে, কৃপা করলে তিনি 5-7-10 জন পুলিশের ভবলীলা শুধু চড় মেরেই সাঙ্গ করে দিতে পারেন। কাকাবাবুর মুখের ভঙ্গিতে সেদিন আমরা খুব হেসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে অত হাসা ঠিক সঙ্গত হয়নি। আপনি পারলেও পারতে পারেন। ডাক্তারের মুখের ভাব পরিবর্তিত হইল, কহিলেন, কাকাবাবুর ওটা অতিশয়োক্তি, কিন্তু আমরা কে কে? অপূর্ব কহিলেন, আমি এবং তাহার 2-4 জন কর্মচারী। ও, এরা? এই বলিয়া তিনি একটি নিঃশ্বাস ফেললেন। অপূর্ব ইহার অর্থ বুঝিল এবং কিছুক্ষণ অব্দি কোনো কথা তাহার মুখে আসিল না। সোজা পথটা আজ সোজাই ছিল, কারণ যে জন্যই হোক পথিকের টাকা কড়ি কাড়িয়া লইবার আজ কেহ তথায় উপস্থিত ছিল না। নির্জন গলিটা নিঃশব্দে পার হইয়া তাহারা বড় রাস্তার কাছাকাছি পৌঁছলে অপূর্ব সহসা বলিয়া উঠিল, এবার বোধ হয় আমি নির্ভয়ে যেতে পারবো, ধন্যবাদ। প্রত্যুত্তরে ডাক্তার স্বল্পালোকিত সম্মুখের প্রশস্ত রাজপথের বহুদূর পর্যন্ত দৃষ্টি প্রসারিত করিয়া ধীরে ধীরে কহিলেন, পারবেন বোধ হয়। অপূর্ব নমস্কার করিয়া বিদায় গ্রহণ করিতে গিয়া ভিতরের কৌতূহল কোনোমতে আর সংবরণ করিতে পারিল না। বলিল, আচ্ছা সভ্য, না না না, সভ্য নয়, ডাক্তারবাবু। অপূর্ব ঈষৎ লজ্জিত হইয়া কহিলেন, হ্যাঁ, আচ্ছা ডাক্তারবাবু, আপনাদের, আমাদের সৌভাগ্য যে পথে কেউ ছিল না, কিন্তু ধরুন তারা দলে বেশি থাকলেও কি সত্য সত্যি কোনো ভয় ছিল না? ডাক্তার কহিলেন, দলে তারা 2-10 জনের বেশি কোনোদিনই থাকে না। অপূর্ব বলিল, 2-10 জন? অর্থাৎ 2 জন থাকলেও ভয় ছিল না, 10 জন থাকলেও না? ডাক্তার মুচকি হেসে বললেন, না। বড় রাস্তার মোড়ের ওপর আসিয়া অপূর্ব জিজ্ঞাসা করিলেন, আচ্ছা বাস্তবে কি আপনার পিস্তলের লক্ষ্য কিছুতেই ভুল হয় না? ডাক্তার তেমনি সহাস্য ঘাড় নাড়িয়া উত্তর করিলেন, না। কিন্তু কেন বলুন তো, আমার সঙ্গে তো পিস্তল নেই। অপূর্ব বললেন, ওটা না নিয়ে বেরিয়েছিলেন? আশ্চর্য, অন্ধকার গভীর রাত্রি ঝাঁঝা করছে যে জনহীন দীর্ঘ পথের প্রতি চাহিয়া কহিল, পথে না আছে লোক, না আছে একটা পুলিশ, আলো তো না থাকার মতোই। আচ্ছা ডাক্তারবাবু, আমার বাসাটা প্রায় ক্রোশখানেক হবে, তাই না? তা হবে বই কি। আচ্ছা নমস্কার, আপনাকে অনেক কষ্ট দিলাম, এই বলিয়া সে চলিতে উদ্যত হইল। আচ্ছা এমন তো হতে পারে সে ব্যাটেরা আর অন্য কোনো রাস্তায় দাঁড়িয়ে আছে।
0: বিচিত্র নয়।
1: নয় তো, আছেই। আচ্ছা নমস্কার,
0: কিন্তু মজা দেখেছেন, যেখানে আসল দরকার সেখানে পুলিশের ছায়াটি পর্যন্ত তো একবার জো নেই। এই হলো তাদের কর্তব্য জ্ঞান, আর এর জন্য আমরা ট্যাক্স জুগিয়ে মরি, সমস্ত বন্ধ করে দেওয়া উচিত নয় কি বলেন?
1: তাতে আর সন্দেহ কি?

চলুন কথা কইতে কইতে আর একটু খানিকটা আপনার সঙ্গে এগিয়ে যাই। অপূর্ব লজ্জায় ম্লান হইয়া গেল, এক মুহূর্ত মাটির দিকে তাকিয়ে আস্তে আস্তে কহিল, আমি বড় ভীতু লোক ডাক্তারবাবু, আমার কিছু সাহস নেই, আর কেউ হলে অনায়াসে যেতে পারতো, এত রাত্রে আপনাকে কষ্ট দিত না। ডাক্তার এই বিনয় নম্র নিরাভিমান সত্য কথায় নিজের হাসির জন্য নিজেও যেন লজ্জা পাইলেন। সস্নেহে তাহার কাঁধের উপর একটা হাত রাখিয়া কহিলেন, সঙ্গে যাবার জন্যই আমি এসেছি অপূর্ববাবু, নইলে প্রেসিডেন্ট আমাকে এই জিনিসটা হাতে গুঁজে দিতেন না। এই বলিয়া তিনি বাঁ হাতের মোটা কালো লাঠিটা দেখাইলেন। অপূর্ব চকিত হইয়া জিজ্ঞেস করল, সুমিত্রা, তিনি কি আপনাকেও আদেশ করিতে পারেন? ডাক্তার হাসিলেন, পারেন বই কি অপূর্ব বলল, কিন্তু তিনি তো অন্য লোকও সঙ্গে দিতে পারতেন। তার মানে সবাইকে দল বেঁধে পাঠানো, তার চেয়ে এই ব্যবস্থাটাই সোজা হয়েছে অপূর্ববাবু। চলিতে চলিতে কথা হইতেছিল, ডাক্তার কহিলেন, সুমিত্রা আমাদের দলের কর্ত্রী, তাকে সকল দিক চেয়ে দেখে কাজ করতে হয়। যেখানে ছুরি ছোড়া খুন যখন লেগেই আছে সেখানে তো যাকে তাকে পাঠানো যায় না। আমি উপস্থিত না থাকলে আজ আপনাকে থাকতে হতো, তিনি কোনো মতেই আসতে দিতেন না। এই অন্ধকার জনহীন পথে ছুরি ছোড়ার কথায় অপূর্বর সর্বাঙ্গ কাঁটা দিয়া গেল। আস্তে আস্তে বলিল, কিন্তু এই পথে যে আপনাকে একাকি ফিরতে হবে। হ্যাঁ, তা হবে। অপূর্ব আর প্রশ্ন করিল না, তাহাদের নিভৃত আলাপের গুঞ্জন শব্দ পাছে অবাঞ্ছিত গাহকে আকৃষ্ট করে এই খেয়াল তার মনের মধ্যে ছিল। সে তার চক্ষু কর্ণকে এককালে রাস্তার দক্ষিণে বামে সম্মুখে একান্ত নিবিষ্ট করিয়া নিঃশব্দ দ্রুত পদে চলিতে লাগিল। মিনিট পনেরো এইভাবে চলিবার পর শহরের প্রথম পুলিশ স্টেশনটি ডান হাতে রাখিয়া লোকালয়ে প্রবেশ করিয়া অপূর্ব আবার বলিল, ডাক্তারবাবু, আমার বাসা তো বেশি দূরে নয়, আজ রাত্রিটা ওখানে থাকলে ক্ষতি কি? ডাক্তার তাহার মনের কথা অনুমান করিয়া সহর্ষে বলিলেন, ক্ষতি তো অনেক জিনিসই হয় না অপূর্ববাবু, কিন্তু বিনা প্রয়োজনেও কোনো কাজ করা আমাদের বারণ, শুধু কেবল প্রয়োজন নেই বলেই আমাকে ফিরে যেতে হবে। আপনারা কি অপ্রয়োজনে জগতে কিছুই করেন না? করা বারণ। আমি তাহলে বিদায় নিই অপূর্ববাবু। অপূর্ব কটাক্ষে পশ্চাতের সমস্ত অন্ধকার পথটার প্রতি চাহিয়া এই লোকটি একাকি ফিরিয়া যাইতে কল্পনা করিয়া আর একবার কণ্ঠকিত হইয়া উঠিল, কহিল, ডাক্তারবাবু, মানুষের মর্যাদা রক্ষা করাও কি আপনাদের বারণ? ডাক্তার আশ্চর্য হইয়া বলিল, হঠাৎ এ কথা কেন? অপূর্ব ক্ষুণ্ণ অভিমানের সুরে বলিলেন, তাছাড়া আর কি বলুন, আমি ভীতু লোক, দলবদ্ধ গুন্ডাদের মধ্যে দিয়ে একলা যেতে পারিনি, আমাকে নিরাপদে পৌঁছে দিয়ে সেই বিপদের ভেতর দিয়ে আপনি যদি আজ একাকি ফিরে যান, আমি কি মুখ দেখাতে পারব? ডাক্তার চক্ষের নিমেষে তাহার দুই হাত সস্নেহে ধরিয়া কহিল, আচ্ছা চলুন, তবে আজ রাত্রির মতো আপনার বাসাতে গিয়ে অতিথি হইকে। কিন্তু এসব হাঙ্গামা কি সহজে নিতে আছে ভাই? অপূর্ব ঠিক বুঝিল না, কয়েক পথ অগ্রসর হইতে এই ভেতরের মধ্যে কেমন একটা টান অনুভব করিয়া ফিরিয়া চাহিয়া কহিল, আপনার জুতোর বোধ হয় করি লাগছে ডাক্তারবাবু, আপনি খোঁড়াচ্ছেন। ডাক্তার মৃদু হিসেবে বলিলেন, ও কিছু নয়, লোকালয়ে আমার পা দুটো কেমন আপনি খুঁড়িয়ে চলে, গিরিশ মহাপাত্রের চলন মনে পড়ে? অপূর্ব থমকিয়ে দাঁড়ালো। আপনাকে যেতে হবে না ডাক্তারবাবু, কিন্তু আপনার মর্যাদা, আপনার কাছে আমার আবার মর্যাদা কি? পায়ের ধুলোর যোগ্য তো আমি নই, আপনি ছাড়া পৃথিবীকে কি আর কারো এত বড় সাহস আছে? এই ডাক্তার ব্যক্তিটি জীবন ইতিহাসের প্রতি অপূর্ব প্রত্যক্ষ পরিচয় কিছুই ছিল না, থাকিলে সেই অন্তত ক্ষুদ্র ব্যাপার লইয়া এতক্ষণে উচ্ছ্বাস প্রকাশ করিতে লজ্জায় মরিয়া যাইত। সমুদ্রের কাছে গোষ্পদের ন্যায় এই পথটুকু একাকি হাঁটা এই লোকটার কাছে আর কি? পুলিশের লোকে যাহাকে সভ্যসাচী বলিয়া জানে, দশ বারো জন দুর্বৃত্তে মিলিয়া তাহার পথরোধ করিবে কি করিয়া? ডাক্তার মুখ ফিরাইয়া হাসি গোপন করিয়া শেষে ভালো মানুষটির মতো কহিলেন, আচ্ছা তার চেয়ে চলুন না কেন, দুজনেই আবার একসঙ্গে ফিরে যাই। আমাকে একলা যদি বা কেউ আক্রমণ করতে সাহস করে।